সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, দোসরা শ্রাবণ 1948 সকাব্দ, 24শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

এতক্ষণ শুনলেন বন্দনা, আজ বন্দনা শিল্পী ছিলেন সাধনা সরগম। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই বেগুন, বৃষ্টির সম্ভাবনা থাকায় সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিণত বেগুন তুলে ফেলুন, আকাশ পরিষ্কার থাকলে কীটনাশক স্প্রে করুন। ফল ও পাতা পচা, এই রোগের ক্ষেত্রে ফুল আসার সময় থেকে নিচের দিকের পাতায় খয়েরি রঙের দাগ দেখা যায়, ফলে ফলের গায়ে কালো দাগ দেখা যায়। প্রতিকার হিসেবে আক্রান্ত ফল তুলে পুড়িয়ে ফেলতে হবে, প্রতি লিটার জলে 1 গ্রাম কার্বেন্ডাজিম গুলে স্প্রে করা প্রয়োজন। চা, পরিণত চায়ের পাতা সংগ্রহ করুন এবং তা পরবর্তী কাঁচা পাতাকে খাদ্যদ্রব্যকে প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুতি নিন। জৈবিকভাবে চায়ের মশা দমন করার জন্য বিউভেরিয়া বা সিয়ানা 2.5% WP 3 কেজি প্রতি হেক্টর প্রয়োগ করা যেতে পারে। পটল, পচা ও শুকনো ধসা রোগের প্রতিকার হিসেবে নাইট্রোজেন ঘটিত সার বন্ধ করুন 15 থেকে 20 দিন। যে কোনো ধরনের গ্রোথ প্রমোটার বন্ধ রাখুন। আক্রান্ত ডাল ও ফল কেটে মাটিতে পুঁতে দিতে পারেন।

0: শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় আতুর পুকুরে ডিম পোনার চাষ এর দ্বিতীয় পর্ব। বলছেন ডক্টর দেবাশিস শেখর, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ফিশারি সায়েন্স, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর দিনাজপুর, চোপড়া।
2: আতুর পুকুরে ডিম পোনার চাষ, ডিম পোনার এটা একটা খুব সূক্ষ্ম এবং খুব ডেলিকেট একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে কোনোরকম কোনো প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা এর কিন্তু অনেক কম। সেই জন্য আতুর পুকুরটাকে খুব যত্ন সহকারে তৈরি করতে হয় এবং এই জন্যই এটা প্রথমে হচ্ছে গিয়ে আগাছাগুলোকে পুরোপুরি দূর করতে হয় এবং তারপরে পুকুরটাকে রোদে ভালো করে শুকোতে হয়। তার কারণ হচ্ছে পুকুরের তলদেশের যে মাটি যে জীবাণু থাকে বা যে সমস্ত পোকামাকড় থাকে সেইগুলো যাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার জন্য এটাকে রোদের মধ্যে প্রায় 15 দিন বা 1 মাস ফেলে রাখতে হয়। এরপরে যে স্টেপ সেটা হচ্ছে পুকুরটাকে ভালো করে চষে দিতে হয়, লাঙল দিয়ে যদি চষে দিতে পারি ভালো, না হলে অন্ততপক্ষে রোদের মধ্যে রেখে আমরা বিঘাপতি 40-60 কেজি করে চুন আমরা প্রয়োগ করি এই পুকুরের মধ্যে। এরপরে আমরা অপেক্ষা করতে থাকি কখন জল হবে। 3 ফুট গভীরতার জল যখন আমার পুকুরের মধ্যে হয়ে যাবে এই পুকুরের মধ্যে আমরা গোবর সার প্রয়োগ করব। গোবর সারটা কেন প্রয়োগ করব না গোবর সারটা আমরা প্রয়োগ করব, ডিম্পোনার যে খাবার যেটাকে বলা হয় প্ল্যাংটন, মেনলি জুপ্ল্যাংটন, সেই জুপ্ল্যাংটন তৈরি করার জন্য আমরা কাঁচা গোবর সার দেবো। এবং কী পরিমাণে দেবো না, 1 বিঘা পুকুরে বিঘাপতি আমরা 1500 কেজি হারে গোবর সার দেবো। এই গোবর সার দেওয়ার পর অন্ততপক্ষে 20 দিন থেকে 30 দিন পর্যন্ত অপেক্ষা করব, মানে উপযুক্ত পরিমাণ প্ল্যাংটন জন্মানোর জন্য। যখন দেখা যাবে যে এখানে উপযুক্ত পরিমাণ প্ল্যাংটন হয়ে গেছে তখন সেখানে আমরা যেটা করব যে এই পুকুরটি এখন আমরা ধরে নিতে পারি যে ডিম্পোনার মজুতের জন্য রেডি। এখন ডিম্পোনা ছাড়ার ব্যাপার, এখন ডিম্পোনা ছাড়তে গেলে প্রথমে আমাকে ঠিক করতে হবে যে কতটা পরিমাণ ছাড়বো এবং কিভাবে ছাড়বো, কতটা পরিমাণ ছাড়বো না আমার জলের মধ্যে যে কী প্ল্যাংটন উৎপন্ন হলো, জুপ্ল্যাংটন কী পরিমাণ উৎপন্ন হলো তার উপর নির্ভর করে সেই ক্যারিং ক্যাপাসিটির উপর দাঁড়িয়ে আমরা এক্ষেত্রে ডিম্পোনার মজুত করি। এই ডিম্পোনাকে সাধারণত বিঘাপতি পুকুরে আমরা 4-7 লক্ষ ডিম্পোনা ছাড়তে পারি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
3: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আজকের আরোগ্যতে শুনবেন যক্ষ্মার কারণ ও প্রতিকার। বলছেন ডাক্তার প্রশান্ত পাল।
5: যক্ষ্মা অথবা টিউবারকুলোসিস একটি বিশেষ সংক্রামক রোগ যার কারণ হল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যার মধ্যে ফুসফুসের যক্ষ্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহা ফুসফুস ছাড়া অন্যান্য দেহযন্ত্রের উপাদানকেও আক্রমণ করে এবং সর্বব্যাপী রোগ। এই রোগটি সাধারণত লিম্ফেটিক ভেসেলসের সাথেই বিস্তার করে। কোন অর্গানে জীবাণু ঢুকলো তার ওপরেই নির্ভর করে রোগের তীব্রতা। যেমন ব্রেইনের মেমব্রেন বা পর্দাতে যখন জীবাণুটি সংক্রামিত হয়, যেটাকে মেনিনজাইটিস বলে, সেটা খুবই মারাত্মক রূপ নিতে পারে, বিশেষ করে শিশু ও ছোট বাচ্চাদের। কিন্তু বোন বা জয়েন্টসের ইনফ্লামেশনে সাধারণ স্বাস্থ্যের ওপরে প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। যক্ষ্মার জীবাণু আমাদের শরীরে কিভাবে প্রবেশ করে জানা বিশেষ দরকার। সাধারণত 3টি উপায়ে এই জীবাণুটি প্রবেশ করে। 1, ইনোকুলেশন বা টিকাদান। যক্ষ্মার জীবাণুমিশ্রিত ছুরি বা কাঁচিতে কোথাও কেটে গেলে বা কাঁটা জায়গায় ঘষা লাগলে এই রোগ শরীরে প্রবেশ করে। ডাক্তার, নার্স এবং স্বার্থসেবক সেবিকাদের এইভাবে রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। 2, ইনহেলেশন বা শ্বাসের সঙ্গে গ্রহণ। যক্ষ্মারোগীর থুতুতে এবং খরণে বা ডিসচার্জে প্রচুর পরিমাণে বেসিলাই থাকে। হিসেব করে দেখা গেছে যে রোগীর ফুসফুসে কেভিটি বা গহ্বর আছে তারা 24 ঘন্টায় 400 কোটি বেসিলাই নির্গত করতে সক্ষম, যার প্রতিটি বেসিলাস ধুলো বালির সংমিশ্রণে বিপদ ডেকে আনতে পারে।

0: শুকিয়ে নিলে, ফ্রিজে রাখলে, পচে গেলে বা অনেক মাস থাকার পরও এই বেসিলাই নষ্ট হয় না। কেবলমাত্র প্রত্যক্ষ সূর্যরশ্মি এটাকে ধ্বংস করতে পারে। যে ঘরে যক্ষা রোগী থাকে অথবা হাসপাতালের মেঝের ধুলোতেও মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ফুসফুস আক্রান্ত হয় বেসিলাই মিশ্রিত ধুলোবালি থেকে অথবা যক্ষা রোগীর থুতু বা কাশি শ্বাসের সঙ্গে গ্রহণের সাথে। কিন্তু টনসিল হয়ে অ্যাবজর্পশন হওয়া বেসিলাই গলার মাংসগ্রন্থি আক্রমণ করে। তৃতীয়ত, ইনজেকশন, জীবাণু থাকা খাদ্য বা পানীয় থেকে যক্ষা হতে পারে। যক্ষা রোগে আক্রান্ত পশুর দুধ থেকেও এই রোগ হয়। যক্ষার প্রতিকার মূলত দুভাগে ভাগ করা যায়, যেমন সামাজিকভাবে ও চিকিৎসার সাহায্যে। যক্ষা সাধারণত অপুষ্টি ও নোংরা পরিবেশে থাকার জন্য হয়। অধিক জনবসতি হতে না দেয়া, স্বাস্থ্যপ্রদ ঘরবাড়ির বন্দোবস্ত করা, প্রচুর পরিমাণে খাদ্য সরবরাহ করা এবং অর্থের সংস্থান, সবই শুধু কথার কথাই হয়ে রয়েছে। প্রকৃত অর্থে যক্ষা একটি সামাজিক রোগ হয়ে গেছে। চিকিৎসার ক্ষেত্রে রোগ না হওয়া লোককে রোগমুক্ত রাখা এবং তার প্রতিকারের চেষ্টা করা, বিশেষ করে শিশুরা যাতে এই জীবাণুর সংস্পর্শে না আসতে পারে। শিশুদের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর হয় যদি থুতুতে জীবাণু থাকা অন্য কোনো লোকের সংস্পর্শে আসে। এই রোগ প্রতিকারের জন্যে আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন সব যক্ষা রোগের চিহ্নিতকরণ, তাদের চিকিৎসা করা এবং পৃথকভাবে থাকার ব্যবস্থা করা, যতদিন না তারা এই রোগের প্রভাব এবং ক্ষতির কারণ উপলব্ধি না করে। উদাহরণস্বরূপ, থুতুদানি ব্যবহার করা, এই রোগের সংস্পর্শে থাকা সব লোকের পরীক্ষা করা, বিশেষ করে শিশুদের যারা প্রাপ্তবয়স্ক কোনো যক্ষা রোগের সংস্পর্শে এসেছে। বর্তমানকালে যক্ষা রোগ প্রতিকারের দুটো বিশেষ অঙ্গ হলো BCG ভ্যাকসিনেশন এবং ম্যাস মিনিয়েচার রেডিওগ্রাফি বা MMR। BCG ভ্যাকসিনের দ্বারা ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানো যায় এবং MMR দ্বারা যক্ষা রোগ প্রথম অবস্থাতেই নির্ধারণ করা যায় এবং চিকিৎসায় সুফল পাওয়া যায়।
1: এতক্ষণ যক্ষার কারণ ও প্রতিকার এই প্রসঙ্গে শুনলেন, বললেন ডাক্তার প্রশান্ত পাল। আরোগ্য এ পর্যন্তই।
2: শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
3: শুরু হচ্ছে গান্ধী কথা।
4: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে লোকেশন ভস্মীভূত এই পর্ব থেকে পড়ে শোনাচ্ছি। আমি ও আমার সঙ্গীরা লোকেশনের পীড়িতদের শুশ্রূষার কাজ হইতে যেমন মুক্ত হইলাম, তেমন মড়ক হইতে উৎপন্ন অন্য কাজ আসিয়া আমার উপর চাপিয়া পড়িল। লোকেশনের স্থিতি সম্বন্ধে মিউনিসিপ্যালিটি অবহেলা করিলেও শ্বেতাঙ্গ বাসিন্দাদের জন্য 24 ঘন্টাই সজাগ থাকিত। তাহাদের স্বাস্থ্য রক্ষার জন্য টাকা খরচ করিতে তাহার কৃপণতা ছিল না, এবং এখন মড়ক যাহাতে আর ছড়াইয়া না পড়ে তাহার জন্য জলের ন্যায় টাকাও ঢালিতে লাগিল। ভারতবর্ষীয়দের প্রতি ব্যবহারে আমি মিউনিসিপ্যালিটির খুবই দোষ দেখিয়াছি, কিন্তু শ্বেতাঙ্গদের সম্পর্কে এই উদ্বেগের জন্য আমি মিউনিসিপ্যালিটিকে সম্মান না করিয়া থাকিতে পারিলাম না, এবং এই শুভ চেষ্টায় আমার দ্বারা যতটা সাহায্য হইতে পারে তাহা দিতে প্রস্তুত বলিয়া জানাইলাম। আমার বিশ্বাস, আমি যদি উহাকে ওই প্রকার সাহায্য না করিতাম তবে মিউনিসিপ্যালিটিকে মুশকিলে পড়িতে হইত, বন্দুক ব্যবহার করিতে হইত এবং নিজের সংকল্প অনুসারে কাজ করিতে গিয়া হয়তো ইহা অপেক্ষা গুরুতর কোনো অন্যায় তাহাকে করিতে হইত। কিন্তু সে সকল কিছু করিতে হয় নাই। ভারতীয়দের আচরণে মিউনিসিপ্যালিটির কর্মচারীরা সন্তুষ্ট হইয়াছিলেন এবং তাহাদের পক্ষে কাজও ঢের সহজ হইয়া গিয়াছিল। মিউনিসিপ্যালিটির নির্দেশ অনুযায়ী চলার জন্য ভারতবাসীদের উপর আমার সমস্ত প্রভাব প্রয়োগ করিয়াছিলাম। এই নির্দেশ পালন করা তাহাদের পক্ষে খুবই কঠিন ছিল, কিন্তু একজনও আমার কথা অমান্য করিয়াছে এমন মনে হয় না। লোকেশন হইতে যাহাতে কেউ বিনা হুকুমে বাহির না হইতে পারে অথবা প্রবেশ না করিতে পারে, সেজন্য চারিদিকে পাহারা বসিয়াছিল। কিন্তু আমার সঙ্গীদের

আমার যাতায়াতের খোলা হুকুম ছিল। মিউনিসিপ্যালিটি সংকল্প করেন যে লোকেশনবাসী সকলকে জোহানসবার্গ হইতে 13 মাইল দূরবর্তী খোলা মাঠে তাঁবু খাটাইয়া 3 সপ্তাহের জন্য বাস করিতে হইবে এবং লোকেশন জ্বালাইয়া দেওয়া হইবে। তাঁবু খাটাইয়া নতুন গ্রাম বসাইতে, সেখানে খাদ্যাদি দ্রব্য লইয়া যাইতে কয়েকদিন প্রয়োজন, আর সেই জন্যই কয়েকদিনের জন্য পাহারা বসানো আবশ্যক ছিল। লোকে খুব ভীত হইয়া পড়ে, তবে আমি তাহাদের কাছে থাকায় আশ্বাস পাইয়াছিল। ইহাদের মধ্যে অনেক গরিব নিজেদের টাকা পয়সা ঘরের ভিতর পুঁতিয়া রাখিত, এখন তাহা খুঁড়িয়া তুলিতে হইল। তাহাদের ব্যাংক ছিল না, ব্যাংকের ব্যবহার তাহারা জানিত না, আমি তাহাদের ব্যাংক হইলাম, আমার কাছে টাকা পয়সা স্তূপ হইল। এই কাজের জন্য আমার পারিশ্রমিক লওয়ার কথাই উঠিতে পারে না, কষ্টে শ্রেষ্ঠে আমি এই কাজের ব্যবস্থা করিয়া ফেলিলাম। আমার ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ভালোই পরিচয় ছিল, তাহার কাছে সমস্ত টাকা পাঠাইতে হইবে এ কথা তাহাকে জানাইলাম। ব্যাংকগুলি তামা ও রূপার মুদ্রা জমা লওয়ার জন্য বড় রাজি নয়, তার উপর মরকে স্থান হইতে আনা টাকা পয়সা স্পর্শ করিতে কেরানিদের দ্বিধা হওয়ারও আশঙ্কা ছিল। ম্যানেজার আমার সকল অসুবিধা দূর করিয়া দিলেন, টাকা পয়সাগুলি বীজাণুনাশক জলে ধুইয়া ব্যাংকে পাঠানো স্থির হইল। আমার স্মরণ হয় এই সময় প্রায় 60,000 পাউন্ড ব্যাংকে রাখা হইয়াছিল, মানে 9 লক্ষ টাকা। যাহাদের কাছে বেশি পরিমাণ টাকা আছে তাহাদের আমি নির্দিষ্ট সময়ের জন্য তা সুদে ব্যাংকে স্থায়ী আমানত রাখিবার পরামর্শ দিলাম এবং তাহারা আমার সে পরামর্শ গ্রহণ করিয়াছিল। ইহার ফলে তাহাদের কাহারো কাহারো ব্যাংকে টাকা রাখার অভ্যাস হইয়াছিল। জোহানসবার্গের কাছেই ক্লিপ স্প্রুন্ট ফার্ম নামে জায়গা আছে, সেখানেই লোকেশনবাসীদের স্পেশাল ট্রেনে লইয়া যাওয়া হয়। এখানে তাহাদের খাওয়া দাওয়া খরচা মিউনিসিপ্যালিটি বহন করিয়াছিল। এই তাঁবুর গ্রাম দেখিতে সিপাহীদের ছাউনির মতো হইয়াছিল। লোকেদের এই রকমে থাকার অভ্যাস নাই বলিয়া মানসিক দুঃখ কিছু হইয়াছিল সত্য, ও খানিকটা নতুন নতুনও ঠেকিতেছিল, কিন্তু সত্যকারের অসুবিধা কিছু ভুগিতে হয় নাই। আমি প্রতিদিন একবার বাইসাইকেলে চড়িয়া সেখানে যাইতাম। 3 সপ্তাহ কাল খোলা হাওয়ায় থাকিয়া লোকের স্বাস্থ্য অবশ্যই ভালো হইয়াছিল, আর মানসিক দুঃখ তো প্রায় 24 ঘন্টা যাইতে না যাইতেই ভুলিয়া গিয়াছিল। তারপর তাহারা আনন্দে থাকিতে আরম্ভ করিয়াছিল। আমি যখনই গিয়াছি তখনই দেখিয়াছি ভজন কীর্তন আমোদ আহ্লাদ চলিতেছে। আমার স্মরণ আছে যে তাহারা যেদিন লোকেশন খালি করিয়া চলিয়া যায় তাহার পরদিনই উহা ভস্মীভূত করা হয়। উহা হইতে একটা জিনিসও বাঁচাইবার চেষ্টা মিউনিসিপ্যালিটি করে নাই। এই কারণেই বাজারে মিউনিসিপ্যালিটির নিজের যে কাঠের গোলা ছিল তাহার সমস্ত কাঠও পোড়াইয়া দেওয়া হয়। ইহাতে তাহার প্রায় 10,000 পাউন্ড লোকসান হইয়াছিল। বাজারে মরা ইন্দুর পাওয়াই এই চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করার কারণ। অজস্র টাকা যেমন খরচ হইয়াছিল ফলে তেমনি মরক আর বিস্তার লাভ করিতে পারে নাই, শহর নির্ভয় হইয়াছিল। আত্মকথা থেকে পাঠ আজ এই পর্যন্ত। এবারে ভজন শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সুচিত্রা মিত্রের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। প্রখ্যাত বাঁশিবাদক সুরকার পান্নালাল ঘোষের আজ পুণ্য জন্মদিন। ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য স্নেহবন্ধন ছায়াছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ, পান্নালাল ঘোষ যৌথভাবে ওস্তাদ আলী আকবর খাঁ ও পণ্ডিত রবিশঙ্করের সাথে 1952 সালে আঁধিয়া ছায়াছবির নেপথ্যে কাজ করেন। তিনি প্রথম সাত গর্তের বাঁশির প্রচলন শুরু করেন। আজ বাঁশরিবাদক পান্নালাল ঘোষের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। জুলাই মাসের বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু, আর এবারে এই বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত। আজ সবার প্রথমে আমরা চলে যাব পূর্ব বর্ধমান জেলার বুদবুদে শুকডালে। লিখছেন পিউপা ঘোষ। তিনি সম্বোধন করে লিখছেন, গাছ আলো করা কদম প্রত্যুষা। কত চেনা মানুষ সরে সরে যায়, কত পরিচিত পথ আর চলার দরকার হয় না। তারা থাকে যেখানে ছিল সেখানেই, শুধু আমাদের প্রয়োজন ফুরিয়েছে বলে আর যাই না। কিন্তু পথটা ভুলে যায় কি, স্মৃতির ভাজে কোথাও আলগা দেওয়ালে টাঙানো থেকেই যায়। আবার কোনোদিন সেই পথে পা বাড়ালে মনে পড়ে কোথায় দাঁড়িয়েছিল কোন গাছ। ঠিক তেমনি করেই বন্ধু বলে এক একটা মানুষ আমরা পাই অজান্তেই, অবুঝের বয়সে, যেখানে ছোট ছোট মন একসাথে একই ভাবনা দুষ্টুমিতে খিলখিলিয়ে ওঠে। তারপর জীবনের আয়ুরেখায় কতজন হারিয়ে যায়, কেউ কেউ ফিরেও আসে, তবে বয়স বাড়লে বন্ধু কমে যায়। ওই অবুঝের মেলা হাত বাড়ালেই বন্ধু চল হাতটা ধর আর থাকে না। তারা যে কত বোঝে, কত তাদের ব্যাখ্যা, তবু শত ভিড়ের মাঝে নিজের পছন্দের সেই বন্ধুটিকেই মন একটু বেশি চায়, আর তাই হাত বাড়িয়ে সে তাকেই খুঁজে। বন্ধু বলে ডাক দিলে তুই আকাশ হতে পারি, বন্ধু বলে ডাক দিলে তুই ছাড়ব বাড়ি গাড়ি, বন্ধু বলে ডাক দিলে তুই সাগর করব পাড়, ও বন্ধু তুই যে আমার। লিখেছেন পিউপা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। এবারে পূর্ব বর্ধমান থেকে আমাদের গন্তব্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিশ্বকর্মানগরে। লিখছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, তোমার দিকে হাত বাড়িয়ে দিলাম আমার জীবনে ঘটে যাওয়ার বার্তা নিয়ে। তখন বয়স কম, ট্রেনটা সবে ছেড়েছে, ছুটে গিয়ে ট্রেনটা না ধরলে বাড়ি ফিরতে যে অনেক দেরি হয়ে যাবে, অগত্যা ছুটছি। শেষ কম্পার্টমেন্টের অচেনা এক যাত্রী হাত ধরে ট্রেনে উঠিয়ে নিল। ক্ষণিকের ভুলে বিপজ্জনক পরিস্থিতি থেকে বেঁচে গিয়েছিলাম। হাত বাড়িয়ে দেওয়া সেই অচেনা যাত্রীকে আজও মনে রেখেছি। সব জলে ভালো সাঁতার কাটতে শিখেছি, বন্ধুদের সাথে জলে নেমেছি, গভীর জলে যেতে চাইনি, তবুও অসাবধানে এগিয়ে গেছি। পায়ের তলায় মাটি পাচ্ছি না, ভয় শুকিয়ে গেছি। এক বন্ধু সেদিন হাত বাড়িয়েছিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এক মনে লিখে যাচ্ছি, আচমকা ইনভিজিলেটর এসে আমাকে আর পেছনে বসে আমারই বন্ধুকে জেরা করতে শুরু করলেন। আমার খাতা দেখে লিখছিল সে, আমাদের দুজনকেই আর এ করার হুমকি দিয়েছিলেন সেই পরীক্ষক। বন্ধু বলেছিল, দোষটা তারই, আমি নির্বিঘ্নে পরীক্ষা শেষ করেছি, ও পারেনি। রাত বিরেতে কারেন্ট চলে গেলে সেই ইলেকট্রিশিয়ান বন্ধুই এসে সব ঠিক করে দিয়ে দিত। জলের পাইপ ফেটে গেছে, জল থইথই করছে, সেই প্লাম্বার বন্ধুই চটজলদি এসে ঠিক করে দিয়েছে। সেই সব বন্ধুদের মনে রাখার একটা মন তৈরি হলেই ভালো। পরিশেষে বলি, দুঃখ প্রকাশ করতেও এক বিশ্বস্ত বন্ধু লাগে। লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। এবারে আমাদের গন্তব্য কলকাতার আরিয়াদহের অমূল্য চরণ স্ট্রিটের 13B/1। সেখান থেকে লিখছেন মাধব হাজরা। প্রিয় প্রত্যুষা, আমার নাগালের মধ্যে যে বন্ধুকে আমি সবসময় কাছে পাই সে হলো আমার স্মার্ট মুঠোফোন। যে কোনো প্রয়োজনে হাত বাড়ালেই সে আমার পাশে এসে দাঁড়ায়। আনন্দে দুঃখে যে কোনো প্রয়োজনে সে আমার নিত্যসঙ্গী। জীবনে চলার পথে সব থেকে অন্তরঙ্গ কাছের বন্ধু বলতে এখন আমার মুঠোফোন ছাড়া কাউকে ভাবতেই পারি না। বন্ধুর অ্যালার্মের ধ্বনিতে আমার সকালের ঘুম ভাঙে। এরপর অনলাইন ক্লাস করানো, পড়াশোনার নোট, অভিধান, খবর, বিনোদন, দূরে থাকা ছেলে বা একমাত্র নাতিকে দেখা বা আলাপচারিতা, খাবার বা যে কোনো সামগ্রী কয়েক মিনিটের মধ্যে বন্ধুর সাহায্যে হাতে চলে আসে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগটা যতটা রাখতে পেরেছি তাও এই বন্ধুর হাত ধরেই। ছাত্রছাত্রীদের পড়াতে এখন আর সহায়ক বইয়ের দরকার হয় না, আমার জ্ঞানের ঘাটতি পুষিয়ে দেয় আমার বন্ধু। বন্ধু আমার সবসময় হাত বাড়িয়েই আছে সাহায্যের জন্যে। বন্ধু আমার কাছে যেন এক চলমান এনসাইক্লোপিডিয়া। আমার মনে হয় খুব সচেতনভাবে সংযমের সাথে বন্ধুকে ব্যবহার করতে পারলে হাতে নাগালের কাছে পাওয়া এই বন্ধু জীবনের এক পরম নির্ভরযোগ্য বন্ধু হয়ে উঠতে পারে। লিখেছেন মাধব হাজরা, 13B/1 অমূল্য চরণপাল স্ট্রিট, আড়িয়াদহ, কলকাতা থেকে। এবারে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কিয়ামাচা গ্রামে। লিখছেন দেবীপ্রসাদ মণ্ডল, প্রাণীর প্রত্যুষা। স্বার্থমগ্ন পৃথিবীতে আজ বোধহয় হাত বাড়ালেই বন্ধু পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। মানব প্রজাতির রন্ধ্রে রন্ধ্রে এখন স্বার্থের বীজ ছড়িয়ে পড়েছে। অথচ বন্ধুত্বের মতো নির্ভেজাল আনন্দের, সুখের, দুঃখের, কষ্টের সহকারী যে জীবনে খুবই প্রয়োজন। বন্ধুহীন জীবন যে বড় অসার জীবন, এ কথা মানব সভ্যতা ভুলতে বসেছে। তাই বা কেন হবে? পৃথিবীর শ্রেষ্ঠ জীব তো মানুষ, তবে কেন তার এত দৈন্যতা? উন্নতির সোপানে চড়ে মানুষের মধ্যে যে আর একটা মানুষ আছে তা কি মানুষ ভুলে যাবে? কিন্তু এই বিরাট পৃথিবীতে মানুষ ছাড়াও আছে অসংখ্য জীব ও জড়ের বৈচিত্র্য। মানব বন্ধুরা বোধহয় ভুলে যায় পৃথিবীতে শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না, তাই হাত বাড়ালেই এমন সজীব ও নির্জীব বন্ধু পাওয়া যায় যাদের কাছে মানব বন্ধুর মতোই আনন্দ, বেদনা, হাসি, কান্না অনায়াসে ভাগ করে নেওয়া যায়। প্রকৃতির বন্ধুত্ব যে একবার পেয়েছে তার কি খুব প্রয়োজন স্বার্থে ভরা কটু বন্ধুত্বের? তাই ক্ষতবিক্ষত মানব মন খুঁজতে থাকে এমন প্রিয় বন্ধুকে। কেউ আঁকড়ে ধরে সৃষ্টিশীলতাকে, কেউ আবার বই, গান, ফুল, পশু পাখি, নদী, বন, পাহাড় থেকে শুরু করে যে কোনো কিছুকে। কথা বলে তাদের সাথে, মনের সাথে, মনের কথাই তো আসল বন্ধুত্ব। সেই বন্ধুত্ব এক আকাশ ভালোবাসা দিতে কার্পণ্য করে না, তাই আজও হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায়। হোক না সে অমানব, শুধু পেছন থেকে ছুরি না মারলেই হল। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে। চলতে চলতে আমরা এবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল থানার দয়াপুর গ্রামে। সেখান থেকে লিখছেন চৈতালী মণ্ডল, প্রিয় প্রত্যুষা। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, প্রবাদের এই সত্যতা যাচাই করা বোকামি। সমাজে সংসারে বন্ধুত্বের দাবিদার অনেকেই হলেও প্রকৃত বন্ধু বোধ করি হাতে গোনা যায়। তাই হাত বাড়ালেই হয়তো বন্ধু পাওয়া যায়, কিন্তু ঠকতে ঠকতে যাদের দেয়ালে পৃষ্ঠদেশ আটকে যায় তারা যাচাই বাছাই করেই বন্ধু নির্বাচন করতে চাইবেন। আমরা হেন অভাজন এ বিষয়ে বেশ অভিজ্ঞ, তাই শাস্ত্রমতে ন্যাড়া কবার বেলতলা যায় নামক উদ্ধৃতির যৌক্তিকতাকেই আমি বিবেচনা করার পক্ষপাতী। বরং মনুষ্য বন্ধু ব্যতি রেখে প্রকৃতির জীবজন্তু কিংবা ফুল পাখিদের সঙ্গে মিত্রতা স্থাপন করে নির্বিবাদে দিনাতিপাত করছি। সারাদিন মান তাদের সঙ্গে সহবাস আমার, ভোরের দোয়েলে শিস শুনে ঘুম ভাঙা, তারপর মৌটুসি টুনটুনিদের ফুলে ফুলে মধু সংগ্রহ এবং পাতার আপডালে লুকোচুরি দেখতে বেশ লাগে। বেলা বাড়তেই ঘুঘু দম্পতি, দাহুক পরিবার, শালিক, ফিঙে সকলের খাদ্য অনুসন্ধান। ততক্ষণে কাঠবিড়ালিরা সকলে খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে। গোধূলির রক্তবর্ণ নীলিমার স্বর্ণাভ আলোয় ওদের ঘরে ফেরা। বর্ষারানীর আগমনে রোজকার দিনলিপিতে একটু ব্যতিক্রম হয় বই কি? মাঝে মধ্যে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়ানো কিংবা লোমশ লেজটা ফুলিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা। অরন্ত বিকেলে বাগানে ফুলেদের জলসায় ভ্রমরের গুঞ্জন। হাতের নাগালি এসব বন্ধু আমার, এদের নিয়ে বেশ আছে। শুভেচ্ছা সহ চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ চব্বিশ পরগনা। এবারে আমাদের গন্তব্য কোচবিহার জেলার হলদিবাড়িতে। লিখছেন শিপ্রা রায়চৌধুরী। তিনি লিখছেন বেশ ছন্দাকারে। আজ আমার লেখা ছন্দে পাঠাচ্ছি প্রত্যুষা। বন্ধু মানেই বন্ধ মনের আগল খোলার চাবি, বন্ধু মানেই হলুদ বনে হারানো নাক ছাবি, বন্ধু মানেই স্কুলের বেলায় খোলা টিফিন বক্স, বন্ধু মানেই বকম বকম আজগুবি সব টক্স। কেজি থেকে উঁচু ক্লাস কিংবা কলেজ জীবন, কর্মক্ষেত্রেও বন্ধু যেন উজাড় করা মন। সুখ দুঃখ প্রেম বিরহ জীবনের ঝড়ঝাপটা, হাত বাড়ালেই বন্ধু সেতু যদি ধরে হাতটা। জীবন পথে চলতে গেলে বন্ধু অনেক পাবে, তোমার মনের বন্ধন এসে সত্যি আটকে রবে। তাই তো কর বন্ধু যাচাই হাত বাড়ানোর আগে, আপদ বিপদ রোগে শোকে প্রয়োজনে যে লাগে। তোমার দুঃখে দুঃখী হবে তোমার সুখে সুখ, সব সময়ই থাকবে পাশে নিয়ে হাসি মুখ। তবেই তো সে বন্ধু আসল তোমার মনের দোসর, নয়তো শুধু সুখ পায়রা অসুখে দেয় দোর। সত্যিকারের বন্ধু পাওয়া জীবনে যে ভার, সত্যি যদি পাও গো তাকে সঙ্গে থেকো তার। লিখেছেন শিপ্রা রায়চৌধুরী, হলদিবাড়ি, কোচবিহার থেকে। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন বাঁকুড়া জেলার জয়পুর থেকে দিহা গ্রামের সোমনাথ চট্টোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, আকাশ খুব চাপা স্বভাবের ছেলে। শহরের কোলাহল আর মানুষের ভিড়ের মাঝে সে নিজেকে বড্ড একা অনুভব করত। বন্ধুদের আড্ডায় সে যখনই নিজের মনের কথা বলতে যেত, দেখত সবাই ব্যস্ত নিজের গল্প নিয়ে, কেউ তার কথা শোনার বা বোঝার প্রয়োজন মনে করত না। মানুষের নিষ্ঠুর কথা আর অবহেলা তাকে ক্রমশ গুটিয়ে দিচ্ছিল। একদিন বিকেলে খুব মন খারাপ করে আকাশ শহরের উপকণ্ঠে একটি নির্জন বাগানে

দিয়ে বসে। চারদিকে মন মাতানো সবুজ আর পাখির ডাক। সেখানে একটি পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে বসে সে আপন মনেই বলে উঠল, কেউ কি নেই যে আমায় বুঝবে? ঠিক সেই মুহূর্তে মৃদু বাতাস বয়ে গেল, যেন গাছটি তার ডালা নেড়ে আকাশকে অভিবাদন জানাল। এক ঝাঁক পাখি কিচিরমিচির করে তার চারপাশে উড়ে বেড়াতে লাগলো। আকাশ অনুভব করল, এই প্রকৃতি তাকে বিচার করছে না, কোনো কটু কথা বলছে না, বরং এক গভীর শান্তি আর নির্ভরতার হাত বাড়িয়ে দিচ্ছে। সে বুঝতে পারল, আমরা আসলে একা নই। যদি আমরা চোখ মেলে দেখি, তবে আকাশ, বাতাস, গাছপালা আর ফুলেরা আমাদের চিরকালীন বন্ধু হয়ে আছে। এরা কখনও বিশ্বাসঘাতকতা করে না, বরং নিঃস্বার্থভাবে আমাদের অক্সিজেন আর ছায়া দিয়ে আগলে রাখে। সেই দিন থেকে আকাশের সেরা বন্ধু হলো প্রকৃতি। এখন সে আর একা নয়, বরং প্রকৃতির বিশালতার মাঝে খুঁজে পায় পরম সুখ। লিখেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, দিহা, জয়পুর, বাঁকুড়া থেকে। এবারের ভাবনা নিয়ে আমরা চলে যাব জলপাইগুড়ি জেলায়। সেখানকার নিউ সার্কুলার লেন থেকে লিখছেন মঞ্জুশ্রী সাহা। প্রিয় প্রত্যুষা, রোজ সকালে তোমার সঙ্গে মনের কথা বলা, সুখ দুঃখ ভালোবাসা বিনিময় করা, আর হাত বাড়ালেই তোমাকে পাওয়া। তাই তো তুমি বন্ধু প্রত্যুষা। বন্ধু কোনো দূরের গ্রহের মানুষ নয়, হাত বাড়ালেই যাকে ছোঁয়া যায়, হৃদয়ের অনেক কাছে যে থাকে সেই বন্ধু। একজন ভালো বন্ধু সবসময় আমাদের সুখ দুঃখ নিঃস্বার্থভাবে ভাগ করে নেয় এবং বিপদের সময় ছায়ার মতো পাশে থাকে। বন্ধুত্ব হলো জীবনের শ্রেষ্ঠ উপহার, আর আত্মার সঙ্গে আত্মার নিবিড় সম্পর্কই বন্ধুত্বের ভিত্তি। বন্ধুত্ব এক গভীর অনুভূতি যা প্রতিদিনের পথ চলায় ধীরে ধীরে গড়ে ওঠে। বন্ধু কখনো ভুল বুঝে দূরে সরে যায় না, বরং দূরত্ব মিটিয়ে নিজেদের সম্পর্কে অটল থাকে। প্রত্যুষা, আমি বন্ধুত্বের আসল স্বাদ আস্বাদন করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ক্লাস ওয়ান থেকে ধীরে ধীরে বন্ধুত্বের মধুর ঘ্রাণ নিয়ে আমার পঞ্চাশোর্ধ্ব জীবনে বুঝেছি, স্বর্গের মতো সুন্দর যদি কিছু থাকে সেটা আমি পেয়েছি আমার হৃদয়ে, আমার অনুভবে। বর্তমান যান্ত্রিক ও ব্যস্ততার যুগে হাত বাড়ালেই বন্ধু পাওয়া খুবই মুশকিল। স্বার্থান্বেষী আর অবস্থার চাপে পড়ে কিছু মানুষ কখনো কখনো বন্ধুত্বের সুযোগ নিয়ে থাকে। তাই এই যুগে খুব সাবধানে বন্ধু চয়ন করতে হয়। ভালো বন্ধু পাওয়ার জন্য নিজেকে মনের দিক থেকে উদার ও অনেক বেশি বন্ধু হয়ে উঠতে হয়। তারপর চারপাশে হাত বাড়ালেই পাওয়া যায় অসংখ্য বন্ধু। প্রত্যুষা, আজ খুব গাইতে ইচ্ছে করছে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। না গো, নমস্কার আন্তে। মঞ্জুশ্রী সাহা, নিউ সার্কুলার লেন, জলপাইগুড়ি। আমরা আবার চলে যাব পূর্ব বর্ধমান জেলায়। লিখছেন কাটোয়া কাছারিপাড়া মুজিবপুকুর পাড় থেকে হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজের সকলকে নিয়ে তাকে চলতে হয়, কারণ সে একাকী বাঁচতে পারে না। তাই জীবনে চলার পথে তার বন্ধুর দরকার হয়, কারণ বন্ধু ছাড়া নিজের সুখ দুঃখের কথা, মনের ব্যথা বেদনার কথা অন্য কাউকে বলা যায় না। আগের দিনে দেখেছি মানুষ পাড়া প্রতিবেশীদের মধ্যে নিজেদের ছেলে বা মেয়ের সঙ্গে তার মনের মতো মানুষের ছেলে বা মেয়ের বন্ধুত্ব পাতানো দেওয়া ছিল, যাকে বলা হয় পাতানো বন্ধু। আর বন্ধুর বাবাকে বলা হয় বন্ধু বাবা। যাদের মধ্যে বন্ধুত্ব পাতানো হতো, সেই দুই পরিবারের মধ্যে খুব সুন্দর একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠত। দুই পরিবারের মধ্যে খাওয়া দাওয়া করা, মেলামেশা, গল্পগুজব করা, উৎসব আনন্দে একত্রিত হওয়া, একের বিপদে অন্যের ঝাঁপিয়ে পড়া, এই সব চলত। কিন্তু দিন বদলের সাথে সাথেই এই প্রথা ধীরে ধীরে উঠে যায়, তাই এখন আর বন্ধু পাতানো দেখা যায় না। তাছাড়া মোবাইল ফোন সকলের হাতে চলে আসার কারণে এখন সকলে ডিজিটাল দুনিয়ায় ফোনে বন্ধুত্ব গড়ে তুলতে ব্যস্ত, ফলে ভালোভাবে না বুঝে না জেনে শুনে বন্ধুত্ব করার ফলে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় ও বিপদের মধ্যে পড়ছে। এই জন্যই আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন, বন্ধুত্ব করতে হয় সমানে সমানে। যার তার সঙ্গে বন্ধুত্ব করতে নেই, কিন্তু ডিজিটাল দুনিয়ার জোরে এখন হাত বাড়ালেই বন্ধু পাওয়া যাচ্ছে। কিন্তু প্রকৃত বন্ধুকে মানুষ বিপদকালেই চিনতে পারে,
কারণ উৎস

0: তবে আনন্দে বিপদে আপদে রাষ্ট্রবিপ্লবে শ্মশানে যে পাশে থাকে সেই তো হচ্ছে প্রকৃত বন্ধু। তাই বুঝে শুনে বন্ধুত্বের হাত বাড়াতে হয়। লিখেছেন হৃদয়রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া মুচিপুকুর পাড় পূর্ব বর্ধমান থেকে। আজকের শেষ ভাবনা নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলার কৃষ্ণবাগান কান্দিতে। লিখছেন ধ্রুব নারায়ণ রায়, প্রত্যুষের সোনালী আলোয় হাত বাড়িয়েই আমি তোমাকে বন্ধু পেয়েছি প্রত্যুষা। প্রতিদিন শ্রুতি সুখকর মধুক্ষরা বাণীতে তুমি আমাকে শুদ্ধ ঋদ্ধ পরিশীলিত করো। আবার আলোয় ভরা সূর্য চন্দ্র আকাশ তারার দল, বাতাস নদী ঝর্ণাগিরি বনের ফুল ফল, এরা বহুভাবে আমাকে সঞ্জীবিত প্রাণ চঞ্চল রেখেছে। এরা আমার অপ্রাণ বন্ধু। আর আছে সুপুস্তক, সে আমার মনের আকাশে বোধের তারা ফোটায়। আজ নাগরিক জীবনে প্রকৃত বন্ধু হয়ে কে কার খবর বলো কতটুকু রাখে। দুঃখের বর্ষায় চক্ষের জল নামলে বক্ষের দরজায় আর তো বন্ধুর রথ এসে দাঁড়ায় না। অবশ্য বিশ্বস্ত প্রকৃত বন্ধু নিশ্চয় আছে, তাঁদের প্রসন্ন মুখ দেখে আশাহীন প্রায় আশা, ব্যথিত পায় ব্যথা নিরাময়ের ঠিকানা শ্রীকৃষ্ণের শ্রীদাম সখা, রাধিকার ললিতা বিশাখার মতো সমব্যথী বন্ধু আমাদের পৃথিবী বাস মধুর করে তোলে। আজ অস্তাচলের আলোয় মনে জাগে প্রাণপ্রিয় বন্ধুর মধুর সে মুখখানি। যৌবনের প্রথম বেলায় যাকে আমি পেয়ে হারিয়েছি, খোঁপার একটি গোলাপের বিনিময়ে যাকে একটা কবিতা শোনাতে হতো, যার অমৃতময় ভালোবাসায় আমি কবি, তার উদ্দেশ্যে আমার মর্মবাণী। অসীম ধন যে দিয়ে গেলে করলে আমায় ঋণী, কাব্যলক্ষ্মী রূপে তোমায় সারা জীবন চিনি। জীবন নদীর ওপারে যেদিন আমিও দেব পারি, সেদিন কাব্য কবিতার ডালিখানি ওই হাতে তুলে দিয়ে বলবো এসো বন্ধু এসো, অন্তরে এসো অন্তরতর, মহাবন্ধনে মুক্ত করো রেখো না দূরে আর, দিলে যত ফুল কবিতা মুকুল পরিবর্তে তার। লিখেছেন ধ্রুব নারায়ণ রায়, কান্দি কৃষ্ণবাগান মুর্শিদাবাদ থেকে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আগস্ট মাসের বিষয় জানিয়ে যাওয়া। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাটি। প্রত্যুষাকে আজ এখানেই তাহলে বিদায় দিন, প্রত্যুষা আবার আগামী শ্রাবণ প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি।

আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। হ্যালো আকাশবাণী, লাইফ ফোন ইন অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা। সকাল 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সীমান্ত কথা শুনবেন সকাল 10:00। 10:20 দ্বিজেন্দ্র গীতি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাং শুনবেন সকাল 10:30। বেলা 11:00 কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শুনবেন বেলা 11:30। আজকের বিষয় সংস্কৃত। সংস্কৃত বিষয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদান করবেন শিক্ষিকা রানী পাণ্ডে, বাগডোগরা বালিকা বিদ্যালয়। কথায় শুনে অনুষ্ঠানটি রয়েছে দুপুর 12:00, দুপুর 1:00 মহিলা মজলিশ, দুপুর 1:45 এবং সন্ধ্যে 6:40 শুনবেন লোকগীতি গোপাল চন্দ্র বর্মনের কণ্ঠে। দুপুর 2:30 রয়েছে নেপালি অনুষ্ঠান কার্শিয়াং কেন্দ্র থেকে। জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 5:00। 5:30 আনন্দধারা লাইভ ফোনের অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 শুনবেন সংস্কৃতি জেলায় জেলায়, আজ শুনবেন ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে। সন্ধ্যে 7:05 রয়েছে হিন্দি ছায়াছবির গান, রাত 8:00 নাটক নররাক্ষস, কাহিনী সমরেশ বসু, প্রযোজনা কল্লোল দত্ত। রাত 8:30 শুনবেন আধুনিক গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। সংসদ অধিবেশন রেকর্ড করা অংশ শুনবেন রাত 9:15।

নটা বেজে 30 মিনিটে রয়েছে গীতি আলেখ্য এসেছে পরশা এসেছে নবীনা বরষা। সংসদে প্রশ্নোত্তর পর্ব দিল্লি কেন্দ্র থেকে শুনবেন রাত 10টায়। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7টা বেজে 30 মিনিটে শুনবেন হাম হে রাহি প্যারকে। সকাল 8টা বেজে 15 মিনিটে এবং দুপুর 2টায় রয়েছে বন্দে মাতরম। চিত্রালোক অনুষ্ঠানটি রয়েছে সকাল 8টা বেজে 30 মিনিট এবং রাত 8টা বেজে 15 মিনিটে। সকাল 9টায় শুনবেন ইন্দ্রধনু। সকাল 10টায় হেলো ফেরমাইশ। বেলা 11টায় চয়নিকা। দুপুর 12টা বেজে 5 মিনিটে রয়েছে ইয়াদকি মেহফিল। দুপুর 1টায় শুনবেন সুরিলা সাফার। দুপুর 2টা বেজে 30 মিনিটে রয়েছে সাদাবাহার নাগমে। হ্যালো সাহেলি অনুষ্ঠানটি রয়েছে দুপুর 3টে। পিটারা শুনবেন বিকেল 4টে। বিকেল 5টায় রয়েছে ছায়াগীত। 5টা বেজে 30 মিনিটে শুনবেন তারানে নাই পুরানে। গানের ফেলা অনুষ্ঠানটি রয়েছে সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টায় শুনবেন জয়মালা। 7টা বেজে 45 মিনিটে রয়েছে গুলদাস্তা। রাত 8টায় হাওয়া মহল। রাত 9টায় শুনবেন আপকে লিয়ে। রাত 9টা বেজে 30 মিনিটে আজকে ফানকার। ছায়াগীত রাত 10টায় এবং রাত 10টা বেজে 30 মিনিটে শুনবেন ঢলতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 সালুগাড়া, শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানাল, ক্যানাল মোড়। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা। উল্টো রথযাত্রা উপলক্ষে আজ শিলিগুড়ির বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর 1টা থেকে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের যাত্রার পরিকল্পনার আগে থেকেই করে নেওয়ার, প্রধান সড়কগুলিতে অতিরিক্ত যানজটের সম্ভাবনা মাথায় রাখার এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ফুলবাড়িহাট ফুলবাড়ি রাত 2টো থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ধীরগতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। দেবীডাঙা হাট দেবীডাঙা বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকতে পারে। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনম ওয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করেছে দিল্লি পুলিশ। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষরিত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান, গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তাঁর কাছে জমা পড়েছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট্র্যাক কোর্টকে লিয়ে বিভাগকে নির্দেশ দিয়েছে। বিভাগে লগাতার মেহনত করকে দের রাত মুজে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট্র্যাক কোর্ট আর কঠোর

0: বিশেষভাবে মনোনীত ফাস্টট্র্যাক আদালতের দায়িত্বে থাকবেন। এর আগে শ্রী বালিগা 30,000 কোর্টের মধ্যস্থতা কেন্দ্রের দায়িত্বে থাকা বিচারক হিসেবে কর্মরত ছিলেন। ফাস্টট্র্যাক আদালতের দায়িত্ব পালনের জন্য তাকে রাউস অ্যাভিনিউ কোর্টে বিশেষ বিচারক হিসেবে বদলি করা হয়েছে। সমাজকর্মী সোনাম ওয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে গত মাসের 28 তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের 65 জন সাংসদ তার সঙ্গে দেখা করেছিলেন অথবা তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনাম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি জড়িত ছিল। জনসাধারণকে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সবসময় তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ NDMA আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। মন্ত্রীরা দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি হ্রাস বিষয়ক ব্রিক্সের যৌথ বিবৃতি প্রকাশ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ওড়িশার উপকূলবর্তী APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতি সম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDO এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মত বিনিময় করবেন। টম্ব অব দ্য আননোন সোলজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। উৎপাদন, ওষুধ শিল্প, স্বাস্থ্য পরিষেবা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেন, কৃষিপণ্য উৎপাদন, সার, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল পাবলিক পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা সম্প্রসারণে ভারত ও রোমানিয়া সম্মত হয়েছে। দুই দেশ আগামী 3 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন।
1: আর্থিক সহযোগ আমাদের সাঝেদারি কা এক মহত্বপূর্ণ স্তম্ভ। হমনে ব্যাপার ও নিবেশ কো বাড়াওয়া দেঙ্গে, সাপ্লাই চেন কো মজবুত বানানে তথা দোনো দেশোকে উদ্যোগ জগত কে বীচ ঘনিষ্ঠ সহযোগ কো প্রোৎসাহিত করনে পর সহমতি ব্যক্ত কি। হমনে আগলে 3 বর্ষ মে দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে কা ভি লক্ষ্য নির্ধারিত কিয়া হে।
0: ভারত একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-এ ভারতের 8ম বাণিজ্য নীতি পর্যালোচনা সংক্রান্ত চূড়ান্ত অধিবেশনে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, WTO-র সংস্কার প্রক্রিয়া অবশ্যই উন্নয়ন কেন্দ্রিক হতে হবে, উন্নয়নশীল দেশগুলির জন্য নীতি নির্ধারণের প্রয়োজনীয় স্বাধীনতাও বজায় রাখতে হবে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কার জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তি অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়

নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ভারত, কানাডা, ব্রিটেন, বাংলাদেশ ও পাকিস্তান সহ 17টি দেশের ক্ষেত্রে এই 10% শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের উপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের উপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম 6%-এরও বেশি বেড়ে ব্যারেল প্রতি প্রায় $100 পৌঁছেছে। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। গুন্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ওড়িশা সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রত্যাবর্তন যাত্রার জন্য সুদৃশ্য রথে আরোহণের আগে দেবতাদের ঐতিহ্যবাহী পাহান্ডি শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হবে। ফিরতি পথে ভগবান জগন্নাথের রথ পবিত্র মৌসিমা মন্দিরে প্রথা অনুযায়ী যাত্রাবিরতি করবে। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে তার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী পোড়াপিঠা নিবেদন করা হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো এডিনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটনবাহক লাভলিনা বড়গোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল এডেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এ নিয়ে আলোচনায় বসবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে জেলে রয়েছে বলে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। নিট বিক্ষোভের নামে রাজ্যে অশান্তি পাকানোর কোনো রকম চেষ্টা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যে এবার থেকে পুর পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মালদার বৈষ্ণবনগরে এক বিএসএফ জওয়ানের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই জওয়ান, আহত এক। চিরাচরিত ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে উল্টোরাত। রাজ্যে যুব ও ক্রীড়া দপ্তরের সব পরিষেবাকে এক ছাতার তলায় আনতে সমন্বিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে জেলে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতরাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, গত আড়াই মাসে এ বিষয়ে একাধিক পদক্ষেপ করেছে সরকার। শিক্ষার্থীদের যাতে শিক্ষাবর্ষ নষ্ট না হয় তা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব ছিল, তাই দ্রুত পরীক্ষা নেওয়াও অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া কোনো ছোটখাটো বিষয় নয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক। তিনি আরও জানান, দোষীদের দ্রুত শাস্তির লক্ষ্যে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গড়ার জন্য একটি প্রস্তাব তৈরি করতে বলেছিল। সংশ্লিষ্ট বিভাগগুলি তাদের কাজ শেষ করে সেই খসড়া জমা দিয়েছে।
1: मैं जानता हूं कि पेपर लीक एक कोई मामूली विषय नहीं है, लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले ढाई महीनों में अनेक विहित कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। सरकार ने अभी কম সে কম সময় মে 22 লাখ জিতনে বিদ্যার্থীও কি এক্সাম হো যায়।
0: আজ মন্ত্রিসভার বৈঠকে ফাস্ট ট্র্যাক আদালত এবং কঠোর শাস্তির বিধান সম্বলিত প্রস্তাব নিয়ে আলোচনা হবে। শ্রী মোদী বলেন, আগামী সোমবার সংসদে অধিবেশনে সরকারি সংক্রান্ত বিলটি দ্রুত পাশ করানোর সর্বাত্মক প্রয়াস।

0: করবে। এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। সরকারের তরফের প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী এবং দৃঢ় পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তে প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিশ্চিত করা যাবে। নিট বিক্ষোভের নামে রাজ্য অশান্তি পাকানোর কোন রকম চেষ্টা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। এর জন্য প্রস্তুত রাখা হয়েছে পুলিশ প্রশাসনকে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় সরকার নজিরবিহীন পদক্ষেপ করেছে, তা সত্ত্বেও অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী রায় বলেন, শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার বাজেট 1,39,000 কোটি টাকায় নিয়ে গেছে, যা ইউপিএ সরকারের আমলে ছিল 8,200 কোটি টাকা।
1: আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোন ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছে, ছাত্র যুবদের সর্বনাশ করেছে, যার জন্য ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোন ঘটনা আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিম বাংলায় সংগঠিত হতে দেব না।
0: রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, দিল্লির হিংসাত্মক আন্দোলনের সঙ্গে নিট পরীক্ষার কোনো সম্পর্ক নেই।
2: কোন ছাত্র আন্দোলন আজ অবধি দেখেছেন যে বেসরকারি গাড়িতে তেলের ট্যাঙ্ক খুলে তাতে আগুন দিয়ে দেওয়া, মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয়েছে ওমর খালিদের মুক্তি চাই। আপনারা আমাকে বলুন যে নিট পরীক্ষার সঙ্গে ওমর খালিদ তার মুক্তির কিসের সম্পর্ক? দেশের যশস্বী প্রধানমন্ত্রী সম্পর্কে, ঐতিহ্যবাহী দেশের যে কোনো বিষয় সম্পর্কে ওই জায়গা থেকে ন্যাক্কারজনক নোংরা স্লোগান উঠছে, তার রিল তৈরি হচ্ছে।
0: রাজ্যে এবার থেকে পুর পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না, সরকারি আধিকারিকদের তা দেবেন বলে মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন। নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে আধিকারিকদের দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
3: প্রথম তো আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই, এটা এক্সারসাইজ হচ্ছে পিউরিফিকেশন করার জন্য, এটা কারো কোনো প্রবলেম হবে না, কিছু হবে না। যে ঠিক মতন বার্থ সার্টিফিকেট পেয়েছেন ওদের কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই। যে গন্ডগোল করেছেন ওটা আইনগতভাবে যেটা আছে অ্যাকশন হবে। আগে যেটা ছিল, সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো, 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে, আর 2000 ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল ইয়া হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি অ্যান্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন।
0: মুখ্য সচিব আরও জানান, রাজ্য সরকার ভুয়ো জন্ম মৃত্যুর শংসাপত্র চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে। জন্ম মৃত্যুর নথিভুক্তিকরণকে স্বচ্ছ নির্ভুল করতে জেলা থেকে ব্লক, পুরসভা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত একযোগে তথ্য যাচাই ও শুদ্ধিকরণের কাজ চলবে। এদিকে মুখ্য সচিবের নির্দেশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুরনিগম, পুরসভা এবং পঞ্চায়েতগুলিতে হানা দেয় পুলিশ, খতিয়ে দেখা হয় জন্ম মৃত্যু রেজিস্টার। বেশ কয়েকটি জায়গায় রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। রাজ্যের নতুন বিজেপি সরকার উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। বিধানসভায় গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, উত্তরবঙ্গের সর্বাঙ্গীন উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, মাত্র 81 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী 7 বার উত্তরবঙ্গ সফর করে প্রশাসনিক বৈঠক করেছেন, যা এই অঞ্চলের প্রতি সরকারের বিশেষ গুরুত্বের প্রমাণ। পর্যটনকে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে নিশীথবাবু জানান, সান্দাকফু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য কন্টেনার হোম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি যানজট কমাতে আধুনিক হাইড্রোলিক গাড়ি পার্কিং ব্যবস্থাও গড়ে তোলা হবে। রাজ্যের মুখ্য সচিব হিসেবে মনোজ কুমার আগরওয়ালের কার্যকালের মেয়াদ আরও 6 মাস বেড়েছে। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, 1990 ব্যাচের আইএএস মনোজ কুমার আগরওয়ালের মুখ্য সচিব পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই মাসের 31 তারিখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মালদার বৈষ্ণবনগরের বিএসএফ এর 17 মাইল সেক্টর হেডকোয়ার্টারে এক জওয়ানের গুলিতে 2 বিএসএফ জওয়ান প্রাণ হারিয়েছেন, গুরুতর জখম আরও একজন। জানা গিয়েছে বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান হঠাৎই 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জওয়ানের। নিহত অজয় কুমার সিং এবং আম্বাদা সুরেশ দুর্গু যথাক্রমে বিহার ও মহারাষ্ট্রের বাসিন্দা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন হুগলির বাসিন্দা বিকাশ শর্মা। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে বলে খবর। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত কামারহাটির প্রবর্তক জুট মিল লিমিটেড এবং জগদ্দল এরিয়ার এআই চাপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে। গতকাল কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য সরকার এবং ওই দুই সংস্থার আধিকারিক ও শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাঁদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পুজো অর্চনার পর অসংখ্য ভক্ত পুণ্যার্থী রথের রশিতে টান দেবেন। ওড়িশার পুরী জগন্নাথ দেবের রথের পাশাপাশি হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুর ও কলকাতার ইস্কন, কোচবিহারের মদনমোহন মন্দিরের উল্টো রথযাত্রায় ব্যাপক জনসমাগম হয়। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেওড়াতলা মহাশ্মশানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি ভবানীপুরের শিল্পীর বাড়িতে গিয়ে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাবেন। তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এবং উত্তর কলকাতার আহিরি টোলায় মহানায়কের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও এরাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় গতরাত থেকে বৃষ্টি চলেছে। যুব ও ক্রীড়া দপ্তরের সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় আনতে রাজ্যের ক্রীড়াবিদদের জন্য সমন্বিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হবে। বিধানসভায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেটে জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ একথা জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো আকাশবাণী।

হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানাই। শ্রোতা বন্ধুরা, আজকে আমি তনুকা রয়েছি আপনাদের সাথে। ফোন নম্বরটি একবার জানিয়ে দিই, 9434076705, এই নম্বরে ফোন করুন। প্রত্যেক মানুষেরই কিন্তু জীবনে কিছু না কিছু হওয়ার, অর্থাৎ ভবিষ্যতে কিছু না কিছু হওয়ার স্বপ্ন থাকে। যেমন কেউ বড় বিজ্ঞানী হতে চায়, কেউ বা শিক্ষক, কেউ শিল্পী বা সফল উদ্যোক্তা। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা বাস্তবে রূপ দেওয়া কিন্তু ঠিক ততটাই কঠিন। এই পথে নানা ধরনের বাধা আসে, প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, আমরা সহজে এগিয়ে যেতে পারি না। এই সমস্যার সম্মুখীন আমরা সকলে কম বেশি হয়ে থাকি, কখনো পরিস্থিতির চাপ, কখনো বা নিজের ভয়, অনিশ্চয়তা কিংবা আত্মবিশ্বাসের অভাব। সব কিছুই কিন্তু

0: প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের চলার পথে। তাই প্রশ্ন ওঠে, স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা কী? পরিস্থিতি নাকি নিজের ভয়? আজকের বিষয়ে তাহলে এটাই থাক। কথা বলি আমরা আমাদের শ্রোতা বন্ধুদের সাথে, স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধা কী? পরিস্থিতি নাকি নিজের ভয়? এই বিষয়ে আমরা আজ কথা বলবো শ্রোতা বন্ধুদের সাথে। পেয়ে গেছি ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুকে। হ্যালো
1: দিদিভাই, নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল, কেমন আছেন বলুন?
1: খুব ভালো আছি, খুব ভালো আছি দিদিভাই। আপনি কিরকম আছেন দিদিভাই?
0: ভীষণ ভালো আছি।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, বলুন আমাদের আজকের বিষয় শুনেছেন?
1: হ্যাঁ দিদিভাই, স্বপ্ন, আমার কি হওয়ার স্বপ্ন ছিল,
0: স্বপ্ন হওয়া, স্বপ্ন পূরণ হওয়ার পথে আমরা যে বাধাগুলো পাই সেগুলো, মানে স্বপ্ন যে কারণে পূরণ হয় না সেটা কি বাধা, মানে পরিস্থিতি জন্য নাকি নিজের ভয়ের জন্য, কোনটা বাধা হয়ে দাঁড়ায়?
1: দিদিভাই দেখুন, অনেক সময় পরিস্থিতির পরিপাকে বাধা হয়েও দাঁড়ায়। কারণ দেখুন, আমি আর্মিতে মানে চান্স পেয়েছিলাম, আমার বাবা আমাকে, বড় ছেলে তো, তো সেই জন্য আর কি যেতে দেয় নাই দিদিভাই। আজ আজ থেকে 83 সালের কথা বলছি, তো সেই সময় বাবা ছিলেন আর ঘরের বড়, আমাকে যেতে দেয় নাই। তো সেই একটা আক্ষেপ আমার মানে জীবনে রয়ে গেছে যে আমি মানে আর্মিতে জয়েন করতে পারলাম না বাবার ওই মানে ইয়ের জন্য, বাবা সই করলো না আমার বন্ডে।
0: মানে সেটার কি কোনো বিশেষ কারণ ছিল, মানে বাবা কি ভয় পেয়ে গেছিলেন নাকি?
1: বাবা ভয় পায় নাই, বাবা দেখছে যে এ আমাকে ছেড়ে চলে যাবে আর আমি একা পড়ে যাব। তো সেই সময় আর কি ভাই বোনরা ছোট ছিল তখন আর কি, সেই জন্য আর কি হয়তো সেই ভেবে, জানি না, তার তো আমাকে তো সেটা বাবা বলেননি।
0: মানে পরিস্থিতির চাপে পড়ে আর কি আপনার সেই স্বপ্নটা অপূর্ণই থেকে গেল।
1: হ্যাঁ, এবং কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি দিদিভাই।
0: আচ্ছা।
1: হ্যাঁ, কারণ আজ আজ কিন্তু আমি আর্মি ক্যাম্পেই কন্ট্রাক্টরি করি। সেই মানে আমার সেই ইয়েটা মানে আশাটা আমি এই দিক থেকে পূরণ করেছি, আর্মিতে যেতে না পারি কিন্তু আর্মি ক্যাম্পে আমি যেভাবে থাকি এবং তাদের সাথে মিশে আছি, হ্যাঁ, তারাও কিন্তু জানে আমি আর্মির লোক। তো সেই জায়গাটা আমি কিন্তু মানে সেইভাবে তৈরি করে রেখেছি এবং তাদের সাথে মিশি, তাদের সেই জিনিসগুলো দেখি এবং বন্দুক যেখানে রাখা থাকে সেখানেও আমি ঢুকে কাজ করি। তো সেইগুলো আমার সত্যি করেই আমার মানে সেই আশাটা পূরণ হয়েছে দিদিভাই। এবং হ্যাঁ, বাবার, বাবা পরে বুঝেছে যে না, একে আমি খুব ভুল করেছি, পরে কিন্তু বলে গেছে যে প্রবীর, আমি তোর এই মানে জিনিসটা যেতে না দিয়ে আমি কিন্তু ভুল করেছি, এটা স্বীকার করে গেছেন দিদিভাই মরার আগে, মরার আগে। তো এইটাই আমার কাছে বিরাট প্রাপ্য দিদিভাই, উনি যে স্বীকার করে গেছেন, ওই স্বীকারোক্তিটাই আমার কাছে প্রবাদ বাক্য দিদিভাই। হ্যাঁ, তো জীবনে আমি আজকে আমি জীবনে জিরো থেকে হিরো হয়েছি আজকে।
0: আপনার আপনার এই যে পরিস্থিতির চাপে পড়ে যে স্বপ্ন পূরণ হলো না, তা কিন্তু আংশিকভাবে সফল হয়েছে আপনার চেষ্টায়। এই চেষ্টাটাই চাই। ভালো থাকবেন, আপনিও শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, প্রবীরবাবুর জীবনের কথা আমরা শুনলাম, তার স্বপ্ন কীভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল এবং তিনি এতটাই উৎসাহী ছিলেন যে কোনো না কোনোভাবে সেই পেশার মানুষদের সঙ্গে কিংবা তাদের সেই পরিমণ্ডলে তিনি কিন্তু আজও রয়ে গেছেন। পেয়ে গেছি আরও এক বন্ধুর ফোন। হ্যালো,

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যালো, না আমরা যোগাযোগ করতে পারছি না। নিশ্চয়ই আবারও আমরা পাবো সেই শ্রোতা বন্ধুর ফোন। আমরা ততক্ষণে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনে নিই। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন জব জব ফুল খিলে ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো, কি বলছেন?
0: নমস্কার। শুভ
1: নমস্কার,
0: সকাল।
1: শুভ
0: শুভ
1: সকাল।
0: সকাল। হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন।
0: হ্যাঁ, ভালো আছেন দিদিভাই?
1: হ্যাঁ একদম ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। তো দেখুন, যে বিষয়টা দিয়েছেন, হ্যাঁ, স্বপ্ন পূরণ,
1: স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাধা কোন জিনিস?
0: বাধা,
1: হ্যাঁ, আমাদের
0: হ্যাঁ,
1: নিজেদের ভয় নাকি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি?
0: না দেখুন, স্বপ্ন পূরণ করতে গেলে সাহস তো রাখতেই হবে, আর চেষ্টা, অদম্য চেষ্টা, ইচ্ছা, সবকিছুই করতে হবে। আমি একটা কোনো স্বপ্ন দেখছি, সেটা আমার পূরণ করতে গেলে আমাকে নিষ্ঠার সঙ্গে চেষ্টা চালিয়ে যেতে হবে। পারিপার্শ্বিক তো আমাদের নানান পরিস্থিতি শিকার তো আমাদের হতে হয়, হ্যাঁ, সেইগুলোকে অগ্রাহ্য করে আমরা যদি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পৌঁছাতে চাই, তাহলে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। এবং দেখুন, অনেক সময় অনেক ক্ষেত্রে পরিবার থেকে বাধা আসে বা পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থায় আমরা সম্মুখীন হই, কিন্তু সেই বাধাগুলোকে আমাদেরকে কিন্তু অতিক্রম করতে হবে। ধরুন, কেউ ধরুন হয়তো ভালো কেউ শিক্ষক হতে চাইছে, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এখন তো সবাই সবকিছু। আমারও এরকম একটা স্বপ্ন ছিল, হ্যাঁ, জীবনে কিছু করার, কিন্তু হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আমি যে একজন ভালো মানুষ হতে পেরেছি, এই স্বপ্নটা কিন্তু আমার
1: বাহ
0: পূরণ হয়েছে। হ্যাঁ,
1: বাহ,
0: আমি,
1: খুব ভালো, খুব ভালো।
0: হ্যাঁ, কারণ আমার সঙ্গে যারা, আমি নিজে তো বলবো, আমার নিজের উপর যথেষ্ট আস্থা বিশ্বাস আছে বলেই আজ আমি এই কথাটা জোর গলায় বলতে পারছি যে আমি একজন ভালো মানুষ। হ্যাঁ, কারণ আমাকে, আমার সঙ্গে যারাই মিশেছে বা যারাই আমার সঙ্গে কথা বলে বা আমাকে যারাই দেখেছে, তারাই বলে যে হ্যাঁ, সত্যি করে মানুষ হিসাবে তুমি সত্যিই খুব ভালো। তবে হয়তো জীবনে কিছু হতে চেয়েছিলাম, হয়তো হয়নি নানা কারণের জন্য। তো
1: বা আপনি এই বিষয়টা কিন্তু ভীষণ ভালো বললেন। আসলে আমরা তো মানে কেউ আলাদাভাবে ভালো মানুষ হব এই স্বপ্নটা বা এই ইচ্ছেটা কিন্তু সকলের থাকে না।
0: থাকে
1: এই
0: না, হ্যাঁ, সত্যি,
1: হ্যাঁ এই
0: হ্যাঁ
1: কথাটা আপনি বললেন এবং ভীষণ
0: হ্যাঁ
1: ভালো লাগলো শুনে। আমাদের
0: হ্যাঁ
1: বাকি শ্রোতা বন্ধুরাও কিন্তু নিশ্চয়ই শুনছেন এবং ভীষণ ভালো একটি
0: নিশ্চয়ই,
1: কথা আপনার থেকে শোনা গেল, খুব ভালো
0: হ্যাঁ,
1: লাগলো। শুনতে
0: ভালো
1: থাকুন আমাদের
0: থাকবেন দিদি,
1: অনুষ্ঠান, ভালো
0: হ্যাঁ,
1: থাকুন। এত সুন্দর চিন্তা মানুষ, আমরা তো অনেক সময় অনেক কিছুই হতে চাই জীবিকার তাগিদে, জীবনের তাগিদে, কিন্তু ভালো মানুষ হব এই বিষয়টা বোধহয় আলাদা করে আর ভেবে ওঠা হয় না। অম্বিকা দেবী কিন্তু এই কথাটাই আমাদের সামনে তুলে ধরলেন। আসলে বাস্তব জীবনে অর্থনৈতিক সমস্যা থাকে, পারিবারিক দায়িত্ব থাকে, সুযোগের অভাব থাকে, সব সময় সব সুযোগ সবাই কিন্তু পায় না, সামাজিক কতগুলো প্রতিবন্ধকতাও কিন্তু থাকে, আবার প্রতিযোগিতার চাপ, অর্থাৎ একই পেশায় অনেকে একসাথে যোগদান করা বা চেষ্টা করা, সেক্ষেত্রেও কিছু মানুষ পিছিয়ে পড়েন। এসবই কিন্তু আমাদের এই স্বপ্ন পূরণের পথটাকে কিন্তু অনেক কঠিন করে তোলে। তাই আমাদের সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। এই পরিস্থিতির প্রভাব কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারব না। ইতিমধ্যে আবারও একজন শ্রোতা বন্ধুর ফোন পেয়ে গেছি। হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার,
0: সৌভিক সরকার
1: হ্যাঁ
0: বলছিলাম, কসবা থেকে।
1: হ্যাঁ সৌভিক বাবু বলুন।
0: হ্যাঁ দেখুন,
1: সুপ্রভাত,
0: আমার
1: প্রথমেই জানাই
0: সুপ্রভাত,
1: আপনাকে। হ্যাঁ
0: আপনাকেও সুপ্রভাত, এবং যেসব শ্রোতা বন্ধুরা শুনছে সবাইকেই সুপ্রভাত। দেখুন, আমরা ছোটবেলা থেকে নানা রকম স্বপ্ন দেখি বা বুনি, এবং আমরা সেই স্বপ্ন বলতে গেলে ছিল, সেটা হলো ক্রিকেট নিয়ে কিছু একটা করবো এবং ক্রিকেট খেলবো আর কি। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি, বিশেষ করে পরিস্থিতি এমন ঘিরে ধরে সেটাকে আর কি আমরা ভেঙে ফেলতে হয়, স্বপ্নটাকে ভেঙে ফেলতে হয় আর কি।
2: এরকম আমারও সেরকম বলতে গেলে হয়েছিল, সেটা অর্থনৈতিক বলতে গেলে পরিস্থিতি, পাশাপাশি বলতে গেলে পড়াশোনা। এবং বাবা সে পরিস্থিতি ছিল না যে ক্রিকেটে কোনো কিট আমাকে কিনে দেবে, ক্রিকেটে কিট কিনতে গেলে বিশাল টাকা লাগে, এবং সেই জন্য লাগে যেন অত ইয়ে হয়নি। এবং দ্বিতীয়ত হলো পড়াশোনা, যেহেতু সে সময় সামনেই ছিল আমার বলতে গেলে মাধ্যমিক পরীক্ষা, এই জন্য আমাকে সেইখান থেকে আমাকে ছেড়ে দিতে হয় আর কি। তখন ক্লাস 8 বা 9-এ হয়তো পড়ি, ওই সময় আমাকে ছেড়ে দিতে হয়েছিল ওই কারণের জন্য, এবং পাশাপাশি অর্থনৈতিক কারণের জন্য। এবং খুব দুঃখ লেগেছিল যে আমি শেষ পর্যন্ত ফেলতে পারলাম না, করতে পারলাম না। কিন্তু একটা জিনিস হলো, স্বপ্ন পূরণ ঠিকই হলো না, কিন্তু একটা জিনিস আমি বলবো যে এখনকার যারা স্বপ্ন যারা বুনছো বা স্বপ্ন যারা দেখছে দিদি, তাদের যদি স্বপ্ন যদি কোনো সময় যদি ভেঙে যদি যায়, অন্তত নিজেকে অন্তত গুমরে অন্তত না রাখ। অনেকের সময় দেখা যায় স্বপ্ন ভেঙে গেলে অনেকে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে দেয়।
1: ঠিক,
2: আমার মতে
1: ইতিবাচক মনোভাব থাকতে হবে সব সময়, কখনোই আমরা নেতিবাচক কিছু ভাববো না। এবার হয়নি তো কি হয়েছে, পরের বার নিশ্চয়ই হবে, তাই তো আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ ঠিক, তাই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে।
2: আর সব থেকে বড় কথা দিই, লাস্ট একটা কথা বলি, যেমন দিদি কিছুক্ষণ আগে যেদিন বলে গেলেন, সেটা হলো যে মানুষ হওয়া, মানুষ হওয়া সব থেকে বড় কথা।
1: ঠিক,
2: আমি আমি মনে করি মানুষ হওয়ার সব থেকে বড় কথা হলো, সব থেকে মানুষ হওয়াটা সব থেকে বড় স্বপ্ন, যদি সেইভাবে যদি করা যায় তাহলে কিন্তু হবে। আর আপনি আমার বলি ইতিবাচক মানে নেতিবাচক না হওয়ার এই জিনিসটা, একবার হয়নি তো কি হয়েছে দ্বিতীয়বার, আপনি আমার বললেন, অন্তত যেন নিজের লক্ষ্যটা যেন যেন স্থির থাকে, এবং বিশ্বাস, নিজের উপর বিশ্বাসটা রাখা, যেমন আপনি বললেন যে বিশ্বাসটা, আত্মবিশ্বাসের কথা আমি বলে, নিজের উপর বিশ্বাসটা রাখা উচিত। স্বপ্ন যদি ভেঙেও যদি যায় গুমড়ে পড়া উচিত না, নিজের মাটি শক্ত করে নিজের মানুষের মতো মানুষ হওয়া, পরবর্তীকালে একদিন না একদিন দেখবেন স্বপ্নটা ঠিক এক সময় দেখবে পূরণ হবে।
1: সেই তো, ঠিক তাই, ঠিক তাই। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে ফোন করার জন্য, নমস্কার। আমাদের মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না, একেবারেই জীবনের প্রতি একেবারেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আর যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে লক্ষ্যটাকে একেবারে পাখির চোখ করে এগোতে হবে, আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করা প্রয়োজন ভীষণ রকমের অধ্যবসায়, নিজের ভয়কে জয় করার মতো একটা মানসিকতা কিন্তু থাকতেই হবে, কিছুতেই দমে যাব না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যালো,
3: হ্যাঁ দিদি, শিলিগুড়ি যেতে যেতে আমি হাঁপিয়ে গেলাম। আমি বীরভূমের দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ অমিতাভ, বলুন। সুপ্রভাত, সুপ্রভাত,
3: কেমন আছেন দিদি?
1: ভালো আছি। আজকের বিষয় শুনেছেন?
3: না, বলুন একবার।
1: হ্যাঁ, আজকের যে বিষয়টা রাখা হয়েছে তা হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ। সবারই তো আমাদের নিজস্ব একটা স্বপ্ন রয়েছে ভবিষ্যতের, স্বপ্ন পূরণে সবচেয়ে বড় বাধাটা কি, সেটা কি আমাদের আশেপাশের পরিস্থিতি নাকি আমাদের নিজেদের ভয়?
3: না দেখুন, আমি যে স্বপ্নটা দেখেছি, হ্যাঁ, সেই স্বপ্ন পূরণটার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে দূরত্বটা।
1: হ্যাঁ,
3: মানে দূরত্বটা হচ্ছে বড় বাধা। মানে আমি একদিন স্বপ্ন দেখেছিলাম যে আমার সঙ্গে বিগ বি মুম্বাই থেকে দেখা করতে এসেছেন, এবং তিনি এসেই আমাকে বলছেন, হ্যাঁ, যে হ্যাঁ কেমন আছো বন্ধু, মানে হিন্দিতে আর কি। আমি বললাম ভালোই আছি, আপনি কেমন আছেন? তো এইভাবে তার সঙ্গে আমার কথা চলছে। তো আমি তো মানে উনি ধরুন সিনেমা জগতের একটা বিখ্যাত লোক, আর আমি কোথায় অমিতাভ, সামান্য একজন, মানে আলাদা,
1: সেই দুই অমিতাভ একসাথে, তাই তো?
3: হ্যাঁ, দুটোই অমিতাভ। তো উনি এসে আমাকে বললেন, ঠিক আছে, হ্যাঁ, তো যখন এসেছি আমি তোমার বাড়িতে, তো খালি এক কাপ চাই পেয়েঙ্গে, আর কিছু নেই, ঠিক আছে তাহলে এক কাপ চাই খান। স্বপ্নে কিন্তু দেখছি আমি।
1: আরে এটা তো, এই বিষয়টা তো রইলো স্বপ্ন দেখার কথা, আমি যে স্বপ্নের কথা বলছি সেটা হচ্ছে লক্ষ্য, জীবনের লক্ষ্য।
3: অনেক সময় দূরত্বটা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়। তো সেই স্বপ্ন যখন আমার ভেঙেছিল, তখন লাস্ট যে কথাটা তিনি আমাকে বলেছিলেন যে তুমি, হ্যাঁ, তোমার যে স্বপ্নটা, তোমার স্বপ্নটা হচ্ছে সিনেমা তৈরি, মানে সিনেমাতে অভিনয় করা, তাই তো? আমি বললাম হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে আমি আর তুমি মিলে একটা বই করব, আর সেই বইটার নাম হবে দো মালি এক ফুল। হ্যাঁ, তো আমি সেই দো মালি এক ফুল, মানে মানে আমরা দুজন মালি, আর ফুলটা এবার কে হবে উনি জানেন। হ্যাঁ, তো সেই স্বপ্ন যদি দূরত্বের কারণে যদি সত্যি হয় দিদি কোনোদিন, হ্যাঁ, তাহলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। আসলে স্বপ্ন এমন একটা জিনিস যেটা তিনটে পর্যায়ে আমাদের ঘুমের মধ্যে, কেউ গভীর রাতে দেখে, কেউ ভোর রাতে, অনেকে আবার কুসংস্কার আছে যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়।
1: আমি আদৌ না, আমি আপনাকে, আমি আজকের বিষয়ে যে স্বপ্নটা রেখেছি সেই স্বপ্ন কিন্তু এই স্বপ্ন নয়। আমি যে স্বপ্নের কথা বলছি তা হলো, কেউ তো শিক্ষক হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ বা ইঞ্জিনিয়ার, এই যে স্বপ্ন, জীবনের লক্ষ্য, সেই বিষয়টা,
3: সেই স্বপ্ন আমার মধ্যে লালিত ছিল দিদি।
1: হ্যাঁ,
3: কিন্তু যখন আমি পারিনি, মানে আমি লম্বাই হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি, বুঝলেন তো, মানে অটোমেটিক আমার তাহলে পুলিশের চাকরি হওয়ার কথা। তো আমি কিন্তু দৌড়ে পারিনি, মানে দৌড়ে মানে মানে কমপ্লিট করেছিলাম, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই দৌড়টা আমার কমপ্লিট হয়নি, কিন্তু সেই সঞ্চার স্বপ্নটা আমি সঞ্চারিত করেছিলাম আমার ছেলের মধ্যে, এবং ছেলে সেটা পেরেছিল। আর ছেলে হ্যাঁ খুব বড় অফিসার।
1: এই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়েও কিন্তু আরেকদিন আলোচনা হবে আমাদের। হ্যাঁ, আমাদের শ্রোতা বন্ধু প্রথমে বুঝতে একটু ভুল করেছিলেন, কিন্তু তারপরে আবারও সুন্দর তিনি তার জীবনের লক্ষ্যের কথা বললেন। আজকের অনুষ্ঠানের এবারে চলে যাব আমরা পরের গানে। এবারের গানটি শুনবেন সওদাগর ছবি থেকে, রবীন্দ্র জানের সুরে। গানটি গিয়েছেন আশা ভোসলে।

0: হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি ত্রিপুরা থেকে অভিনাশ এলি।
0: আপনার নামটা আরেকবার বলুন।
1: হ্যাঁ, অভিনাশ এলি।
0: অভিলাষ বাবু?
1: হ্যাঁ হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তো দেখুন, আজকে খুব সুন্দর একটা বিষয় রেখেছেন যে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা। তো আমি মনে করি, দেখুন, আমি কিছুদিন একজন ভালো খেলোয়াড় মানে ক্রিকেটার হবো, তো সেই জন্য কিন্তু আমাদের সেটা সেভাবে সেই সুবিধাটা নেই। সেই জন্য কিন্তু আমি যদিও ভালো ক্রিকেটার হতে পারিনি, তবে মানে আমি আমার কিছুটা স্বপ্ন পূরণ হয়েছে, যেহেতু আমি একজন কমেন্টেটর হতে পেরেছি। কারণ দেখেন, যেমন আমরা দোকানে যাই, যখন একটা ওষুধ নিতে, তো ওই ওষুধের পরিবর্তে কিন্তু দোকানদার বলে নাই সেটা নেই, কিন্তু ওই ওষুধের পরিবর্তে একটা দিতে পারে। তো সেভাবে আমি মনে করি আমার জীবনে খেলোয়াড় না হতে পেরে পেরেছি, কিন্তু একটা কমেন্টেটর হতে পেরেছি। সেটাই আমার কাছে, মানে আমি মনে করবো যে আমার স্বপ্নটা কিছুটা ভালো পূরণ করতে পেরেছি।
0: ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সুদূর ত্রিপুরা থেকে আপনি ফোন করেছেন, ভীষণ ভালো লাগলো। শুনতে থাকুন অনুষ্ঠান। অভিলাষবাবু বললেন যে, ঠিক ওই আগে একজন শ্রোতা বন্ধু বললেন না যে আমি সৈনিক হতে পারিনি কিন্তু সেই পরিমণ্ডলে রয়েছি, ঠিক অভিলাষবাবু তাই। উনি খেলোয়াড় হতে পারেননি কিন্তু কমেন্টেটর হতে পেরেছেন, সেই জন্য উনি নিজের জীবন নিয়ে যথেষ্ট খুশি। এই বিষয়গুলোই আজকে শ্রোতা বন্ধুদের সাথে আমরা আলোচনা করলাম যে পরিস্থিতি যেমনই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, সমস্ত বাধাকে উপেক্ষা করে কিন্তু নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতেই হবে, হার মেনে নিলে চলবে না। তাই অনুষ্ঠানের শেষে আমরা বলতেই পারি যে পরিস্থিতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বাধা, কিন্তু কিন্তু অনেক ক্ষেত্রে নিজের ভয় এবং আত্মবিশ্বাসের অভাব সেই বাধাকে কিন্তু আরও বড় করে তোলে। তাই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন সাহস, দৃঢ় সংকল্প আর নিরলস প্রচেষ্টা। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, সে প্রতিকূল পরিস্থিতিকেও কিন্তু নিজের সাফল্যের সিঁড়িতে পরিণত করতে পারে। স্বপ্ন আর তখন কল্পনায় থাকে না, তখন সেটা বাস্তবে রূপ নেয়। তাই বন্ধুরা, এগিয়ে যেতে হবে আমাদের সমস্ত প্রতিকূলতাকে পাশে ফেলে। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আধে হাতে আর একদম সময় নেই, আমাদের শেষ করতে হচ্ছে আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ শুনলেন আধুনিক গান হৈমন্তী শুক্লার কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনায় বসবে। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। ভারত ও রোমানিয়া বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ উল্টো রথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী জানান গতকাল তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে একটি খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে সংক্রান্ত খসড়া রাতেই তার কাছে পৌঁছেছে। এ নিয়ে আজ মন্ত্রিসভায় আলোচনা হবে।
1: ফাস্ট ট্র্যাক কোর্ট কে লিয়ে বিভাগকে নির্দেশ দিয়েছে। বিভাগকে লাগাতার মেহনত করকে দের রাত মুঝে মুসদ্দা ভি দে দিয়া। ফাস্ট ট্র্যাক কোর্ট আর কঠোর সজা কে প্রাবধান কে সাথ কা এই মুসদ্দা ক্যাবিনেট মে চর্চা হোগি। ক্যাবিনেট কে সাথিও কে সুঝাও কে বাদ উসকা অন্তিম রূপ দিয়া জায়েগা। और सोमवार से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
0: পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024-এর আওতায় দায়ের হওয়া মামলাগুলি শুনানির জন্য দিল্লি হাইকোর্ট রাউস অ্যাভিনিউ আদালত একটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট জানিয়েছে বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রভার বালিকা এখন থেকে এ ধরনের অপরাধের মামলাগুলি শুনানির জন্য এই ফাস্ট ট্র্যাক আদালতে দায়িত্বে থাকবেন। সমাজকর্মী সোনম ওয়াংচুক 26 দিন পর তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহির চেয়ে গত মাসের 28 তারিখ থেকে ওয়াংচুক অনশন শুরু করেছিলেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে জাতীয় রাজধানীতে নিরাপত্তাজনিত কারণে আজ সকাল 7:30 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জারি করা পর্যন্ত 17টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এই স্টেশনগুলোর মধ্যে রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, ঝান্ডেওয়ালা, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোড়বাগ এবং শিবাজি স্টেডিয়াম। দিল্লি পুলিশ জানিয়েছে অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480 সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত ও বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি কাজ করছিল। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তিতে স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোস উদ্দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সংকল্পের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে।
2: हम व्यापार और निवेश को बढ़ावा देंगे, सप्लाई चेन को मजबूत बनाने तथा दोनों देशों के उद्योग जगत के बीच घनिष्ठ सहयोग को प्रोत्साहित करने पर सहमति व्यक्त की। हमने अगले 3 वर्षों में द्विपक्षीय व्यापार को दुगुना करने का भी लक्ष्य निर्धारित किया है।
0: এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসু দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। এবারের বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা। বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও ওড়িশার উপকূলবর্তী এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লা সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতিসম্পন্ন অধিক উচ্চতায় বৈদ্যুতিক লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও 350 কিলোগ্রাম থ্রাস্ট শ্রেণীর প্রথম দেশীয় এক্সপ্যান্ডেবল টার্বো জেট ইঞ্জিন তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ডিআরডিও নকশার ভিত্তিতে তৈরি এই জটিল প্রযুক্তির ইঞ্জিন ভারতের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন। ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লা ড্রোন এবং চালকবিহীন যান ইউএভির সক্ষমতা বৃদ্ধি করতে এই ইঞ্জিন কাজে লাগবে। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলার 7,21,000-এর বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও ও জোড়হাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই তিন জেলার বাসিন্দা। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে তারাই নিষেধাজ্ঞা অনুমোদন করল। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। ব্রিটেনেও 16 বছরের কম বয়সীদের ক্ষেত্রে বিধিনিষেধের প্রস্তাব রয়েছে। সরবরাহ শৃঙ্খলে কর্মরত শ্রমিকদের উপর নিপীড়নের আশঙ্কা জেরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতসহ 17টি দেশ থেকে পণ্য আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত। এই দেশগুলি শ্রমশক্তির অপব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি সক্রিয়ভাবে নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়া জেরে 20,000-এর বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বোর্দো শহরের কাছাকাছি প্রায় 3,400 হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। অন্তত 800 দমকলকর্মী আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আজ উল্টো রথ, মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পূর্ণযাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রা অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্টট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তাঁর কাছে জমা পড়েছে। মন্ত্রিসভা আজ নিয়ে এই বিষয়ে আলোচনায় বসবে। প্রধানমন্ত্রী ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গঠন করা হয়েছে ফাস্টট্র্যাক কোর্ট। 26 দিন পর সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন প্রত্যাহার করেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। খবর এখনকার মতো শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের সমীক্ষার শিরোনাম শতবর্ষে পদার্পণ। বলছেন ভবেশ দাস।
4: ভারতে সংগঠিত ও নিয়মিত বেতার সম্প্রচার শতবর্ষে পা রাখল 1927-এর 23 জুলাই। তখনকার বম্বে, আজকের মুম্বাইয়ে শুরু হয়েছিল এই বেতার সম্প্রচারের যাত্রা। সেই দিনটাকে মনে রেখেই আমরা প্রতি বছর উদযাপন করি জাতীয় সম্প্রচার দিবস। ব্রিটিশ সরকার অনুমোদিত ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির তত্ত্বাবধানেই শুরু হয়েছিল সম্প্রচার। হতে পারে চালকের আসনে বেসরকারি সংস্থা, কিন্তু সরকারের নিয়ন্ত্রণ আর নজরদারি একটা ছিলই। দেশের প্রথম এই বেতার কেন্দ্রের উদ্বোধন করেছিলেন তখনকার ভাইসরয় লর্ড আরউইন। তিনি তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন, ভারত বেতার সম্প্রচারের উন্নয়নে মানুষের কাছে এক বিশেষ সুযোগ এনে দিল। দেশের দূর গ্রামাঞ্চলে দিনের কাজের শেষে মানুষের যখন অফুরন্ত অবসর, তখন তাদের বন্ধু ও সঙ্গী হয়ে উঠতে পারে বেতার। শুধু তাই নয়, শিক্ষা ও বিজ্ঞানের প্রসারে বেতার বা রেডিওর সার্থকতার কথাও বলেছিলেন তিনি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির চেয়ারম্যান স্যার ইব্রাহিম রহমতুল্লাহও বলেছিলেন একই কথা। তবে তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছিলেন এই বলে, যদিও বেতার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু এর যে পরিচালন পর্ষদ গঠিত হয়েছে তারা জনসেবার মনোভাব নিয়েই কাজ করবেন। ভারতের মতো বহু ভাষাভাষীর দেশে কাজটা সহজ নয়, তার জন্য দরকার প্রত্যক্ষ জ্ঞান ও পরিকল্পনা করার মতো চিন্তাশক্তি। পরিচালন পর্ষদের কর্তা ও সর্বস্তরের কর্মীরা তার পরিচয় দেবেন এবং সম্প্রচার ব্যবস্থাকে সফল করে তুলবেন, এই ছিল তাঁর আশা। এই 23 জুলাইয়ের সপ্তাহখানেক আগে 15 তারিখে প্রকাশিত হল ইন্ডিয়া রেডিও টাইমস নামে পাক্ষিক পত্রিকা। এর বছর দুয়েক পরে কলকাতা বেতার কেন্দ্রের জন্য যেমন বেতার জগৎ প্রকাশিত হয়েছিল, এও তাই। সব মিলিয়ে তখনকার বম্বেতে নিয়মিত সম্প্রচারে এই সূচনাকে ঘিরে বেশ সাড়া পড়ে গিয়েছিল। 1921 সালের মাঝামাঝি সময় থেকে অবশ্য বম্বে, কলকাতা, মাদ্রাজে বিক্ষিপ্তভাবে অপেশাদারী বা শখের রেডিও ক্লাব গড়ে ওঠে ঠিকই, কিন্তু তা ছিল কিছুটা নিয়মিত, আবার অনেকটাই অনিয়মিত। 100 বছর আগে 23 জুলাই মুম্বাই কেন্দ্র চালু হয়েছিল অ্যাপোলো বন্দর রোডে। পরে সেই বেতার কেন্দ্র চলে এসেছে চার্চ গেটে। কলকাতা কেন্দ্রে যেমন ক খ চ্যানেলের নাম বদলে হয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা, মুম্বাই কেন্দ্রেও নাম হয়েছে সংবোধিতা ও অস্মিতা। ভারতের মতো বহু ভাষা, সাংস্কৃতিক সম্পদ ও রুচি বৈচিত্র্যের দেশে শতাব্দী জুড়ে অনেক বদল ঘটেছে, প্রযুক্তিতেও এসেছে অনেক পরিবর্তন। তেমনি নিত্য নতুন উদ্ভাবনের পরিচয় দিতে হয়েছে অনুষ্ঠান পরিকল্পনায়। তবু বয়সে ছোট বড় যাই হোক, এই অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর প্রতিটি কেন্দ্রেরই আছে স্বতন্ত্র বর্ণময় ইতিহাস, যার যোগফলে ফুটে উঠবে দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বুনটের ছবি। গত 100 বছরে মুম্বাই কেন্দ্রেরও ঝুলিতে আছে এমন অনন্য ঘটনা। যেমন এই কেন্দ্রেই ব্রিটিশ ভারতে সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন ওয়াল্টার কফম্যান। তিনি ভারতীয় বেতারের সিগনেচার টিউনের স্রষ্টা। তার সেই শিবরঞ্জনী রাগের ধ্বনিতে আজও আমাদের ঘুম ভাঙে, আমাদের সকলেরই স্মৃতি মেদুরতা ও শ্রুতিমুগ্ধতা এই ধ্বনিতে। 1977-এ ভারতীয় সম্প্রচারের যখন 50 বছর,

0: সম্প্রচার দিবসে ইতিহাসের পাতায় ফিরলে কত বিস্ময়ে! সেই বিস্ময়ের গভীরে আছে সম্প্রীতি আর সংহতির ছবি।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল শতবর্ষে পদার্পণ, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ মিয়া মালহার।

0: এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঞানে খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ মিয়া কিমালহার, আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন সীমান্ত কথা।
2: সীমান্ত কথা, সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
3: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমাদের গন্তব্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত, গাডরা বর্ডার সংলগ্ন গিরানগঞ্জ গ্রামে। জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন এই সীমান্ত অঞ্চল। শিলিগুড়ি জলপাইগুড়ি 34 নম্বর জাতীয় সড়কের ধারে জটিয়াখালী মোড়। এখান থেকেই সোজা দক্ষিণে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা গাডরা। রাস্তার দুপাশে সবুজ চা বাগান, আনারস বাগান আর বিশাল খোলা মাঠের সবুজ ধান ক্ষেত পেরিয়ে সন্ন্যাসীকাটা হাই স্কুলকে ডান দিকে রেখে আমরা পৌঁছালাম সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত অফিসের মনোরম সুন্দর পরিবেশ কথা বলে নিলাম সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম রায়ের সঙ্গে। নমস্কার।
4: নমস্কার।
3: এই যে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের অধীনে যে গ্রামগুলো রয়েছে, যেগুলো মূলত বর্ডার এলাকায় আছে, তো কতগুলো গ্রাম রয়েছে এবং এর বসবাসকারী মানুষের সংখ্যা কতজন?
4: আমাদের সন্ন্যাসীকাটায় বসবাসকারী মানুষ তো প্রায় 20,000-এর উপরে। এবার হচ্ছে সীমান্তবর্তী এলাকা আমাদের

0: খুলনা সিকাটা গ্রাম পঞ্চায়েতগুলো সীমান্তবর্তী এলাকায়, সীমান্তবর্তী এলাকায় আমাদের সমস্যাটা যেরকম, আমাদের সন্ন্যাসিকাটা পঞ্চায়েতে রাস্তা মেন একটা, এই রাস্তার সমস্যাটাই আমাদের খুব খারাপ। মেন সমস্যা হচ্ছে রাস্তা, এখান থেকে মেডিকেল হসপিটাল নিয়ে যাওয়ার গর্ভবতী মহিলাদেরকে নিয়ে খুব সমস্যা।
1: তো এই গ্রামগুলোর যে আর্থ সামাজিক পরিস্থিতি অবস্থা, হ্যাঁ, এটা কীরকম আর কতগুলো গ্রাম রয়েছে?
0: সীমান্তবর্তী এলাকা মোটামুটি 20-22 গ্রাম, তাতে অর্থ সামাজিক অবস্থা খুব খারাপ। গ্রামের নাম যে গিরানগঞ্জ, কোয়ালিগঞ্জ, পেলকুগঞ্জ, নবগ্রাম, নারায়ণজোত, কুয়ারবাড়ি, সর্দারপাড়া, আরও অনেক অনেক গ্রাম আছে।
1: আচ্ছা, তো এই যে গ্রামের মানুষদের উন্নতি কল্পে কেন্দ্রীয় সরকারের তো নানা প্রকল্প রয়েছে, তো এই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে তা কিভাবে এবং কতটা বাস্তবায়িত হয়েছে?
0: সীমান্তবর্তী এলাকায় মোটামুটি 100 দিনের কাজ মোটামুটি ভালোই হয়। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাসন যোজনা, আর কিছু বেশি হলে ভালো হয়, আমাদের এখানে লিস্ট অনুযায়ী দেওয়া হয় এবং শৌচাগারের কাজ চলতেছে আর কি। পানীয় জলের ব্যবস্থা খুব একটা ভালো না, আমরা পঞ্চায়েত থেকে টিউবওয়েলের ব্যবস্থা করে দিছি, যেখানে পানীয় জলের অবস্থা খারাপ। শিক্ষার ব্যবস্থাটা মোটামুটি, আবার স্বাস্থ্যের ব্যবস্থা খুব খারাপ না আর কি এই।
1: আচ্ছা, এইখানে যে কেন্দ্রীয় সরকারের উজালা সমৃদ্ধি যোজনা অর্থাৎ গ্যাসের যে কানেকশন, সেগুলো কি গ্রামের মানুষজন পেয়েছেন?
0: হ্যাঁ, মোটামুটি পিয়েছে, 50% পিয়েছে আর কি।
1: আচ্ছা, এই যে কৃষকেরা আছেন আর কি, এখানে তো আসার সময় দেখলাম বিস্তর খোলা মাঠ, চাষাবাদ হচ্ছে, কৃষকেরা কাজ করছেন, তাদের কিষাণ ক্রেডিট কার্ডের ব্যবস্থাটা কীরকম আছে?
0: কিষাণ ক্রেডিট কার্ড এখন আমাদের পঞ্চায়েত থেকে এবং এডিএ থেকে আমাদের বলা হয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড সবার জন্য শুরু হয়ে গেছে, এখন সবাই কিষাণ ক্রেডিট কার্ড বানাচ্ছে।
1: আচ্ছা, এখানে তো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে যে প্রতিবন্ধীদের ভাতা, এগুলো তো আপনারা দিয়ে থাকেন, তো সেই ব্যবস্থাটা কীরকম, মানে পঞ্চায়েত থেকে কীরকমভাবে ব্যবস্থা করা হয়েছে?
0: বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আমরা যতগুলো দিয়েছি তাতে মোটামুটি, আমাদের যেহেতু এখানকার আর্থিক অবস্থা খুব খারাপ, তো বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যদি সংখ্যাটা একটু বাড়ানো যায় তাহলে আমরা খুব উপকৃত হব আর কি।
1: কতজন পাচ্ছে
0: টোটাল বিধবা ভাতা? মোটামুটি 167 জন পাচ্ছে।
1: কত টাকা করে পাচ্ছে?
0: 400 টাকা।
1: আর বার্ধক্য ভাতা?
0: বার্ধক্য ভাতা 149 জন।
1: আচ্ছা, ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: নমস্কার।
1: কিভাবে এই অঞ্চলের মানুষজন আরও ভালো থাকবেন, কি কি সমস্যার মধ্যে গ্রামের মানুষজন রয়েছেন, তার সম্ভাব্য সমাধানই বা কি, এই নিয়ে কথা বললাম নির্বাহী সহায়ক অম্লান করের সঙ্গে। নমস্কার।
2: নমস্কার।
1: এই যে সীমান্তবর্তী এলাকা, এখানকার মানুষের জীবনযাপনের যে চালচিত্র, সেটা যদি আপনি সংক্ষেপে আমাদের কাছে তুলে ধরেন।
2: এখানকার চালচিত্র প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছু কিছু প্রতিবন্ধকতার জন্য এখানকার মানুষের জীবনযাত্রা আগামী দিনে আরও ভালো হতে পারে। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এখানে বাংলাদেশ সীমান্ত আছে, আবার সামনে আমাদের শিলিগুড়িও আছে, যেখান থেকে আপনার দুই দেশের মধ্যে একটা চেঞ্জ হতে পারে মানুষের জীবনযাত্রা, ব্যবসায়িক উন্নতি, দুদেশের মধ্যে সাম্যের বার্তা এবং একে অপরের প্রতি ভালোবাসা, সব দিক থেকেই আমাদের এই সীমান্তবর্তী এলাকার এই ছোট্ট অঞ্চল খুবই ভালোভাবেই উন্নতি করতে পারে। তার জন্য দরকার সড়কপথ এবং রেল যোগাযোগটাও এখান দিয়ে খুব সুন্দর করা যেতে পারে বর্ডার এলাকা দিয়ে। এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও এখানে আমি বলবো যে এখানে একটা ছোট আকারের হসপিটাল হলে খুবই ভালো হয়। এখানকার প্রায় 18,000 গ্রামবাসী আছে, প্লাস আশেপাশের অঞ্চল আছে, তাহলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই উন্নতি হবে। এখানকার কৃষি ব্যবস্থা খুবই ভালো, কিন্তু সেগুলো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো বাজার নেই। তা এই অঞ্চলে যদি একটা কিষাণ মান্ডি হয় তাহলে এখানকার কৃষকরা যথেষ্টভাবে উপকৃত হবে, এখানে ফলনও খুব ভালো হয়। এখন কৃষি ছাড়াও এখানে প্রচুর পরিমাণে চা চাষ হচ্ছে, তা সেই চাগুলোকে ঠিকঠাক বিক্রি করতে পারলে এখানকার মানুষ অনেকটাই উপকৃত হবে। তারপরে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এখানে সবই ICTS নির্ভর, হাই স্কুল মেধাবী ছাত্র এখানে অনেক আছে, তারাও সেই সুযোগটা নিতে পারবে। এখানে যদি কোনো ITI বা পলিটেকনিক ছোট আকারে যদি কলেজ খোলা হয়, জীবনযাত্রার মান অনেকটাই বাড়তে পারে।
1: ধন্যবাদ আপনাকে, নমস্কার।
2: নমস্কার।
1: পঞ্চায়েত দপ্তরে রয়েছে আরেকটি বিভাগ, স্বাস্থ্য বিভাগ। সীমান্ত লাগোয়া গ্রাম থেকে এসেছেন অনেক রোগী, মানুষজন কেমন আছেন, স্বাস্থ্য সম্পর্কে তারা কতটা সচেতন, এই সম্পর্কে জানতে কথা বলে নিলাম হোমিওপ্যাথি মেডিকেল অফিসার ডাক্তার এন ইসলামের সাথে। নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
1: সীমান্তবর্তী এলাকায় মানুষ স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন?
0: সীমান্তবর্তী এলাকায় এমনি তো শিক্ষিতের হার খুব কম, ওই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারটা খুব নিচু স্তরে আছে আর কি। আমি যখন থেকে এখানে কর্মরত হয়েছি তখন থেকেই ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে প্রতিটা যেসব মা বাচ্চাকে নিয়ে আসতো সবাইকে প্রথমেই জিজ্ঞেস করতাম আপনার কটা বাচ্চা, প্রতিটা মাকে যাতে ইনস্টিটিউশনাল ডেলিভারি করা যায় তার জন্য যত রকম কথাবার্তা বলা, উদ্যোগ নেওয়া, বোঝানো সবই করছি। আরও সমস্যা হচ্ছে ওদের যাতায়াতে একটা বড় সমস্যা আছে, শুধু কিছুমাত্র অটো চলে, রাস্তাঘাটে আর ভীষণ খারাপ বলেই কত পেশেন্ট বাড়ি থেকে বেরোলো কিন্তু টাইমলি এখানে পৌঁছতেই পারলো না।
1: ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: পঞ্চায়েত অফিস পেরিয়ে 4-5 কিলোমিটার দূরে গাডরা বিওপি ক্যাম্প ছাড়িয়ে আরও দক্ষিণে গিরানগঞ্জ গ্রাম, মনে পড়ে গেল কবি বন্দে আলী মিয়ার আমাদের গ্রাম কবিতাটিকে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। হ্যাঁ, বিশাল খোলা আকাশ, রাস্তার দুপাশে বসতি, পেছনে বিশাল কৃষিক্ষেত, সবুজ ধান গাছের হাত ছানি, হালকা হাওয়ায় সাদর অভ্যর্থনা জানাচ্ছে আমাদের, সামনেই কাঁটাতারের বেড়া, প্রহরারত সীমান্তরক্ষী বাহিনী আর সীমান্তরক্ষী বাহিনীর ছোট ছোট চৌকি, সামনেই ডানদিকে প্রাথমিক বিদ্যালয়, গিরানগঞ্জ বিওপি প্রাথমিক বিদ্যালয়, কচিকাচারা দ্বিপ্রাহরিক আহারে ব্যস্ত। কথা বললাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গণির সাথে। নমস্কার।
3: নমস্কার।
1: কতদিন হলো এই স্কুলে আছেন আপনি?
3: আমি এই স্কুলে প্রায় 2 বছর হলো এখানে।
1: তো আপনার এই স্কুলে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছেন আর স্টুডেন্ট কতজন আছে?
3: আমাদের এখানে 130 জন ছাত্রছাত্রী, আর আমরা 4 জন শিক্ষক আর 1 জন শিক্ষিকা।
1: আচ্ছা, এই যে 130 জন স্টুডেন্ট আছে, তো এই গ্রাম থেকেই আসে নাকি আশেপাশের গ্রাম থেকেও এখানে পড়তে আসে?
3: এখানে গিরানগঞ্জ থেকে একটু বড়, তার মধ্যে আরেকটা গ্রাম থেকে আসে, সেটা এখানকার বাইনগঞ্জ। এই 2টা গ্রাম থেকেই ছাত্ররা এখানে আসে।
1: তো এই যে ছাত্রছাত্রীরা রয়েছে, তো মিড ডে মিল আপনাদের স্কুলে কিভাবে কেমন করে চলছে?
3: হ্যাঁ, আমাদের মিড ডে মিল এখানে স্বনির্ভর দলের যে মহিলাগুলো আছে আর কি, ওনারাই পরিচালনা করছেন।
1: পানীয় জলের ব্যবস্থা এখানে কীরকম?
3: পানীয় জল এখানে বলতে আমাদের ডিপ টিউবওয়েল আর কি, তারা পাম্প যেটা বলে ওটা আছে, ওটা দিয়ে ছাত্রছাত্রীরা খায় আর কি, তারা পাম্পের উপর আমরা নির্ভরশীল।
1: এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আপনারা কী কী ব্যবস্থা নিচ্ছেন?
3: বলতে পারি এটা সীমান্তবর্তী অঞ্চল, ফলে এখানকার অভিভাবকরা খুব একটা সচেতন না, বেশিরভাগই চা বাগানেই কাজ করে, ফলে পড়াশোনার এখানে মানটা খুব উঁচু বলা যায় না। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এখানে ভালো কিছু করা যায়। হায়ার এডুকেশনের জন্য এখানে পার্শ্ববর্তী আছে একটা হাই স্কুল, সন্ন্যাসীঘাটা হাই স্কুল, এখানে ক্লাস 4 পাশ করার পর এই সন্ন্যাসীঘাটা হাই স্কুলে গিয়ে ভর্তি হয় আর কি।
1: এখান থেকে সন্ন্যাসীঘাটা হাই স্কুল মোটামুটি কত দূর?
3: এখান থেকে সন্ন্যাসীঘাটা হাই স্কুল 6 কিলোমিটার মোটামুটি।
1: আচ্ছা, এখানে শৌচালয়ের ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য বিধির ব্যবস্থাটা কিভাবে আপনারা দেখছেন?
3: আমাদের এখানে বয়সদের জন্য আলাদা আর গার্লসদের জন্য আলাদা 2টা টয়লেট আছে, কিছু একটা অংশে এখন শৌচালয় হচ্ছে, তবে 100% মনে হয় এখনও গ্রামে শৌচালয় গড়ে উঠেনি।
1: আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: নমস্কার।
1: গ্রামের মহিলারা কেউ বসে নেই, অনেকেই এখন সচেতন, তারা কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত, মিড ডে মিল রান্না করছেন গিরানগঞ্জ বিওপি প্রাথমিক বিদ্যালয়ে। কথা বলে নিলাম স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হাসিনা বেগমের সাথে। নমস্কার। আপনাদের জলিল বাবা দলে কতজন সদস্য রয়েছেন?
4: 10 জন।
1: আচ্ছা, আপনারা মূলত কি কাজকর্ম করেন?
4: এখানে রান্না করি, বাসন মাঞ্জি, বাচ্চাগুলোকে খেলাই পরিষ্কার করে।
1: এই স্বনির্ভর গোষ্ঠী করে আপনারা কোনো সাহায্য পেয়েছেন কি, ব্যাংক থেকে বা কোনো সরকারি সাহায্য পেয়েছেন?
4: হ্যাঁ পেয়েছি তো, সব পেয়েছি, লাভ হয়েছে তো।
1: আপনারা এখানে কিভাবে মিড ডে মিল চালাচ্ছেন?
4: রান্না করি এখানে, আগে আসে বা ঘরটা ঝাড়ু দিই, তারপর বাসন মাঞ্জি, চাল লাগাই, ঝাড় দিয়ে ধুয়ে রান্না পরিষ্কার করে খেলাই বাচ্চাটাকে।
1: ধন্যবাদ আপনাকে।
4: ধন্যবাদ।
1: পাশেই দাঁড়িয়েছেন একজন গৃহবধূ আঞ্জিনা খাতুন, তার সঙ্গেও কথা বললাম। নমস্কার।
5: নমস্কার।
1: পরিবারে আপনার কে কে আছেন?
4: আমার দুইটা ছেলে মেয়ে আছে আর আমার স্বামী আছে।
1: আপনার স্বামী কি করেন?
4: চা বাগানে কাজ করে।
1: আপনি বাড়ির কাজকর্ম ছাড়া আর কি কাজ করেন?
4: বাড়ির কাজ করি আর আমিও বাগানে যাই, কাজ করতে যাই, আর স্কুলে যখনই আমি মিড ডে মিল রান্না হয় রান্না করি।
1: আচ্ছা, উজালা গ্যাস যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প সেটা কি আপনি পেয়েছেন?
4: না, কিছু পাইনি আমি সরকার হইতে, খালি শৌচালয় পাইছি।
1: ধন্যবাদ আপনাকে, নমস্কার।
4: নমস্কার।
1: দ্বিপ্রাহরিক আহার সেরে ফেলেছে গিরানগঞ্জ বিওপি প্রাথমিক বিদ্যালয় কচিকাচারা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কথা শুনছে আমাদের, তারা শোনালো একটি গান।

সীমান্ত কথা আজ এ পর্যন্তই। আজ আপনারা শুনলেন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের গিরানগঞ্জ গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। সংকলন মীরা শর্মা।

0: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
3: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
4: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
3: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
4: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
3: डायल कीजिए 8700014242।
4: नंबर एक बार फिर नोट करें 8700014242।
5: ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে। দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
6: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয় ব্যবহারে।
5: আমাদের পরিবেশ রাখব ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচাগার থাক।
6: খোলাস্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ। ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে, দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়।

0: সকল শ্রোতা বন্ধুদের আজকের কিছু কথায় কিছু গানে লাইফোনিন অনুষ্ঠানে অনেক স্বাগত। আজ আমি রয়েছি আপনাদের সাথে তনুকা, আর আমার সাথে রয়েছে
1: আমি রিমি। এসে গেছি তনুকা, কেমন আছিস? ভালো আছিস তো?
0: একদম একদম, ভীষণ ভালো। আচ্ছা রিমি দি, আজকে তো আমাদের উল্টো রথ,
1: তাই না? মানে সেই এই রথের যাত্রা পথটা তৈরি হয়ে গেছিল 7 দিন আগে, যাকে আমরা সোজা রথ বলে থাকি। মানে তারা 3 ভাই বোনে আর কি মাসির বাড়ি এসেছে,
0: এবার ফিরে যাওয়ার পালা। আসলে এত আনন্দের অনুষ্ঠান এটা একটা আমাদের সবারই, তো ভাবছি যে আজকে এই বিষয়টাই থাক না আমাদের শ্রোতা বন্ধু।
1: হ্যাঁ হ্যাঁ একদম, রথ আর রথের মেলা মনে আছে ছোটবেলায়?
0: হ্যাঁ ছোটবেলায় ঘটনা অনেক।
1: আর রথ তো একটা মানে প্রাচীন উৎসব। হ্যাঁ, রথের এই যে আচার বিচার, হ্যাঁ ধর্মীয় এই ব্যাপারটা বাদ দিও, এটা কিন্তু একেবারে জীবনের সঙ্গে মিলে গেছে আমাদের এই মেলাটা, মানে সংস্কৃতির অঙ্গ হয়ে গেছে, তাই না? মেলা কোথাও কোথাও এই 7 দিন ধরেই রথের মেলা চলছে। হ্যাঁ, আর শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই যে আমাদের এই উল্টো রথ নিয়ে কথা হবে বন্ধুদের সঙ্গে। আপনারা টেলিফোন করবেন 9434076705 এই নম্বরে।
0: হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু একজন শ্রোতা বন্ধুকে পেয়েও গেছি। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি, অমিতাভ ঘোষ।
0: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
2: হ্যাঁ,
0: আজ তো উল্টো রথ।
2: হ্যাঁ উল্টো, উল্টো রথ নিয়ে বিষয় তো। তার আগে দিদি একটা কথা আপনাকে বলি, দেখুন আমি 2 লাইন একটা গান করছি, ঠিক আছে? গানে ভুবন ভরিয়ে দে দে, ভেদে ছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধিল যেটি, স্বপ্ন দেখা হলো ফাঁকি। দিদি আজকে মহানায়ক উত্তম কুমারের 58তম প্রয়াণ দিবস, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম।
1: একদম,
2: তো বাঙালির জীবনে তিনি আইকন হয়ে আছেন এখনো। এখনো যদি তিনি যদি 100 বছর বেঁচে থাকতেন তাহলে আজ সিনেমার ধারাটা অন্যরকম হতো। যাই হোক, আজকের বিষয় প্রসঙ্গে আসি। দেখুন আজকে উল্টো রথের যে ইয়েটা, সেটা হচ্ছে আমাদের গ্রামে আজকে উল্টো রথের একটা ইয়ে হয়, মেলা হয়, ছোট্ট মেলা, ছোট্ট মানে কয়েক ঘন্টার জন্য, কয়েক ঘন্টার জন্য,
1: মানে বিকেল টুকু, যখন তারা মাসির বাড়ি থেকে নিজের বাড়ি যাবে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুপুর 2 থেকে বিকেল 5টা।
1: আচ্ছা,
2: তো সেই একটা গরুর গাড়ি, একটা গরুর গাড়িকে সাজানো হয় বিভিন্ন ভাবে রঙিন কাগজ দিয়ে। তারপর দিদি সেই গাড়িতে 4-4 গ্রাম পরিক্রমা করে, মানে বাজনা সহকারে। হ্যাঁ, সেখানে রথে থাকেন জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র, এরা থাকেন, এবং সেই গ্রামটা ঘুরে ঘুরে মানে চাল, কেউ হয়তো পয়সা কিংবা কোনো আনাজ, সেই মানে খাটলা, গরু গাড়িতে তো একটা খাটলা থাকে, সেখানে জমা হয় চালটা, এবং সেই চালটা, হ্যাঁ সন্ধ্যেবেলায় যখন সব, হ্যাঁ হ্যাঁ ইউনিক আর কি, তো সেই যখন সন্ধ্যেবেলায় যখন পুরো ইয়ে হয়ে যায়, হ্যাঁ তখন সেই চালকে দিয়ে দরিদ্র নারায়ণ সেবা হয় দিদি আমাদের গ্রামে। তো আমি বিকেলবেলায় বেরোবো, বেরোবো সেখানে যাবো, এবং উল্টো রথের ওই যে বাজনা, যারা ধরুন ঢোল বাজায়, মানে ঢোল শুধু থাকে সেখানে, হ্যাঁ তো ঢোলের একটা দল আছে আমাদের গ্রামে, সেই ঢোলের দলটাই কিন্তু ওই গ্রামটা গোটা মানে 4টে গ্রাম পরিক্রমা করে। আর যেটা বৈশিষ্ট্য হচ্ছে দিদি, সেটা হচ্ছে যে কোনো রকম জোর জবরদস্তি কারো কাছ থেকে কিচ্ছু করা হয় না, যে যেমন দেবে। গরুর গাড়ি দিয়ে দাঁড়ালো দরজায়, হ্যাঁ কেউ এক খালা চাল, কেউ বা এক সের চাল, মানে আগেকার দিনে সের থাকতো দিদি, সেই সের পিতলের সের, কেউ এক সের চাল, কেউ এক থালা চাল, কেউ এক মানে বলবো কি বলবো গামলা আলু, এভাবে ধরুন গ্রামে তো বিভিন্ন রকমের কচু, হ্যাঁ এগুলো তো এখন ফসল গ্রামের,
1: সেগুলো মানে ঘরে যা থাকে,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কুমড়ো, সেগুলো দিয়ে ওই রাত্রে ওই কচুতে কুমড়োতে আলুতে, হ্যাঁ একটা টক আর খিচুড়ি, হ্যাঁ এটা হয় দরিদ্র নারায়ণ সেবার জন্য। মোটামুটি ধরুন 1000 খানেক লোক তো খাই, সেই সঙ্গে আমরাও কিন্তু বসে পড়ি।
1: এটাই
2: হচ্ছে উল্টো রথের আমাদের
1: তনুকা, এটা কিন্তু ভীষণ ভালো লাগলো, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ দিদি, এই যে ছোট্ট একটা ইয়ে,
0: নতুন বিষয় জানলাম, হ্যাঁ
2: নতুন বিষয়, হ্যাঁ এটাই কিন্তু বরাবর চলে আসছে। আজকে প্রায় হলো আপনার 20 বছর, হ্যাঁ এটা নিয়ে মনে হয় 21তম হবে, এটা এটা 21তম বর্ষে পা দিল। হ্যাঁ, তো সেই উপলক্ষে আমি যাবো গ্রাম, এবং সবার মাঝে বসে আজকে শুধুই খাবো খিচুড়ি।
1: বাহ, খুব ভালো বললেন অমিতাভ বাবু, ভালো থাকবেন।
2: ধন্যবাদ,
1: নমস্কার।
2: ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও।
0: দেখো আমাদের এই গ্রাম বাংলায় কত কি অনুষ্ঠান, কত রকম ভাবে হচ্ছে, মানে আমরা নতুন নতুন অনেক কিছু কিন্তু জানতে পারছি।
1: হ্যাঁ, খুব সুন্দর। মানে এটা যে একটা এত
0: হয় না,
1: একদম একদম, এটা যে দরিদ্র নারায়ণ সেবা, মানে গরিবদের জন্য ভেবেই যে এটা করা হচ্ছে, তাই না? মানে এটা প্রকারান্তরে বলা যেতে পারে মানে ঈশ্বর সেবাই হচ্ছে, তাই না? খুব ভালো লাগলো শুনে।
0: আরো একজনকে পেয়ে গেছি। হ্যালো,
3: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি প্রধাননগর থেকে গৌরী সরকার বলছি।
0: হ্যাঁ গৌরী দেবী, বলুন।
3: আজকে তো উল্টো রথ।
1: হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে যে আপনার বাগাজের তিন কলোনিতে লোকনাথ মন্দির আছে না, এই জন্য রথ এসছে, বুঝলেন তো? মানে সোজা রথের দিন, আট দিন ধরে মানে এত ভোগ, এত মানুষ খায়, মানে ভাবতে পারেন, পারা যায় না। এত সুন্দর মানে ঠাকুর সাজানো, অনেকে আছে গোপাল গুলো দিয়ে যায়। আমি গেছি, 56 ভোগ হয়েছে। হ্যাঁ, প্রতিদিন নতুন নতুন ভক্তরা আসছে, গান শুনছে, প্রসাদ খাচ্ছে, অনেক সুন্দর এখানে।
0: মানে এটা কি এই 7 দিন ধরেই চলে অনুষ্ঠানটা?
3: এটা হচ্ছে বাগাজাতিন কলোনি, মানে 2 ওয়ার্ডে লোকনাথ মন্দিরে। এত সুন্দর, আমি আসি। হ্যাঁ, মানে
1: আপনি রোজ যান সেখানে, গেছেন এই কটা দিন?
3: আমিও যাই, যেটা ইচ্ছে যে যখন পারে সেটা দেয়। যেমন আমার ক্ষমতা অনুযায়ী আমি একটু, আমি একা তো দেওয়া যাবে না, সবাই দেয়। ধরেন যেদিন পায় সবে দুধ চাল চিনি কিশমিশ এগুলো সব দিয়ে দেয়। হ্যাঁ, সবাই ইয়ে ভোগের মতন দেয়, ওইটাই রান্না করে, মানে অপূর্ব রান্না হয়। পরশুদিন আমি গেছি, ঠাকুরের এমনই যে মানে কি যে ডাল করেছে দিদি ভাই, এত স্বাদ ডালটা। হ্যাঁ, মানে অদ্ভুত, মানে অন্ন ডাল প্রচুর স্বাদ, আরো মানে সোয়াবিন পটল, মানে প্রত্যেকটা রান্না ভালো।
1: আসলে রাঁধুনির সঙ্গে আর কি ভক্তিভাবটাও মিশে থাকে, ভালোবাসা মিশে থাকে, সব মিলেই আর কি রান্না এত সুস্বাদু হয়। ভাল লাগলো খুব গৌরীদি।
0: আমরা স্টুডিওতে বসে কিন্তু সবটাই ভীষণ ভাবে অনুভব করছি,
1: একদম।
0: আর সত্যি খাবারটা মিসও করছি মনে হচ্ছে, যেতে হবে,
1: একদম।
3: বলেন তো, 10-12 বছরের বয়স হবে ছেলে বাচ্চাগুলো, কি সুন্দর ওরা আছে, তিলক তিলক কেটে একটা মানে গান করে, একটু নেচে নেচে গান করে, হরে কৃষ্ণ গান করে, অদ্ভুত দৃশ্য,
0: পরিবেশটা বেশ সুন্দর।
1: ভালো লাগলো, আপনি আজকে উল্টো রথ খুব মানে সুন্দর ভাবে আপনি উপভোগ করুন, ভালো থাকবেন, নমস্কার।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
0: আমরা কথা তো বলছি কিন্তু ভুলে গেলে তো চলবে না, আমাদের তো গানও শোনাতে,
1: গানও শোনাতে হবে
0: শ্রোতা বন্ধুদের। হ্যাঁ, তাহলে আজকের অনুষ্ঠানের প্রথম গানে চলে যাই। প্রথম গানটি শিল্পী আশা ভোসলে।
1: আচ্ছা, শুনিয়ে দাও।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের কিন্তু কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে উল্টো রথ নিয়ে আমরা কথা বলছি। ইতিমধ্যেই দুজন শ্রোতা বন্ধু আমাদের ফোন করেছেন এবং তাদের যে অভিজ্ঞতা এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত অনুষ্ঠান আজকে রয়েছে সে বিষয়ে আমরা কিন্তু শুনলাম, বেশ ভালো লাগলো।
1: আর উল্টো রথ মানে রথের মেলা, এই এই যে একটা আমাদের উত্তেজনা এবং পাশাপাশি শৈশবের স্মৃতি সব মিলে রথটা, আর আজকাল তো আরো বেশি বেশি করে হচ্ছে। শুনলাম শিলিগুড়িতেও নাকি 4-5টা রথ বিভিন্ন জায়গা থেকে বের হয় এবং কেউ কেউ নিজের মতন করেও করেন ছোট্ট মন্দিরকে ঘিরে। এই অনুষ্ঠানগুলো কিন্তু চলতেই থাকে।
0: আর এই অনুষ্ঠানটা মানে সবচেয়ে ভালো জিনিস হলো মানে 7 দিন ধরে আনন্দ। হ্যাঁ, মোটামুটি দুর্গাপূজার থেকেও বেশি মনে হচ্ছে মানে দিনটা আর কি।
1: মনে হয় বন্ধু এসেছেন রথ নিয়ে, দেখা যাক উনি কি বলেন।
0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: হ্যাঁ অম্বিকা দি, ভালো আছেন তো?
2: ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: একদম। রথ নিয়ে কি পরিকল্পনা, আজ কি হবে বিকেলে?
2: বিকেলে তো বেরোবো, আমাদের তো বলছিলে ইস্কনের রথ বেরোয়, এছাড়াও আরো অনেক রথ বেরোয়।
1: এমনি কৃষ্ণ মন্দির বা অন্যান্য মন্দির থাকে সেখান থেকেও তো বের হয় রথ, তাই না? গৌড়ীয় মঠ।
2: হ্যাঁ, এমনিতে ধরুন ছোট বাচ্চাদের মানে প্রচুর সব রথ বেরোচ্ছে, সেগুলো গুলো শেষ করা যাবে না। এত মানে সকাল থেকে বাড়িতে কিছু না হলেও 10-12টা মানে বাচ্চা ছেলেদের রথ এলো। আনন্দ কি ভালো লাগে, দড়ি ধরে টানলাম, বললাম দে আমাকে একটু দড়িটা ধরে টানি।
1: মানে আপনাদের ওখানে এই রেওয়াজটা রয়েছে বোলপুরে যে এরকম রথ নিয়ে বাচ্চারা আসে বাড়িতে?
2: আসে বাড়ির দেখছি ঠাকুমারা দাদুরা বা বাড়ির যারা বয়স্ক বড়রা রয়েছেন, কি সুন্দর মানে বাজনা খোল করতাল বাজিয়ে কি সুন্দর বাচ্চারা বেরিয়েছে, এবং তাদের বাড়ির যে বড়রা তারা মানে এতটাই উৎসাহ দিচ্ছে বাচ্চাদের এবং
1: একদম সহযোগিতা করছে। ঠিক,
2: মানে ঘুরছেন তো সেটা দেখে সত্যি খুব ভালো লাগে।
0: সকাল থেকে কি অনুষ্ঠানগুলো শুরু হয়ে যায় নাকি বিকেলের পর?
1: আর রথের মেলার আরো একটি যেটা বিষয় সেটা হচ্ছে জিলিপি, গরম জিলিপি।
2: হ্যাঁ
1: একদম,
2: মানে না খেলে মনে হয় যে রথের রথ কি দেখলাম।
0: আরেকটা বিষয় থাকে বৃষ্টি, এই রথের মেলা বৃষ্টি হয়, ওখানকার ওয়েদার কেমন আছে এখন?
2: এখন একটু মেঘটা সরে গিয়ে রোদ উঠেছে।
0: আচ্ছা, বৃষ্টি নেই তাহলে।
2: সকালে একটু বৃষ্টি এক পশলা হয়ে গেল,

0: হয়ে গেল, এখন বিকালটা কিরকম থাকে এখন সেটাই এখন ঈশ্বরের উপর এখন নির্ভর করছে। তবে যাই হোক, পূজা রথটা ভালোভাবে দেখা হয়েছে, এখন উল্টো রথটাও আশা করছি
1: ভালো দেখা যাবে।
0: ভালোভাবে
1: ভালো থাকুন, মেলায় থাকুন, মেলায় রথের মেলায় সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করুন।
0: আপনাদেরকে এবং সমস্ত শ্রোতা বন্ধুদের উল্টো রথের শুভেচ্ছা, জয় জগন্নাথ।
1: একদম জয় জগন্নাথ, ভালো থাকবেন,
2: ভালো থাকবেন।
1: হ্যাঁ, আসলে তনুকা, এই আনন্দটাই কিন্তু প্রাণের লক্ষণ, তাই না?
2: একদম। আর বহু প্রাচীনকাল থেকেই তো এই উৎসবগুলো, মানে এগুলো তো এখনকার ছেলেমেয়েরা কিন্তু কমই, আমার মনে হয় যে কমই বোধহয় ওরা এই বিষয়গুলোর মধ্যে ইনভলভ হয়, মানে যায়, কিন্তু তবু আমাদের তো একটা দায়িত্ব থেকে যায়,
1: একদম আমাদের সংস্কৃতির সঙ্গে,
2: সংস্কৃতির সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া, এবং সেই মেলায় গিয়ে একেবারে সত্যি মানে সেই পাঁচ টাকা দু টাকার যে খেলনা, সেই মাটি মাটির খেলনা বাটি, প্লাস্টিকের যে সমস্ত খেলনা বাচ্চাদের,
1: মানে এটা আমাদের ঐতিহ্য, সাংস্কৃতিক একটা ঐতিহ্য।
2: আজকাল অনেক ভালো ভালো খেলনা খেলতে অভ্যস্ত বাচ্চারা খেলনা, কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু অন্য ব্যাপার।
1: একদম, এখানে যে মাটির ঘ্রাণ একটা থাকে, তাই না? আর আরো একটা বিষয়, এই যে মেলা, এই যে উৎসব, এগুলো কিন্তু মানুষে মানুষে বন্ধনের একটা প্রতীক, তাই না? আর উল্টো রথের ক্ষেত্রেও আমরা তাই ভাবতে পারি যে আমরা এই আচার অনুষ্ঠান দেবতা এগুলোর ঊর্ধ্বে উঠেও বা এগুলোকে পাশে রেখেও, সঙ্গে রেখেও আমরা যদি এরকম ভাবি যে এই যে ফেরাটা, মানুষকে ফিরতে হয়, বাড়িতে ফিরতে হয়, ঘরে ফিরতে হয়, শিকড়ের কাছে ফিরতে হয়, আমার মনে হয়
2: ভালো বললে তুমিও, এটা বেশ খুব ভালো লাগলো। হ্যাঁ, ঠিকই তো, তাই ফিরে তো আসে,
1: এই রকম একটা বার্তাও কিন্তু থাকে, তাই না? মানে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এই যে আনন্দে এতদিন অন্যখানে কাটালাম, হ্যাঁ, সেই আনন্দের পরেও যে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসা, সেটাও কিন্তু থাকে, তাই না? এক বন্ধু এসেছেন তনুকা।
2: একদম একদম। হ্যালো
3: হ্যালো, আমি খবর সরকার বলছি, শান্তিমোড় ট্যাংরা জলপাইগুড়ি থেকে।
1: আচ্ছা বলুন, কেমন আছেন?
3: আছি, ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: একদম ভালো আছি। আর রথ কি চলছে আজকে উল্টো রথে?
3: উল্টো রথ, হ্যাঁ, উল্টো রথের জন্য তো সব তৈরি হচ্ছে,
1: রথ তৈরি হচ্ছে, হ্যাঁ
3: হ্যাঁ তৈরি হচ্ছে।
1: আচ্ছা,
3: আমাদের এখানে আবার পাশের একটা গ্রামে মানে অন্য ধরনের একটা রথ আছে, একটা দর্শন আছে না, ওটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের।
2: আচ্ছা,
1: কিরকম হয় আপনাদের ওখানে রথ, কিরকম হয় রথকে কেন্দ্র করে, কি মেলা হয়, কিরকম মেলা, বর্ণনা ছোট একটু বলুন, ওখানকার বর্ণনা দিন।
3: হয় মেলা হয় সন্ধ্যা, সন্ধ্যার দিকে তো লোকে লোকারণ্য।
1: বাহ, আচ্ছা, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কি?
3: না না, রোদ রোদ।
1: বাহ, খুব ভালো, বৃষ্টি হলে তো কিছুটা সময় হলেও মাটি হবে, তাই না? বলুন আর কি কি হচ্ছে, রথ সাজছে?
3: হ্যাঁ, রথ সাজছে, তো তৈরি হচ্ছে।
2: যাক, অনুষ্ঠানে মানে এই মেলার অনুষ্ঠানে আজকে তো নিশ্চয়ই যাওয়া হবে, তাই তো?
3: হ্যাঁ হ্যাঁ, চল বইগুলো যাব।
2: হ্যাঁ, ভালো করে উপভোগ করুন, খুব ভালো লাগলো ফোন করলেন, ধন্যবাদ। আমরা তাহলে আমাদের পরের গানে চলে যাই।
1: হ্যাঁ হ্যাঁ, একদম।
2: হ্যাঁ, আমাদের এবারের শিল্পী মান্না দে।

0: হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু, উল্টো রথের শুভেচ্ছা, উল্টো রথের শুভেচ্ছা জানাই।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
0: হ্যাঁ জয় জগন্নাথ,
2: জয় জগন্নাথ।
0: কি পরিকল্পনা চলছে সকাল থেকে রথ নিয়ে, কিরকম হই হুল্লোড়, উত্তেজনা? আপনি তো সবসময় বেশ সজীব থাকেন, আজ উল্টো রথে কি চলছে?
1: ছেলে মানে জগন্নাথ দেবকে পুজো করেছিল এই কালে আমাদের বাড়িতেই আর কি, উল্টো রথে। এবং আর এমনি রথ বেরোয় না এখনো, ওরা বেরোবে বিকালে 3টার থেকে বেরোয় ওটা। আর ওই বাচ্চাগুলো ছোট ছোট রথ বানিয়েছে, ওইগুলো নিয়ে ঘুরছে।
0: বাহ, খুব ভালো। আর বাড়িতে স্পেশাল কি হচ্ছে রান্না বান্না উল্টো রথে?
1: উল্টো রথে সেই মালপোয়া বানানো হবে দিদি ভাই।
0: ও বাহ, দারুন, এটা তো একেবারে উপাদেয় রথের। ধন্যবাদ, নিমন্ত্রণ আমরা গ্রহণ করলাম তনুকা,
2: একদম।
1: আর স্পেশাল আপনার হয়েছে ধোসা বানানো হয়েছে আজকে।
0: আচ্ছা, খুব ভালো, আপনারা আনন্দে থাকুন, রথ উপভোগ করুন।
2: তাহলে চলে যাচ্ছি আমাদের পরের গানে।
0: একদম,
2: হ্যাঁ, পরের গান শিল্পী লতা মঙ্গেশকর।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: হ্যাঁ, বিশ্বজিৎ বাবু বলুন।
1: বলুন আপনাদের বিষয়ে আজ।
0: আজ উল্টো রথ কেমন চলছে আপনাদের ওখানে? রথের যে পরিকল্পনা বা রথ নিয়ে কি কি কর্মকাণ্ড চলছে?
1: তো দিদি ভাই, সত্যি কথাই মানে আজকে যে রথের ধুমটা হতো, মানে জৌলুস বেড়েছে, এই কারণে দেখতে গেলে মানুষের ভাটকা, যে এত আকাঙ্ক্ষা, যে একটা মানে রথ যাচ্ছে রাস্তা দিকে পেরিয়ে, কত রকম সংসেজে মানে তারা নাচ গান, আর সেই মানে প্রত্যেক ওইভাবে, আর এই রথটা। হ্যাঁ,
0: আচ্ছা, আপনি আজকে আজকের বিকেলটা কেমন কাটাবেন সেটা বলুন।
1: আজকে বিকেলটা দিদি ভাই মানে রথের যে মানে যে রোডের ধারে দাঁড়িয়ে রথ
0: রথ দেখবেন? আপনি কি মেলাতে যাবেন?
1: মানে মেলাতে বলতে ওইটাতে সত্যি কথা বলতে কি জানেন তো, আমার কি তো ছেড়ে মানে ওই ওই জায়গায় যাওয়া সম্ভব হয় না। এবার
0: ঠিক আছে বিশ্বজিৎ বাবু, আমাদের সময়ও একেবারে ফুরিয়ে এসেছে, আপনি রথের আনন্দে থাকুন। হ্যাঁ, নমস্কার, খুব ভালো থাকবেন। নতুনুকো, আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে, তাই না?
2: একদমই শেষ আমাদের সময়, আর কথা বলার উপায় নেই।
0: হ্যাঁ, সকলকে রথের শুভেচ্ছা জানানোটা ভীষণভাবে প্রয়োজন, এবং রথ আপনারা দেখুন, রথের মেলায় যান, উপভোগ করুন। সকলকে শুভেচ্ছা জানাই। তনুকা, কিছু বলতে হবে তো?
2: হ্যাঁ, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের রথের উল্টো রথের শুভেচ্ছা। ভালো থাকবেন, আনন্দ করুন, জিলিপি খান,
0: পাঁপড় ভাজা খান,
2: আর আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন,
0: একদম জমিয়ে থাকুন আপনারা। নমস্কার,
2: ধন্যবাদ, নমস্কার।

বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকার

0: প্রিয় ছাত্র ছাত্রীরা, আমি বাগডোগরা বালিকা বিদ্যালয়ের সংস্কৃত বিষয়ের শিক্ষিকা রানী পাণ্ডে। আজ আমার সঙ্গে উপস্থিত আছে বাগডোগরা বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী। তোমাদের নামগুলো বলো।
1: নমস্কার সকলকে, আমার নাম সঞ্চিতা মণ্ডল।
2: নমস্কার, আমি সপ্তমী ঘোষ।
0: আজ আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের সংস্কৃত সিলেবাসে অন্তর্ভুক্ত একটি কবিতা বা পদ্য বর্ষা বর্ণনম নিয়ে। যখনই আমরা কোনো বিষয় অর্থাৎ কবিতা হোক, নাটক হোক, গদ্য হোক পড়ব বা জানব, তখন প্রথমেই আমাদেরকে যে বিষয়টা জেনে নিতে হবে সেটা হচ্ছে পদ্যটি বা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কে রচনা করেছেন, অর্থাৎ কবি কে বা কেনই বা তিনি এটা রচনা করেছেন। আজ যে আমরা কবিতাটা আলোচনা করতে যাচ্ছি বর্ষা বর্ণনম, সেটি হচ্ছে মহর্ষি বাল্মীকি বিরচিত রামায়ণের অংশবিশেষ। এবার তোমরা রামায়ণের নাম নিশ্চয়ই শুনেছ।
1: হ্যাঁ ম্যাম।
0: রচয়িতার নাম জানো?
2: মহর্ষি বাল্মীকি।
0: আচ্ছা, রামায়ণের নাম আমাদের মোটামুটি সকলেরই জানা। রামায়ণ হলো ভারতবর্ষের একটি জাতীয় মহাকাব্য। ভারতবর্ষে যে সংস্কৃত সাহিত্য সেটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বৈদিক সাহিত্য, আরেকটা হচ্ছে লৌকিক সাহিত্য। এই বৈদিক সাহিত্য এবং লৌকিক সাহিত্যের মধ্যবর্তী সময়েই দুই মহাকাব্যের সৃষ্টি হয়েছিল বা আবির্ভাব ঘটেছিল, যে দুটি হলো রামায়ণ এবং মহাভারত। বাল্মীকি এই রামায়ণকে সাতটি কাণ্ড, 500 অধ্যায় এবং 24,000 শ্লোকে রচনা করেছেন। এই সাতটি কাণ্ডের মধ্যে একটি অন্যতম কাণ্ড হলো কিষ্কিন্ধা কাণ্ড, যেখানে মোট 67টি স্বর্গ রয়েছে। সেখান থেকে 28তম স্বর্গে এই বর্ষা বর্ণনমের 66টি শ্লোক রয়েছে, যেখান থেকে বর্তমানে তোমাদের পাঠ্যাংশের 10টি শ্লোক নেওয়া হয়েছে। এখানে তোমরা মনে রাখবে ছাত্রছাত্রীরা যে এখান থেকে কিছু তোমাদের, যেহেতু ফার্স্ট সেমিস্টারে MCQ প্রশ্ন, তো এখানে থেকে তোমাদের কিছু প্রশ্ন হতে পারে যে রামায়ণ কে রচনা করেছেন, রচয়িতাকে, কটি কাণ্ডে রচনা হয়েছে, কটি অধ্যায় সেখানে রয়েছে, কত শ্লোক রয়েছে, বা কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে বর্ষা বর্ণনম কবিতাটি, সেখানে কততম স্বর্গ সেই কাণ্ডের, এই ধরনের প্রশ্ন MCQতে তোমাদের থাকতে পারে। এবার আমরা এটা একটু জানার চেষ্টা করব মূল কবিতায় বা শ্লোকে যাওয়ার আগে যে রামায়ণটা, এটা মহর্ষি বাল্মীকি তিনি কেন রচনা করেছেন। তো এই বিষয়ে রামায়ণেই একটি কিংবদন্তি রয়েছে। সেই কিংবদন্তি অনুযায়ী যে তমসা একটি নদীর নাম রয়েছে, তমসা নদীর তীরে এক ব্যাধ শিকার করতে গিয়েছিল, তার বাণের দ্বারা এক ক্রঞ্চ এবং ক্রঞ্চি মানে জলচর পাখিরা তখন সেখানে হচ্ছে শিকারে তার বাণের দ্বারা ক্রঞ্চ বিদ্ধ হয় এবং তার মৃত্যু হয়। তো সেখানে ক্রঞ্চি সেই পাখির যে দম্পতি মানে যে স্ত্রী পাখি, সে বিরহ ব্যথায়, তিনি কিছু বিরহ ব্যথায় দেখে মুনি বাল্মীকির কণ্ঠ থেকে হঠাৎ করে কিছু ছন্দবদ্ধ বাণী নির্গত হয়েছিল, সেটাই হচ্ছে প্রথম শ্লোক এবং সেটাই হচ্ছে আদি কবিতা। ঋষি কবির সুগভীর যে শোক সেটা পরিণত হয়েছিল শ্লোকে। পরবর্তীতে তিনি ব্রহ্মার নির্দেশে এবং নারদের উপদেশে অনুষ্টুপ ছন্দে তিনি এই রামায়ণ মহাকাব্য রচনা করেছেন। এবার তোমাদের পাঠ্যে যে 10টি শ্লোক রয়েছে সেই শ্লোকের যে বিষয়বস্তু আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে এই 10টি শ্লোকের বিষয়বস্তু হলো যখন শ্রী রামচন্দ্র বনবাসে ছিলেন, মাল্যবান পর্বতে তারা যখন অবস্থান করছিলেন, সে সময় বর্ষা ঋতুর আগমন তারা প্রত্যক্ষ করেন এবং সেই সময় শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, বর্ষার অপূর্ব শোভা তুমি দর্শন করো, লক্ষ্মণ তুমি দেখো কি হয়েছে, বর্ষা ঋতু এসেছে, সারা আকাশ, বর্ষাকালে যে সমস্ত পরিবর্তন আমরাও প্রকৃতিতে দেখতে পাই, সারা আকাশ মেঘে ঢাকা পড়েছে, কর্পূরের মতো ঠান্ডা বাতাস, কেতকীর গন্ধে সুরভিত বাতাস বইছে, আকাশকে দেখে যেন মনে হচ্ছে খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা এক শান্ত মহাসাগর, মেঘের গভীর গর্জন শোনা যাচ্ছে, মেঘ দেখে এবং বকের শাড়ি যেন মেঘের গলায় মালা হয়ে উঠে আছে, ময়ূররা নাচছে এবং পাহাড়ের চূড়ায় মেঘেরা যেন জলভারে ক্লান্ত হয়ে চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে। এছাড়া বনের চতুর্দিকে বর্ষার আগমনে বনের মধ্যে এক ধরনের বিচিত্র শব্দ শোনা যাচ্ছে, যেমন ভ্রমরের গুঞ্জন, ব্যাঙ্গের বিভিন্ন ধরনের আওয়াজ, মেঘের গর্জন কে মনে হচ্ছে যেন বীণা বাজছে, কবি হচ্ছে মেঘের গর্জনকে বীণার সাথে তুলনা করেছেন, তারপরে ব্যাঙের কণ্ঠতালকে মৃদঙ্গের ধ্বনির সঙ্গে, মানে সব মিলে যেন সঙ্গীতের একটা অনুষ্ঠান বনে চলছে, বনের বিভিন্ন প্রান্তে। এবার আমরা মূল শ্লোকে আসব। সেখানে তোমরা দেখবে যে কিভাবে একটা শ্লোককে আমরা পড়ব, তার কি কি বিষয়ে জানব। যেহেতু তোমাদের প্রশ্ন থাকবে MCQ প্রশ্ন, তো সেখানে তোমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা শ্লোকটাকে পড়লে সমস্ত প্রশ্নের উত্তরগুলো যাতে আমরা করতে পারি। আমি চেষ্টা করব সবগুলো শ্লোক

0: আলোচনা করার, দেখা যাক কতটা কিভাবে আলোচনা করা যায়। প্রথম শ্লোক যেটি রয়েছে সেটা হচ্ছে অয়ং স কালহ সম্প্রাপ্তহ সময়াদ্য জলাগমহ সং পশ্য ত্বং নভো মেঘাই সংবৃতং গিরি সন্নিভাই। এখানে প্রত্যেক শ্লোকের প্রত্যেকটা শব্দের অর্থ আগে তোমাদেরকে বুঝতে হবে। অয়ং শব্দের অর্থ হচ্ছে এই, স হচ্ছে সেই, কালহ সময়, শ্রম প্রাপ্ত মানে উপস্থিত হয়েছে বা এসেছে, সময় অদ্য এই সময়টি হচ্ছে, সময় মানে সময়, অদ্য হচ্ছে আজ, দুটো শব্দ এখানে রয়েছে, জলাগামহ জল আগমহ মানে জলের আসার মাধ্যমে, জলের আসা বলতে বৃষ্টিপাত হওয়ার, এটা বৃষ্টিপাত হওয়ার সময় এসে গেছে। সংপর্শ দেখো, তোয়াং তুমি, নভ আকাশ, মেঘাই মেঘেদের দ্বারা, সংবৃতং ঠেকে আছে, গিরি সন্নিভাই পর্বত তুল্য, মেঘ কীরকম মেঘ, পর্বতের মতো বড় বড় মেঘের দ্বারা। তাহলে সম্পূর্ণ শ্লোকটার অর্থ কী দাঁড়াচ্ছে? এই সেই বর্ষাকাল এসে উপস্থিত হয়েছে, এখন বৃষ্টিপাতের সময়, তুমি দেখো পর্বতের মতো মেঘের দ্বারা সমস্ত আকাশ ঢেকে আছে। এখানে তুমি বলতে কাকে বোঝানো হচ্ছে বুঝতে পেরেছো?
1: লক্ষণকে।
0: ঠিক আছে, এবার দেখো বর্ষাকালটা কখন আসে, গ্রীষ্মের একদম দাবদাহে, গ্রীষ্মের গরমে যখন আমরা একদম অতিষ্ঠ হয়ে যাই, একদম হচ্ছে কষ্টে এসে হয়ে যাই, তখন যখন তারপরে বর্ষাকাল আসে, সেই প্রথম বর্ষার দিনটি সেটা আমাদের জন্য ভীষণই হচ্ছে কি হয়, আরামদায়ক, এবং সেটা যখন উপস্থিত হয় আমরা প্রত্যেকে ভীষণ খুশি হই। সেরকম শ্রী রামচন্দ্র যখন তিনি মাল্যবান পর্বতে লক্ষ্মণ সীতাকে নিয়েছিলেন, সেই সময় যখন বর্ষাকাল এলো তিনিও ভীষণ আনন্দিত হয়ে গেছিলেন, এবং আনন্দিত হয়ে তিনি কাকে বলেছেন, লক্ষ্মণকে, যে লক্ষ্মণ তুমি দেখো এখন হচ্ছে এই বর্ষা এসে দেখে, তাদের তো, তারা তো জঙ্গলে আছে, তারা তো অরণ্যে আছে, তারা তো বুঝতে পারছে না, তাদের কাছে কোনো পঞ্জিকা কিছু তো নেই, দিন তারিখ তারা কীভাবে বুঝতে পারছে, তারা ওই প্রকৃতির বিভিন্ন পরিবর্তন দেখেই বুঝতে পারছে যে কী ঋতু এখন এসেছে বা কী সময় এখন হয়েছে, সূর্যের দেখে, চাঁদ দেখে দিন তারা হচ্ছে সময়টা অনুমান করছে। তো যখন তারা আকাশে বর্ষা একদম মেঘ দেখলো, তখন শ্রী রামচন্দ্র বুঝতে পারলো যে বর্ষা ঋতু এসেছে, এবং সেটা লক্ষণকে দেখার জন্য বলল। এবার দেখো এখান থেকে শ্লোকের যে কোনো শব্দের অর্থ হলো এমসিকিউতে আসতে পারে, যেমন ধরো নব শব্দের অর্থ কি,
1: নব শব্দের অর্থ হলো আকাশ,
0: সেরকম এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে, মেঘগুলো কার সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে, কি ধরনের মেঘের কথা বলা হয়েছে, যে পর্বতুল্য মেঘের কথা বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু হবে। সেই কারণে এখানে কোন কালের কথা বলা হয়েছে,
1: বর্ষাকালে,
0: বুঝতে পারছো? তো এইভাবে প্রত্যেকটা শব্দের অর্থগুলো বুঝে বুঝে শ্লোকগুলো তোমাদের পড়তে হবে। দু নম্বর শ্লোক দেখো রয়েছে, মেঘোদর বিনির্মুক্তাহা কর্পূর দল শীতলাহা সক্য মঞ্জলিবিহি পাতুং বাতাহা কেতক গন্ধিনহা। মেঘোদর বিনির্মুক্তা মানে হচ্ছে মেঘ উদর বিনির্মুক্তা, মানে এখানে এতগুলো শব্দ রয়েছে, মেঘের উদর থেকে যেটা বেরিয়ে আসছে বা মুক্ত হচ্ছে, কর্পূর দল শীতলাহা কর্পূরের মতো ঠান্ডা, কর্পূর যেরকম ঠান্ডা হয়, কর্পূরকে যখন আমরা জলে দেবো দেখবো আমরা একটা ঠান্ডা ভাব, কোনোদিনও দেখেছো তোমরা?
1: হ্যাঁ ম্যাম।
0: অনুভব করেছো?
1: হ্যাঁ ম্যাম।
0: সক্য মঞ্জলিবিহি মানে সেটা অঞ্জলি ভরে পান করার যোগ্য, পাতুং পান করতে বাতাহা বাতাসেরা কেতক গন্ধিনাহা মানে হচ্ছে কেয়া ফুলের গন্ধবাহী বা কেতকী ফুলের গন্ধ যুক্ত। তাহলে সম্পূর্ণ শ্লোকটার অর্থ এখানে দাঁড়াচ্ছে, মেঘের গহ্বর থেকে নির্গত কর্পূর সিক্ত জলের মতো শীতল কেয়া ফুলের গন্ধবাহী বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য, মানে গরমের, তীব্র গরমের পর যখন সেই বর্ষা আসে, সেই সময় যে বর্ষার যে ঝড়, সেই সময় একটা ঠান্ডা বাতাস যে বয়ে আসে, সেটা কতটা আরামদায়ক, সেটা এখানে শ্রী রামচন্দ্র মানে তিনি কি বলেছেন, মানে সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে এই সেই জলগুলো যেন কোথা থেকে বেরিয়ে আসছে, মেঘের পেট থেকে বা উদর থেকে বেরিয়ে আসছে, এবং কর্পূরের মতো সেই জল হচ্ছে ঠান্ডা এবং শক্ত, মানে এতটাই আরামদায়ক যে মনে হচ্ছে অঞ্জলি ভরে সেটাকে পান করে নেই। আমরা যখন হচ্ছে অঞ্জলি দেই, দুটো হাত জোর করে অঞ্জলি দেই, তো তো সেরকম হচ্ছে এই বাতাসটাও এরকম আরামদায়ক, যখন আমরা মনে হচ্ছে সেই অঞ্জলির মতো হাত দুটো করে আমরা হচ্ছে সেই বাতাসকে পান করে নেই। কোন বাতাস? যে বাতাসে হচ্ছে কেয়া ফুলের গন্ধ ভাই। কেয়া ফুলটা কোন সময় হয়? বর্ষাকালে। তো সেই সময় বর্ষাকালে যেহেতু কেয়া ফুল হয়, যখন বাতাসটা বইছে তখন তার সাথে কেয়া ফুল যেহেতু ফুটে আছে চতুর্দিকে, সেই ফুলের গন্ধটাও বাতাস বহন করে নিয়ে আসছে, যার কারণে বাতাসটা আরও গন্ধবাহী, ঠান্ডা, সেটা আরও প্রত্যেকের কাছে আরামদায়ক। এবার আমরা তিন নম্বর শ্লোকে আসি। তিন নম্বর শ্লোকে বলেছে, কোয়াচিত প্রকাশং কোয়াচিত অপ্রকাশং নবহ প্রকীর্ণাম্বুধরং বিভাতি কোয়াচিত কোয়াচিত পর্বত সং নিরুদ্ধ্যং রূপং ইয়থা শান্ত মহার্ণবশ। কোয়াচিত প্রকাশাং মানে কোথাও প্রকাশিত মানে দেখা যাচ্ছে, কোয়াচিত অপ্রকাশাং কোথাও দেখা যাচ্ছে না বা অপ্রকাশিত, নভ আকাশ। প্রকীর্ণা অম্বুধরং বিভাতি, প্রকীর্ণ মানে হলো ইতস্তত ছড়িয়ে আছে এরকম, অম্বুধরং মেঘ, বিভাতি তার দ্বারা শোভা পাচ্ছে। কোয়াচিত কোয়াচিত কোথাও কোথাও, পর্বত সংনিরুদ্ধম পর্বতের দ্বারা, সংনিরুদ্ধম মানে বাধাপ্রাপ্ত হচ্ছে, রূপাং রূপ যথা যেমন মনে হচ্ছে কার মতো, শান্ত মহানবসর শান্ত সমুদ্রের মতো। এখানে বলতে চাইছে যে আকাশ যখন বর্ষাকালে মেঘ থাকে তো সম্পূর্ণ আকাশ জুড়ে থাকে না, হয়তো কোথাও থাকে, কোথাও একটু মেঘ, আবার কোথাও আকাশের আমরা নীল সাদা ভাবটা দেখতে পাই, আবার কোথাও ধূসর মেঘ, মানে কোথাও আকাশকে দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না। যেরকম এটাকে এটাকে কবি কার সঙ্গে তুলনা করেছে, যে মনে হচ্ছে যে আকাশটা জায়গা জায়গায় পর্বতের দ্বারা আটকানো একটা শান্ত মহাসমুদ্র। যখন হচ্ছে চতুর্দিকে যদি পর্বত থাকে আর মাঝখানে একটা শান্ত সমুদ্র, তাহলে সমুদ্রের জলটা গিয়ে কোথায় বাধাপ্রাপ্ত হবে, মানে হবে না যে সমুদ্রের জলটা শান্ত কেন আছে, পর্বতের দ্বারা বাধা পাচ্ছে, তরঙ্গটা বইতে পারছে না। ঠিক সেরকমই বর্ষার যে আকাশ, এখানে সেখানে ইতস্তভাবে যখন মেঘ ছড়িয়ে থাকে বড় বড় মেঘ, তখন সেটাকেও মনে হয় যে ওই মেঘগুলোকে তুলনা করা হয়েছে পর্বতের সঙ্গে এবং আকাশকে তুলনা করা হয়েছে এখানে শান্ত মহাসমুদ্রের সঙ্গে। এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে এখানে মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে,
1: শান্ত মহাসাগরের
0: মেঘকে এখানে তুলনা করা হয়েছে পর্বতের সঙ্গে, আর আকাশকে তুলনা করা হয়েছে
1: শান্ত মহাসাগরের
0: সঙ্গে। এটা গেল তিন নম্বর শ্লোক। চার নম্বর শ্লোকে আসি আমরা। বিদ্যুত পতাকাহ সবলাক মালাহ শৈলেন্দ্র কুটকৃতি সন্নিকাশাহ গর্জন্তি মেঘাহ সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থাহ। বিদ্যুত পতাকাহা, বিদ্যুৎরূপ পতাকার ন্যায় সবলাকা মালাহা বকের শাড়ির মালার মতো, শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশাহা, শৈলেন্দ্র মানে শৈল মানে পর্বত, ইন্দ্র মানে হচ্ছে রাজা, যেহেতু স্বর্গের রাজা সেরকম শৈলেন্দ্র শব্দের অর্থ হচ্ছে পর্বতের যে রাজা বা গিরিদের যে রাজা, কুটকৃতি সন্নিকাশা শৃঙ্গের মতো আকৃতি যার, গর্জন্তি গর্জন করছে মেঘাহা মেঘেরা, সমুদীর্ণ নাদা মানে উচ্চ আওয়াজ করে, মত্ত গজেন্দ্রাইব শ্রেষ্ঠ, গজ শব্দের অর্থ হচ্ছে হাতি আর ইন্দ্র যেহেতু আছে শ্রেষ্ঠ হাতি, শ্রেষ্ঠ মত্ত শ্রেষ্ঠ হাতিদের মতো গর্জন করছে, কে গর্জন করছে মেঘ। সংযুগস্থাইব মানে মনে হচ্ছে কেন যুদ্ধক্ষেত্র, আগেকার দিনে যখন রাজাদের সময় যুদ্ধ হতো তখন যুদ্ধক্ষেত্রে যখন হাতিদেরকে সেনাদলের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকতো, তো তার মধ্যে একটা সেনাদল হতো হস্তি সেনাদল, তো যখন হাতিকে নিয়ে যাওয়া হতো তখন সেই হাতি যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে ভীষণভাবে গর্জন করত, খুব উচ্চ স্বরে একদম, মানে সে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য মত্ত হয়ে যেত, পাগল হয়ে যেত, তো সেই হাতিদের মতোই গর্জন করছে। এখানে তুলনা করা হয়েছে এই যে বর্ষাকালের যে পূর্বে একটা প্রকৃতির পরিবর্তন হয়, মানে মেঘ উচ্চস্বরে গর্জন করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, সেটাকে দেখে কি মনে হয় একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, সেটা দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই, তো সেই পরিস্থিতিটাকে এখানে কবি তুলনা করেছেন একটা যুদ্ধক্ষেত্রের সঙ্গে। যুদ্ধক্ষেত্রে যেমন হচ্ছে পতাকা নিয়ে যাওয়া হয়, যখন দুই রাজ্যে যুদ্ধ হতো দুই রাজাদের মধ্যে, তো সেখানে কি হতো, সেখানে যার যার রাজ্যের পতাকা নিয়ে যাওয়া হতো, তো এখানে এই যে বর্ষার আসার আগের যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি, সেখানে বিদ্যুৎ চমকানোটাকে বলা হচ্ছে পতাকার সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে হাতিদের রাজাদের সবার থেকে মালা পরিয়ে দেওয়া হতো, তো এখানে মেঘকে মালা পরানো হচ্ছে কি দিয়ে, যখন বক সারি সারি উড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে মেঘে দের ওটা মালার মতো মনে হচ্ছে, এবং সেই যুদ্ধক্ষেত্রে সেনা কারা, এখানে সেনা হচ্ছে বড় বড় মেঘ, যেগুলো বড় বড় আকৃতির মেঘ, শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা শব্দটা যে এখানে আছে, সেই গিরিরাজ শৃঙ্গের মতো বড় বড় আকৃতিবিশিষ্ট মেঘ, তারা হচ্ছে সৈন্য, তারা ভীষণভাবে গর্জন করছে, কার মতো গর্জন করছে, হস্তি যেমন যুদ্ধে যেত যুদ্ধক্ষেত্রে যেভাবে গর্জন তারা করতো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাতি, তার মতোই এই বড় বড় মেঘেরা গর্জন করছে। বোঝা গেল শ্লোকটা? আচ্ছা, এরপর আমরা পাঁচ নম্বর শ্লোকে আসি। বর্ষদকা পাইত সাদলানি প্রবৃত্ত নৃত্যোৎসব বহির্নানি বনানি নিবৃষ্ট বলাহকানি পশ্য অপরান্নেষু অধিকাং বিভাতি। বলছে বর্ষাদক পাইত সাদলানি মানে বর্ষার জলধারায়, সাদলানি মানে হচ্ছে তৃণভূমিগুলি কি হয়ে গেছে পাইত মানে আরো পরিপুষ্ট হয়েছে, বৃষ্টির গ্রীষ্মে কি হয়েছে শুকিয়ে যায় গাছপালা ঘাস সব শুকিয়ে যায়, যখনই তারা বৃষ্টির জল পায় তখনই তারা আবার সতেজ হয়ে ওঠে, সেরকমই ঘাসগুলো কি হয়েছে তৃণভূমিগুলো বর্ষার জল পেয়েই তারা পরিপুষ্ট হয়ে উঠেছে। প্রবৃত্ত নৃত্যোৎসব বহির্নানি, বহির্ণ শব্দের অর্থ

0: হচ্ছে ময়ূর, বহুবচনে আছে এখানে বহির্নানী, মানে ময়ূরগুলি নৃত্যোৎসব মানে নাচের উৎসবে প্রবৃত্ত মানে মেতে উঠেছে। যখনই বর্ষার জল বর্ষা দেখে, আকাশে মেঘ দেখে, তখনই ময়ূরটা অরণ্যে কী করে, তারা হচ্ছে পেখম তুলে নাচ শুরু করে। তাদের কাছে এটা একটা উৎসব, বর্ষা জল আসা মানে তাদের কাছে একটা আনন্দ উৎসব, সেই উৎসবে তারা মেতে উঠেছে। বনানী এবং বনভূমিগুলি নিবৃষ্ট বলাহকানি, মানে প্রভূত বর্ষণ মানে প্রচুর জল পড়বে এরকম মেঘের দ্বারা শোভিত হয়ে আছে, সেজে আছে। পশ্য তুমি দেখো অপরাহ্নেষু বিকেলবেলায় অধিকাং বিভাতি, বনভূমি আরও বেশি শোভা পাচ্ছে। যখন বৃষ্টি হয়ে যায় প্রচুর, বিকেলবেলা যখন হালকা রোদ আসে, তখন দেখবে সেই বনের সৌন্দর্য বেড়ে যায়। যখন চতুর্দিকে দেখা যাচ্ছে যে সবুজ সতেজ গাছপালা, ঘাস, তৃণভূমি, সেখানে ময়ূররা পেখম তুলে নাচছে এবং মেঘেরা কী হচ্ছে সুন্দর করে একটা সেজে আছে, সেই দেখে হচ্ছে রামচন্দ্রের মনে হয়েছে যে বনভূমি বিকেলবেলায় আরও বেশি শোভা পায় বা সৌন্দর্য বনভূমির দেখা যায়। আচ্ছা, তাহলে এখানে আমি বর্হিণ শব্দের অর্থ বললাম, কী বললাম বলো তো? বর্হিণ শব্দের অর্থ কী?
1: ময়ূর।
0: এবার আমরা ছ নম্বর শ্লোকে আসি। সমুদ্র বহন্তঃ সলিলাতি ভারং বলাকীন বারিধরা নদন্ত মহচ্ছু শৃঙ্গেষু মহি ধরানাং বিশ্রম্য বিশ্রম্য পুনঃ প্রয়ান্তি। সমুদ্র বহন্ত মানে বহনকারী, যে বহন করে নিয়ে যাচ্ছে। কি বহন করে নিয়ে যাচ্ছে? সলিল অতি ভারং, সলিল মানে হচ্ছে জল, অতি ভারং মানে হচ্ছে প্রচুর ভার, জলের প্রবল ভার। বলাকীন, বলাকার দাদের দ্বারা মানে বগদের দ্বারা সজ্জিত হয়ে বাড়িধারা মেঘেরা নদন্ত মানে হচ্ছে গর্জন করছে। মহচ্ছু শৃঙ্গেশু, মহচ্ছু মানে হচ্ছে উঁচু উঁচু, শৃঙ্গেশু শৃঙ্গগুলিতে, মহিধরানাং পর্বতগুলির, বিশ্রম্য বিশ্রম্য বিশ্রাম করতে করতে, পুনঃ প্রয়ান্তি আবার চলছে। এই ছয় নম্বর শ্লোকে কবি বলতে চেয়েছেন যখন মেঘ প্রচুর জল বহন করে নিয়ে যায়, যে মেঘ থেকে প্রচুর বৃষ্টি হবে, সেই যখন কী হয় জলের ভারে এবং তার পাশে দিয়ে যখন বকেরা উড়ে যায়, তখন হচ্ছে যে বকদের দ্বারা যেন সেজে মেঘেরা সেদিক দিয়ে যাচ্ছে। এবং যেতে যেতে আমরা দূর থেকে অনেক সময় দেখতে পাই, তোমরা যখন হচ্ছে এই বাগডোগরা বা এই গোসাইপুর তোমরা যাতায়াত করো শিলিগুড়ি থেকে বাগডোগরা, তখন দেখবে রাস্তার থেকে দেখা যায় যে মেঘগুলো অনেক সময় দূর থেকে দেখা যায় পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো মনে হয় বসে আছে, লেগে আছে, দেখেছো কোনো?
1: হ্যাঁ।
0: তো মনে হয় এটা কবির মনে হয়েছে জলের প্রচুর ভার বহন করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছে, তার জন্য বিশ্রাম নেওয়ার জন্য সেই পর্বতের উঁচু উঁচু শৃঙ্গগুলিতে সেই বড় বড় মেঘ বিশ্রাম নিচ্ছে, নিয়ে আবার সে চলছে। এই হচ্ছে ছ নম্বর শ্লোকের বিষয় যে বলাকা কুলের দ্বারা বা বগদের দ্বারা সজ্জিত হয়ে শোভিত হয়ে প্রচুর জল বহনকারী মেঘেরা গর্জন করতে করতে পর্বতগুলির উঁচু শৃঙ্গগুলিতে বিশ্রাম করতে করতে আবার তারা চলছে। সাত নম্বর শ্লোক। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধায়ন্তি নৃত্যন্তি সমাশ্বসন্তি নদ্যাঃ ঘনাঃ মত্তগজা বনান্তাঃ প্রিয়াবিহীনাঃ শিখিনাঃ প্লবঙ্গাঃ। বলছেন বর্ষাকালে কি হয়, নদ্যাঃ বহন্তি, নদীগুলি বয়ে চলে। কেন বয়ে চলে? কারণ জল নদীগুলোতে প্রচুর বেড়ে যায়, তারা আনন্দে একদম মনে হচ্ছে আরও দ্রুত গতিতে তারা বয়ে চলছে। ঘনাহ বর্ষন্তি, মেঘগুলো গর্জন করছে বা বর্ষণ করছে। মত্ত গাজাহা নদন্তি, এবং মদমত্ত হাতিরা মানে বৃষ্টি পেয়ে তারাও হচ্ছে নরম নরম মাটি পাচ্ছে, সে তাতে তারাও হচ্ছে কি করছে আরও আনন্দে তারাও গর্জন করছে। বনান্তাহা বনের যে প্রান্ত ভাগ শেষ ভাগ ভান্তি, সেগুলো সৌন্দর্য বেড়ে গিয়ে শোভা পাচ্ছে। প্রিয়া বিহীনাহা, যারা প্রিয়াকে ছাড়া বাড়িতে থাকছে তারা ধ্যায়ন্তি, প্রিয়ার কথা চিন্তা করছে। শিখিনাহা ময়ূরেরা নৃত্যন্তি, তারা নাচ করছে। প্লবঙ্গাহা এবং ব্যাংগুলি বা ভেগগুলি সমাশ্বসন্তি, তারা আশ্বস্ত হচ্ছে। বৃষ্টির জল যখন পায় গরমের পর, তখন হচ্ছে ব্যাঙেরাও ভীষণ আনন্দ হয়ে ওঠে। প্রত্যেকটা প্রাণীকুলের মধ্যে এক ধরনের আনন্দ দেখা যায় প্রকৃতিতে, সেটাই এই শ্লোকে বলা হচ্ছে যে নদীগুলো বয়ে চলছে, মেঘেরা বর্ষণ করছে, মদমত্ত হাতিগুলি গর্জন করছে, বনের প্রান্তভাগগুলি শোভা পাচ্ছে, পীড়া যারা প্রিয়া বিরোহী নিজের লোকের ছাড়া বাড়িতে একা রয়েছে তারা তাদের প্রিয়জনদের চিন্তা করছে, ময়ূরগুলি নাচছে, ভেকেরা নির্ভয়ে জীবনযাপন করছে, কারণ তারা জানে যে বর্ষার জল এসেছে, তারা এখন একটু আরাম পাবে। এবার আমরা আট নম্বর শ্লোক দেখি। তরিত পতাকাভি অলঙ্কৃতানাম উদীর্ণ গম্ভীর মহারাবানাম বিভান্তি রূপানি বলহকানাম রণোৎসুকানামিব মারণানাম। বলছে তরিত পতাকাবিহি মানে তরিতরূপ বা বিদ্যুৎরূপ পতাকার দ্বারা অলঙ্কৃত সেজে বা শোভিত হয়ে উদীর্ণ গম্ভীর মহারাম, উদীর্ণ মানে প্রকাশ।

0: প্রতিফলিত হচ্ছে, গম্ভীর গম্ভীর শব্দকারী বিভ্রান্তি শোভা পাচ্ছে রূপানী আকৃতিগুলি বলাহাকানা মেঘগুলির রণোচ্ছুকানিব যুদ্ধে উন্মুখ হাতিদের মতো। দেখো এখানে আবার একটা বিষয় রিপিট হয়ে একইভাবে বলছে যে বিদ্যুৎরূপ পতাকার দ্বারা সেজে প্রচণ্ড গম্ভীর শব্দ করে এগুলো মেঘগুলো বলাকার দ্বারা মানে সেই বকের শাড়ির দ্বারা সজ্জিত হয়ে যুদ্ধে যাওয়ার জন্য মানে হচ্ছে উন্মুখ যুদ্ধে মানে যুদ্ধে যাওয়ার জন্য একদম উন্মুখ হয়ে আছে, রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে যুদ্ধে যাবে জন্য। মানে বর্ষাকালের যে বর্ষার আগে যে মেঘেদের বিভিন্ন প্রকৃতিতে পরিবর্তন, তার উচ্চ আওয়াজ, তার হচ্ছে বিদ্যুৎ চমকানো, প্রত্যেকটা পরিস্থিতি দেখার জন্য মনে হচ্ছে তারা যুদ্ধে যাওয়ার জন্য মেঘের একদম কী হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। এটাই হচ্ছে 8 নম্বর শ্লোকে বলা হয়েছে। এবার আমরা 9 নম্বর শ্লোকে আসছি। কোয়াচিত প্রগীতা ইব সট পদৌঘৈ, কোয়াচিত প্রণীত্যা ইব নীলকণ্ঠৈ, কোয়াচিত প্রমত্যা ইব বারণেন্দ্রৈ, বিভ্রান্তি অনেক আশ্রয়ীন বনান্তাহা। মানে কোয়াচিত বনের যখন বর্ষাকাল সে সময় কী হয়, কোয়াচিত বনের কোথাও প্রগীতা ইব মানে হচ্ছে গীতিমুখর হয়ে ওঠে, কাদের দ্বারা, সট পদৌঘৈ ভ্রমরদের দ্বারা, তারা গুনগুন করে যখন বিভিন্ন ধরনের ফুল ফুটে ওঠে, তারা সেই ফুলের মধু সংগ্রহের জন্য গুনগুন করে ঘুরে বেড়ায়, মনে হয় যে বনের এক প্রান্ত কোথাও কী হয়েছে, গীতিমুখর হয়ে উঠছে, মানে গান হচ্ছে, মিউজিক হচ্ছে। কোয়াচিত প্রণীত্যা এব নীলকণ্ঠৈ, আবার কোথাও নীলকণ্ঠই মানে নীলকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে ময়ূর, ময়ূরদের দ্বারা যেন কী হয় তারা প্রণীত্যা এব নেচে উঠেছে। কোয়াচিত কোথাও প্রমত্তা এব মানে প্রমত্ত হয়ে ওঠে, যেন মত্ত হয়ে ওঠে, কারামত্ত হয়ে ওঠে বারণেন্দ্রে মানে হাতিরা, তারাও যখন হচ্ছে তারা কী করে বর্ষাকালে দেখবে হাতিদের, যদি তোমরা কোনো দিন অরণ্যে গিয়ে থাকো বা জঙ্গলে, সেখানে হাতিরা বর্ষাকালে যখন মাটি নরম হয়ে যায় তখন সেখানে তারা কী করে মাথা দিয়ে সেই মাটিগুলো উঠিয়ে তারা একটা খেলায় মেতে ওঠে, সেজন্য তারাও প্রমত্ত হয়ে উঠেছে কোথাও বনের কোনো এক প্রান্তে। বিভ্রান্তি অনেক আশ্রয়ীন বনান্তাহা মানে বনটাকে মনে হচ্ছে অনেকের একটা আশ্রয়, কারণ বনে কী হচ্ছে, বনে জঙ্গলে অনেক প্রাণী থাকে, সেহেতু বন তো অনেকের আশ্রয়ই, কিন্তু বর্ষাকালে মনে হচ্ছে সেই আনন্দটা তাদের যে যারা আশ্রয় নিয়ে আছে বনে তাদের আনন্দটা অনেক গুণ বেড়ে যায়, কারণ তাদের যে একটা স্বাভাবিক প্রবৃত্তি বা তাদের যে স্বাভাবিক একটা আনন্দ সেটা তারা সুযোগ পেয়ে যায়। সেজন্য পুরো শ্লোকটার অর্থ এখানে দাঁড়াচ্ছে কোথাও যেন ভ্রমরদের দ্বারা গীতিমুখর বনের ভাগ, কোনো স্থান যেন ময়ূরদের সঙ্গে নৃত্যরত, কোনো যেন কোনো কোনো জায়গা আবার গজরাজদের সঙ্গে প্রমত্ত হয়ে উঠেছে, অনেকের আশ্রয় রূপে বনের প্রান্তগুলি আজকে শোভা পাচ্ছে। শেষ আমরা 10 নম্বর শ্লোকে আসছি। ষট পাদতন্ত্রী মধুরা বিধানাং প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম আবিষ্কৃতং মেঘ মৃদঙ্গ নাদৈ বনেষু সঙ্গীতমিব প্রবৃত্যম। ষট পাদতন্ত্রী মধুরা বিধানাং, ষট পাদতন্ত্রী মানে হচ্ছে বীণার মধুর ধ্বনি, মানে ষটপাদতন্ত্রী হচ্ছে ভ্রমর, যে মৌমাছিরা যে গুঞ্জন করছে সেটাকে মনে হচ্ছে কি মধুরা বিধানাং মানে বীণার মধুর ধ্বনি। প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম, এবং প্লবঙ্গ মা শব্দের অর্থ হচ্ছে ব্যাং বা ভেক, আমরা কিন্তু অনেকগুলো শব্দ পাচ্ছি ব্যাঙের, এগুলো কিন্তু প্রতিশব্দ হিসেবে আসতে পারে, যেমন মেঘ বলো, তারপরে হচ্ছে ভ্রমর, এগুলোর অনেকগুলো প্রতিশব্দ আমরা শ্লোকে পেলাম, এগুলো MCQ প্রশ্নতে কিন্তু আসবে, এগুলো তোমরা খেয়াল করে পড়বে। ভেকের যে বিভিন্ন আওয়াজ সেই কণ্ঠতাল সেটাকে মনে হচ্ছে একটা তাল দিচ্ছে। আবিষ্কৃতং মানে প্রকাশিত হচ্ছে মেঘ মৃদঙ্গ নাদৈ, মেঘের যে গর্জন সেটাকে মনে হচ্ছে মৃদঙ্গ ধ্বনি, মানে এগুলো প্রত্যেকটা এক একটা হচ্ছে বাদ্যযন্ত্র, তাদের এক একটা আওয়াজকে বাদ্যযন্ত্রের সাথে তুলনা করা হচ্ছে। বনেষু সঙ্গীতমি বা প্রবৃত্তম মানে বনে যেন মনে হচ্ছে চতুর্দিকে সঙ্গীতের একটা আসর বসেছে বা শুরু হয়েছে। তাই পুরো শ্লোকটার অর্থ দাঁড়াচ্ছে বনে বনে ভ্রমর গুঞ্জনরূপ তন্ত্রীবাদ্যের মধুর প্রকাশ, ভেগগুলির কণ্ঠস্বরের তালযোগ, মেঘ গর্জনরূপ মৃদঙ্গনাদের আবিষ্কারে যেন সঙ্গীতের একটা উৎসব আরম্ভ হয়েছে। এই হলো 10টি শ্লোক। এইভাবে তোমরা প্রত্যেকটা শব্দের অর্থসহ ছাত্রছাত্রীরা তোমরা হচ্ছে তৈরি করবে। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কী ধরনের প্রশ্ন আমাদের ফার্স্ট সেমিস্টারে এখান থেকে আসতে পারে, তাই তো?
1: হ্যাঁ ম্যাম।
0: তো দেখো প্রশ্নের কতগুলো ভাগ আছে যে ধরনের আসতে হবে। একটা হচ্ছে প্রথমত আসতে পারে সঠিক বিকল্পটি নির্বাচন করো। একটা প্রশ্ন দেওয়া থাকলো সেখানে 3টে বা 4টে অপশন দেওয়া থাকবে, যেটা অপশন হবে সেটাই তোমাদের সার্কেল করতে হবে। তোমাদের যেটা সিট দেওয়া হবে ওইটা নিশ্চয়ই তোমাদের জানা আছে বা দেখেছো, সেখানে দেখবে গোল করার সার্কেল থাকবে, তোমাদের সেটা হচ্ছে ভরতে হবে, ফিল করতে হবে। তো ধরো প্রথম একটা, যেমন আমি শ্লোকগুলো তোমরা নিজেরাও হচ্ছে শ্লোকগুলো শুনেছো, আশা করি তোমরাও এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পারবে। যেমন ধরো আদিকবি কাকে বলা হয়েছে?
1: মহর্ষি বাল্মীকিকে।
0: তারপর রামায়ণে কয়টি কাণ্ড আছে?
2: ষাটটি।
0: বর্ষা বর্ণনম কাব্যাংশ কোথা থেকে নেওয়া হয়েছে, তোমাদের পাঠ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে?
1: কিষ্কিন্ধা কাণ্ড।
0: কিষ্কিন্ধা কাণ্ডের কততম সর্গ থেকে নেওয়া হয়েছে?
2: ২৮তম।
0: তারপরে বাতাস, বর্ষার যে বাতাস সেটা হচ্ছে কার মতো শীতল হয়?
1: কর্পূরের মতো।
0: আচ্ছা, বর্ষার বাতাস কোন ফুলের গন্ধ বহন করে?
2: কেয়ারা ফুল।
0: কেয়া ফুল বা কেতকী হয়, কেয়া ফুল তোমরা বলবে, নয় হচ্ছে কেতকী ফুলের মতো। অঞ্জলি ভিহি পদের অর্থ কি?
1: অঞ্জলি ভরে।
0: এরপর যেমন হচ্ছে ধরো প্রশ্ন আসতে পারে শূন্যস্থান পূরণ করো, ধরো হয়তো বলা হলো যে কিষ্কিন্ধা কাণ্ডের ড্যাশ স্বর্গে ৬৬টি শ্লোকে বর্ষার বর্ণনা আছে। এবার অপশন হয়তো দেওয়া থাকলো ২৫, অপশন এ, অপশন বি ২৬, অপশন সি হচ্ছে ২৭, ডি ২৮।
2: ২৮,
0: বুঝতে পেরেছো? তো এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। তারপর ধরো হয়তো আরেকটা শূন্যস্থানে থাকলো অয়ং স ড্যাশ সম্প্রাপ্তা, এবার অপশন এ আছে সময়াহ, বি আছে কালাহা, সি সময়ম, ডি কালম।
1: অপশন বি কালাহা।
0: কালাহা, কারণ এই শ্লোক আমরা প্রথমেই শ্লোকেই কিন্তু পেয়েছি অয়ং স কালাহ সম্প্রাপ্ত সময় অদ্য জলাগমহ। এরকম আরেকটা ধরো বলছি বনেশু ড্যাশ প্রবৃত্তম, এবার হচ্ছে অপশন এ আছে সঙ্গীতমিব, বি হচ্ছে মৃদঙ্গনাদয়, সি হচ্ছে ষট পাদতন্ত্রী, ডি হচ্ছে প্লবঙ্গ মদিরিতম।
2: অপশন এ
0: সঙ্গীত মিব, বনটা যেন মানে সঙ্গীতের আসর মনে হচ্ছে। তাহলে এই যে এক হচ্ছে প্রথমত হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো এরকম প্রশ্ন থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে শূন্যস্থান পূরণ করো, সেজন্য প্রত্যেকটা শ্লোকের কোন শব্দের পরে কোন শব্দ আছে, একদম ১০টা শ্লোক একদম সমস্ত অর্থসহ একদম বুঝে একদম মাথায় রাখতে হবে, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। এরপর ৩ নম্বর প্রশ্ন থাকতে পারে স্তম্ভ মেলানো, মানে এ কলাম থাকলো বি কলাম, দুটো কলাম থাকলো, এবার এটার সাথে এটা মেলাতে হবে। তোমরা এগুলো ইংরেজি বাংলা ভাষায় এগুলো অনেক করেছো, যেমন ধরো ক স্তম্ভে, একটাই উদাহরণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ক স্তম্ভে আছে নদ্যাহা এক নম্বরে, দু নম্বরে ঘনাহা, তিন নম্বরে মত্ত গজাহা, চার নম্বরে বানান্তাহা। আবার খ স্তম্ভে ধরো এতে আছে ভান্তি, বিতে আছে নদন্তি, সিতে আছে বর্ষন্তি, ডিতে আছে বহন্তি। তাহলে আমরা শ্লোকে পেয়েছি বর্ষাকালে কি হয়, নদ্যাহা বহন্তি, ঘনাহা বর্ষন্তি, মত্ত গজাহা নদন্তি, মত্ত হাতিরা কি করে, গর্জন করে, বনান্তাহা শোভা পায়। বনান্তাগুলো বনের শেষ ভাগগুলো কি হয়, প্রান্তভাগগুলি শোভা পায়, কিভাবে, তাহলে কি হবে, ভান্তি, বনান্তাহা ভান্তি, এই ধরনের থাকবে। এখানে একটা বিষয় মাথায় রাখবে যে একের সাথে এ যাচ্ছে না বি যাচ্ছে, সেটা আবার কোন অপশনে গিয়ে সবগুলো চারটাই মিলছে সেটা ভালো করে দেখে নিয়ে তারপরে অপশনটা কিন্তু ফিল আপ করবে, এখানে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খুব শান্ত মাথায় মিলিয়ে নিয়ে তারপরে অপশনটাকে ফিল করবে। আর এক যেটা তোমাদের প্রশ্ন হতে পারে, সত্য মিথ্যা নির্ণয় করো, যেমন ধরো দুটো বাক্য দেওয়া থাকলো, এবার দুটো বাক্যের মধ্যে দুটোই সত্য না দুটোই মিথ্যা না একটা সত্য একটা মিথ্যা, এরকম দেওয়া থাকতে পারে। একটা আমি তোমাদেরকে উদাহরণ বলে দিচ্ছি, ধরো এক নম্বর বাক্য রয়েছে অয়ং স কালহ সম্প্রাপ্তহ, আবার দুই নম্বর বাক্য রয়েছে অদ্য জলাগমহ সময়হ। তা এখানে দুটো বাক্য শুনে কি মনে হচ্ছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা? না
2: দুটোই সত্য।
0: অয়ং স কালহ সম্প্রাপ্তহ এটা প্রথম শ্লোকেই আমরা পেয়েছি, অদ্য জলাগমহ সময়হ এটাও প্রথম শ্লোকে আমরা পেয়েছি। আমি তো প্রথম শ্লোক থেকে তোমাদেরকে বলছি, এরকম মাঝখান থেকেও কিন্তু আসতে পারে, সেহেতু তোমাদেরকে প্রত্যেকটা শ্লোকেরই যে বাক্যগুলো বলছে বা কথাগুলো বলছে সেগুলো খুব ভালোমতো পড়তে হবে, তাহলেই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। আজ এই পর্যন্তই, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।
2: তো নমস্কার।
1: নমস্কার।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দশম শ্রেণীর পাঠ্য বিষয় সংস্কৃত, পাঠদান করলেন রানী পাণ্ডে শিক্ষিকা, বাগটুকরা বালিকা বিদ্যালয়, এবং সঙ্গে ছাত্রীরা ছিলেন সপ্তমী এবং সঞ্চিতা। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব ৪২.৯ মিটার অর্থাৎ ৭১১ কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের একটি অনুষ্ঠান কথায় সুরে। কথায় সুরে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই।

আজ কথা হোক উল্টো রথ নিয়ে, শুরুতেই, কেননা আজ উল্টো রথ, বা অন্য আরও একটি নামও রয়েছে, তার নাম হল বাহুড়া যাত্রা। বাহুড়া যাত্রা হল শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার গুণ্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে প্রত্যাবর্তনের রথযাত্রা। বাংলায় একে সাধারণভাবে উল্টো রথ বলা হয়। রথযাত্রার দিন তিন দেবতা শ্রীমন্দির থেকে গুণ্ডিচা মন্দিরে যান। সেখানে সাত দিন অবস্থান করবার পর আবার এই শ্রাবণ মাসে দশমী তিথিতে রথে চড়ে শ্রীমন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনের যাত্রাই বাহুড়া যাত্রা, এবং আমরা যাকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বলে থাকে উল্টো রথ। আজ উল্টো রথের সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কথায় সুরে। শুরুতেই থাকছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান। গানটি নেওয়া হয়েছে নীলাচলে মহাপ্রভু ছায়াছবি থেকে।

উল্টো রথ বা বাহুরা যাত্রা, এই প্রসঙ্গে কথা দিয়েই আজ আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম এবং এখনও বলবো কিছু কথা। এই যাত্রার সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ আচারও জড়িত, তার মধ্যে উল্লেখযোগ্য হল একটি, মা লক্ষ্মীর হেরা পঞ্চমী। জগন্নাথের দেরিতে ফিরে আসায় তাঁর প্রতি কী অভিমান। আরও একটি রয়েছে, সেটা হল

মুছি মা মন্দিরে বিরতি, অর্থাৎ ফেরার পথে জগন্নাথকে ঐতিহ্যবাহী পোড়া পিঠা বা যাকে ওড়িয়া ভাষায় বলা হয় পোদা পিঠা সেটি নিবেদন করা হয়। শ্রীমন্দিরের সিংহদ্বারের সামনে সোনা বেশ, যাকে সেই পরিভাষায় বলা হয় সোনা বেশ, নির্দিষ্ট দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্বর্ণের অলঙ্কারে সজ্জিত করা হয়। এরপর অধরা পানা এবং শেষ পর্যন্ত নীলাদ্রি বীজে অর্থাৎ দেবতাদের রত্ন সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ দেবতারা উল্টো রথের পর স্বস্থানে ফিরে আসেন, নিজেদের জায়গায় অর্থাৎ শ্রীমন্দিরে ফিরে আসেন। দার্শনিকভাবে এই বাহুড়া যাত্রা আমাদের শেখায়, আমাদের একটি জীবনের কথাও শেখায়, সেটা হলো জীবনের সব ভ্রমণ, সাফল্য এবং অভিজ্ঞতার শেষে মানুষকে নিজের শিকড়ের কাছে, নিজের সত্যের কাছে ফিরে আসতে হয়। তাই এই উল্টো রথ বা বাহুড়া যাত্রা যাই বলি না কেন, কেবল রথের ফিরে আসা নয়, মানুষের নিজের কাছে, নিজের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে এটা যেন প্রত্যাবর্তনের প্রতীক। শ্রোতা বন্ধুরা, আপনারা কথায় সুরে অনুষ্ঠানে রয়েছেন, আবার কথা থেকে চলে যাচ্ছি সুরে। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন স্ত্রী ছায়াছবি থেকে। এবারের গানটি গেয়েছেন আশা ভোসলে, ছবির নাম বান্ধবী।

সালটা ছিল 1980, আর দিন ছিল 24শে জুলাই, অর্থাৎ আজকের দিন। অগোবধূ সুন্দরী ছবির শুটিং চলাকালীন একজন জনপ্রিয় অভিনেতা, তার নাম সকলেই জানেন, তার নাম উত্তম কুমার, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেদিনই প্রয়াত হন। উত্তম কুমারের মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। উত্তম কুমার শুধু একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির আবেগ, রুচি এবং সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। উত্তম কুমারকে আজ আমরা সকলেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং বারবার তার অভিনীত ছবি দেখে মুগ্ধ হই। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। আবারও তাকে শ্রদ্ধা জানাই কথাই সুরে অনুষ্ঠানে। চলে যাচ্ছি পরের গানে, মান্না দের গাওয়া, ছবির নাম প্রেয়সী।

গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পিতা পুত্র ছায়াছবি থেকে। এখন শ্রোতা বন্ধুরা আপনাদের শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আজকের জানিয়ে রাখি। শহরের প্রধান সড়কগুলিতে যানবাহনের চাপ বেশি থাকার কারণে ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। সমস্ত যাত্রী ও যানবাহন চালকদের শৃঙ্খলা বজায় রেখে ট্রাফিক নিয়ম মেনে চলবার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপ্রবণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করবার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশারি মোড় রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ধীর গতিতে

গাড়ি চালানোর জন্য এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। NH-10 শালুগাড়া, এই অংশে নির্মাণ কাজ চলমান রয়েছে। গতি নিয়ন্ত্রণে রাখবার জন্য এবং সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেগুলো বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি থেকে আমবাড়ি, শাহুডাঙ্গি এবং বিপরীতমুখী যানবাহনকে নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করবার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, উল্টো রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ির বিভিন্ন স্থানে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেলা একটা থেকে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে। যাত্রী ও যানবাহন চালকদের যাত্রার পরিকল্পনা আগে থেকেই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রধান সড়কগুলিতে অতিরিক্ত যানজটের সম্ভাবনা থাকতে পারে, সেই কারণে ট্রাফিক নিয়ম মেনে চলবার জন্য অনুরোধ করা হচ্ছে। ফুলবাড়িহাট, ফুলবাড়ি রাত 8টা পর্যন্ত যান চলাচল আংশিক ব্যাহত হতে পারে। এছাড়া আমবাড়িহাট আমবাড়ি রোড দুপুর 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। দেবীডাঙ্গা বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত যান চলাচল ধীর গতির থাকতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ দেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দর ও NJP রেলস্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যান চলাচল কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করবার জন্য অনুরোধ করা হয়েছে। NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলবার জন্য বলা হয়েছে। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NJP রেলস্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুট ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে NJP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাগডোগরার দিক পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম কালিম্পং দিক থেকে পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আপনাদের জানিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আপনারা রয়েছেন কথায় সুরে অনুষ্ঠানে। পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, সোনার খাঁচা এই ছায়াছবি থেকে। কথাই সুরে অনুষ্ঠানে আপনারা রয়েছেন, গান শুনছিলেন এতক্ষণ, এবারে কথায় আসি। আর কথা যদি বলি পরিবেশ ভাবনা নিয়ে, অর্থাৎ পরিবেশ নিয়ে আমরা কতটা সচেতন। পরিবেশ শুধু কি গাছপালা, নদী, পাহাড় বা আকাশের কিন্তু নাম নয়। পরিবেশ মানে আমাদের অস্তিত্বের ভিত্তি। আমরা প্রকৃতিরই অংশ, তার কিন্তু মালিক নই, অংশ মাত্র। তাই প্রকৃতির প্রতি অবহেলা শেষ পর্যন্ত কিন্তু মানুষেরই ক্ষতি ডেকে আনে, মানুষেরই ক্ষয় হয়। একটি গাছ কাটা কিন্তু সহজ, বন গড়ে উঠতে অনেক সময় লাগে, বহু বহু বছর লেগে যায়। একটি নদী যদি দূষিত মানে হয়ে যায়, তাতে কিন্তু সময় লাগে না, শুধুমাত্র আমাদের অসতর্কতা এই দূষণটা তৈরি করে দেয়। কিন্তু তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্রজন্মের পর প্রজন্ম চলে যায়। তাই পরিবেশ উন্নয়নের দিকে কিন্তু আমাদের ভীষণভাবে নজর দেওয়া দরকার, অর্থাৎ আমাদের সচেতন হওয়া দরকার প্রতিটি মানুষের। আমরা যেন স্বহস্তে পরিবেশের ক্ষতি না করি, এই দায়িত্ব কিন্তু শুধু সরকারিভাবে যে নেওয়া দরকার সে তো রয়েছে, কিন্তু প্রতিটি মানুষ যদি আলাদা আলাদাভাবে তাদের এই নিজস্ব সচেতনতা যদি বজায় রাখে, কখনোই যদি প্রকৃতির ক্ষতি না করে, সব সময় সচেতন এবং সতর্কতা, এটাই কিন্তু পরিবেশকে বাঁচাতে পারে। এবারে শ্যামল মিত্রর গাওয়া একটি গান।

0: শ্রোতা বন্ধুরা, কথায় সুরে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে বেশ অনেকটা সময় কেটে গেল। আর প্রকৃতি পরিবেশ নিয়ে কথা হচ্ছিল আমাদের শেষ দিকে। আপনারা জানেন, সকলেই জানেন যে প্রকৃতি আমাদের অক্সিজেন দেয়, খাদ্য দেয়, জল দেয়, আশ্রয় দেয়। তাই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সবচেয়ে বড় উপায় হলো তাকে রক্ষা করা। একটি গাছ লাগানো, একটি নদী পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমানো কিংবা জল ও বিদ্যুতের অপচয় রোধ করা, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু বড় পরিবর্তনের সূচনা এনে দিতে পারে। কারণ প্রকৃতি বাঁচলে তবেই কিন্তু মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলে বাঁচবে ভবিষ্যৎ। কথায় সুরে অনুষ্ঠানটি আজ এখানে শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন মহিলা মজলিশ।

নমস্কার। মা বনিদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিশ। অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আবার আমি জুলি আপনাদের প্রিয় নারী মন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারে। তাই অবশ্যই ফোন করুন আমাদের নাম্বারে। আমাদের ফোন নাম্বার হল 9

00881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি ছোট্ট গ্রাম যেখানে মানুষ স্বপ্ন দেখে কিন্তু সব স্বপ্নের ডানা থাকে না, সেই গ্রামের এক কোণে ভাঙা টিনের ঘরে বাস করে মেঘলা আর তার মা। বাবা মারা গেছেন 5 বছর আগে, রেখে গেছেন ঋণ, অভাব আর সমাজের হাজারটা প্রশ্ন, কিন্তু একটা জিনিস রেখে গেছেন, মেয়ের চোখের স্বপ্ন। সেই স্বপ্নকে প্রতিদিন দারিদ্রতা থামাতে চায়, সমাজ অপমান করতে চায়, কিন্তু স্বপ্ন কখনো ভিক্ষা চায় না, স্বপ্ন শুধু লড়তে শেখায়। আসুন নাটকটির শেষাংশ শুনে নেওয়া যাক।

0: মেঘলা, আমি তোকে একটা কথা বলতে চাই।
1: বলুন কাকা।
0: আমি তোকে সব সময় থামাতে চেয়েছিলাম, ভাবতাম গরিবের মেয়ে বড় হতে পারে না, কিন্তু আমি ভুল ছিলাম। তোর জন্য আজ গ্রামের ছোট ছোট মেয়েরা বই হাতে স্কুল যাচ্ছে, তারা বলে আমরাও মেঘলা দিদির মতো হব। আজ বুঝলাম মানুষকে তার অবস্থার জন্য নয়, তার সাহসের জন্য সম্মান করতে হবে। আমাকে ক্ষমা করে দে মা।
1: কাকা, ক্ষমা চাইবেন না, আপনার কথাগুলোই আমাকে আরো শক্ত করে দিয়েছিল। যারা বাধা দেয় অনেক সময় তারাই আমাদের এগিয়ে যাওয়ার কারণ হয়ে যায়।
2: সময় বদলাচ্ছে। যে মানুষ একদিন বলেছিল মেয়েদের পড়ে লাভ নেই, আজ সেই মানুষই মেয়েদের পড়তে উৎসাহ দিচ্ছে। কিন্তু মেঘলার জীবনের সবচেয়ে বড় দিন এখনো আসেনি, সেই দিন যেদিন গোটা গ্রাম দাঁড়িয়ে তাকে সম্মান জানাবে।

0: হ্যালো, আমি মেঘলা বলছি।
1: আপনাকে অনেক অভিনন্দন জানাই মেঘলা, আপনি রাজ্য প্রশাসনিক পরিষেবার পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেছেন। আপনার নিয়োগপত্র প্রস্তুত হয়ে গেছে।
0: আপনি সত্যি বলছেন আমি নির্বাচিত হয়েছি?
1: হ্যাঁ, এটা আপনার পরিশ্রমের ফল। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই।
0: মা, মা, মা, কোথায় তুমি? মা, কি হয়েছে? কাঁদছিস কেন? মা, আজ আর দুঃখের কান্না নয় মা, আজ আনন্দের কান্না। তোমার মেয়ে আজ আজ সত্যি নিজের পায়ে দাঁড়িয়েছে। আজ আর আজ থেকে আর কেউ বলবে না যে খরিবের মেয়ে কিছু করতে পারে না। মা, কেউ বলতে পারবে না, কেউ না।
2: এই এই ওই যে ওই ও না ভালো ইয়ে করেছে, ও চাকরি পেয়েছে।
3: যে গ্রাম একদিন মেঘলার স্বপ্ন নিয়ে হাসত, আজ সেই গ্রামই তার জন্য সংবর্ধনার আয়োজন করেছে। পুরো মাঠ মানুষে ভরা, ছোট ছোট মেয়েদের চোখে আজ নতুন স্বপ্ন। তারপর
4: ভাই ও বোনেরা, আজ আমি একটা কথা সবার সামনে স্বীকার করতে চাই। একদিন আমি এই মেয়েটাকে বলেছিলাম, মেয়েদের এত পড়াশোনা করে লাভ নেই। আজ বুঝেছি ভুলটা মেঘলার ছিল না, ভুলটা ছিল আমার চিন্তাধারায়। আমি আজ প্রতিটি বাবাকে বলবো, আপনারা ছেলেকে যেমন পড়ান, আপনার মেয়েকেও তেমন পড়ান। কারণ স্বপ্নের কোনো লিঙ্গ নেই, যোগ্যতার কোনো দারিদ্র নেই।
0: আজ আমার কিছু বলার আছে। আমি কোনো বড় মানুষ নই, আমি শুধু একজন মা। অনেক রাত না খেয়ে ঘুমিয়েছি যাতে আমার মেয়ে খেতে পারে। অন্যের বাড়িতে বাসন মেজেছি যাতে সে বই কিনতে পারে। লোকের অপমান শুনেছি কিন্তু মেয়ের স্বপ্নকে মরতে দেইনি। আজ সবাই আমার মেয়েকে সম্মান দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেক সফল সন্তানের পেছনে একজন মায়ের হাজারটা নির্ঘুম রাত লুকিয়ে থাকে। আজ আমার স্বামী যদি বেঁচে থাকতেন তাহলে বলতাম, দেখো তোমার স্বপ্ন আজ সত্যি হয়েছে।
5: সত্যি আমি মেঘলার বান্ধবী হয়ে অনেক অনেক গর্বিত। আমার খুশি আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি মেঘলার জীবনের এই কঠিন সংগ্রামের সাক্ষী। আমি মেঘলার জীবন থেকে শিখেছি কঠিন লড়াই কাকে বলে, কিভাবে সমস্ত প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে লড়াই করতে হয়। এমন সংগ্রাম যে সংগ্রামের সামনে দারিদ্রতা হার মেনে মুখ লুকায়। সত্যি মেঘলা, তুই আজ শুধু আমার অনুপ্রেরণা না, আমাদের দেশের সকল মেয়ের প্রেরণা তুই।
0: আজ আমি কোনো অফিসার হিসাবে কথা বলছি না, আমি কথা বলছি একজন দরিদ্র মেয়ে হিসাবে, যে মেয়ে অনেক দিন না খেয়ে থেকেছে, অপমান সহ্য করেছে, ছেঁড়া জামা কাপড় পরে স্কুলে গেছে, পরীক্ষার ফি দিতে পারেনি, রাতের পর রাত কেঁদেছে। আমি জানি এই মাঠে হয়তো এমন অনেক মেয়ে দাঁড়িয়ে আছে যারা ভাবছে
5: আমার দ্বারা কিছু হবে না। আজ আমি তাদের বলছি, হবে, অবশ্যই হবে। যদি তোমার পথ কঠিন হয়, তাহলে বুঝে নিও ঈশ্বর তোমাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যদি মানুষ তোমাকে অপমান করে, তাহলে সেই অপমানকে শক্তিতে পরিণত করো। যদি কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসে, তাহলে তাদের কথার উত্তর নয়, তোমার সাফল্যে দিও। মনে রেখো, দারিদ্র লজ্জা নয়, অশিক্ষা লজ্জা। পরিশ্রম কখনো ছোট নয়, আর একজন মায়ের ত্যাগের মূল্য পৃথিবীর কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা আমার একার জয় নয়, এটা আমার মায়ের জয়, এটা প্রতিটি সংগ্রামী নারীর জয়, এটা সেই সব মেয়ের জয় যারা এখনো অন্ধকারে থেকেও আলো খুঁজে বেড়াচ্ছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, স্বপ্ন দেখো, লড়াই করো, আর কখনো নিজের উপরে বিশ্বাস হারিও না।

শেষ নয়, কারণ যে মানুষ নিজের জীবনের অন্ধকার জয় করে সে অন্যের জীবনে আলো জ্বালানোর দায়িত্ব নিয়ে নেয়। হয়তো আপনার বাড়িতেও কোনো মেঘলা আছে, সে শুধু একটি সুযোগের অপেক্ষায়। তাকে থামিয়ে দেবেন না, তার হাতটি ধরুন, কারণ একজন শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবন বদলায় না, একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ এই পর্যন্তই, আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে। আমাদের ফোন করতে ভুলবেন না যেন। আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য, 8373837996, 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, গত সোমবার বর্ষা নিয়ে যে আমরা অনুষ্ঠান করেছি তাতে ছিল ঘরকন্নার নানান টুকিটাকি, আর বলবো বলেছিলাম খিচুড়ির রেসিপি। কিন্তু গতদিনের অনুষ্ঠানে এই টুকিটাকি নিয়ে আলোচনা করতে করতে এই খিচুড়ির রেসিপিটা আর বলা হয়নি, তাই আজকের এপিসোডে রয়েছে বিভিন্ন ধরনের খিচুড়ির রেসিপি। অবশ্য শুধু খিচুড়ির রেসিপি কেন, খিচুড়ির সঙ্গে থাকছে কয়েকটি ভাজাভুজিরও রেসিপি, যেগুলো ছাড়া খিচুড়ি কিন্তু একদমই মানায় না। শ্রোতা বন্ধুরা, তার আগে বর্ষার রিমঝিম ধারায় মন একদম ছোটবেলায় ফিরে যায়, তাই না? মনে হয় যেন সেই বিনুনি ঝোলানো ফ্রক পরা আমি এবং আমার বন্ধুরা হাত বাড়িয়ে নতুন বৃষ্টির ধারায় ভিজে ভিজে হইচই করে কলরব করে বিভিন্ন ধরনের খেলা খেলছি, আর ভেতর থেকে মা ডাকছে, ওরে আর ভিজিস না, আর ভিজিস না, এবার ঠান্ডা লেগে শরীর খারাপ করবে। কিন্তু কে শুনে

কার কথা। তারপরে যাই হোক, বাড়িতে যখন ঢুকলাম তখন খিচুড়ির গন্ধে মন একেবারে উথাল পাথাল করে উঠল। জামা কাপড় পাল্টে গরম গরম খিচুড়ি ধোঁয়া ওঠা, তার স্বাদ এই এত বছর পরেও আমরা ভুলতে পারিনি। তাহলে ফিরে যাওয়া যাক সেই ছোটবেলার খিচুড়ির রেসিপিগুলোতে। জানলাটা খুলে দিন, হাত বাড়িয়ে অনুভব করুন বৃষ্টির ছাট, মনটা কিরম যেন একটা চা চা করে উঠছে, তাই না? তাহলে হাতে নিন এক কাপ দার্জিলিং চা আর লেগে পড়ুন খিচুড়ি রান্নাতে। আজকে প্রথমেই থাকুক মাসকলাই ডালের খিচুড়ি। এই মাসকলাইয়ের ডালের খিচুড়িতে লাগবে মাসকলাইয়ের ডাল, চাল। চালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কাটারি ভোগ চাল হলে ভালো, গোবিন্দভোগ চাল হলে ভালো। আর মাসকলাইয়ের ডালটা যতটা নেবেন সেটা নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এক থেকে দু ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। তার কারণ যদি চাল ডাল একসাথে রান্না করেন এবং ডালটা না ভিজিয়ে রাখেন তাহলে দেখা যাবে গোবিন্দভোগ চাল হতে তো বেশি সময় লাগে না, তাই চালটা সেদ্ধ হয়ে গেছে অথচ ডাল সেদ্ধ হয়নি। তার সেই জন্যই ডালটা আগের থেকে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এবারে চাল ডাল ভালো করে ধুয়ে, অনেকে সমান সমান চাল ডাল নিয়ে থাকেন, অর্থাৎ এক কাপ চাল এক কাপ ডালও অনেকে নিয়ে থাকেন, আবার অনেকে নিয়ে থাকেন এক কাপ চাল আর দু কাপ হয়তো ডাল, আবার উল্টোটাও অনেকে করেন, অর্থাৎ দু কাপ চাল এক কাপ ডাল। আপনারা আপনার পছন্দ মতো পরিমাণে চাল আর ডাল নেবেন। শুধু মনে রাখবেন যে বাটিতে চাল ডাল নিচ্ছেন সেই বাটিটা কিন্তু আলাদা করে রাখতে হবে, কারণ ওই বাটির মাপে পরে জল দিতে হবে। সুতরাং চাল ডাল ভালো করে ধুয়ে নেবার পরে একটা বড় জায়গাতে চাল আর ডালটা নিয়ে একে একে তার মধ্যে দিতে হবে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, নুন দিয়ে ভালো করে ওই চাল ডালটা মেখে নিতে হবে। এবারে একটা পাত্রে একটা বড় জায়গাতে এই হাতে মাখা যে চাল ডাল মশলা সমেত মিশ্রণটা সেটা দিয়ে দিতে হবে। দিয়েও যে বাটিটা আপনি আলাদা করে রেখেছিলেন যে দু কাপ চাল এক কাপ ডাল নিয়ে, ওই বাটির মাপেই ছ কাপ জল, তাহলে ছ বাটি জল তাহলে দিতে হবে। কারণ আপনি এক বাটি চাল নিয়েছেন, দু বাটি ডাল নিয়েছেন, হলো তিন বাটি, তার ডাবল অর্থাৎ ছ বাটি জল নিয়ে ওটাতে ঢেলে দিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে মোটামুটি মিনিট কুড়ি ফুটতে দিতে হবে। এটা ফুটতে থাকুক, পাশে আর একটা কড়াইতে নেবেন পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে দেবেন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ ভাজা। পেঁয়াজটা কুচি করে নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আর এই পেঁয়াজ ভাজা হতে হতে আপনি খিচুড়ির ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দেন বেশ খানিকটা আদা কুচি। এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেলে মানে বেরেস্তার মতো পেঁয়াজ ভাজা হবে, এবং এবার তার মধ্যে ওই যে তেলটা হলো এই তেলটা কিন্তু ফোড়নের কাজ করবে, অর্থাৎ এই তেলটা পুরোটাই খিচুড়িতে মিশিয়ে দিন। দিয়ে দিন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। খিচুড়িটা আবারও ভালো করে নেড়ে হতে দিন আরও মিনিট দশেক। আপনি বুঝেই যাবেন যে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এবারে একটু নুন মিষ্টি চেক করে, যদি মিষ্টি খান তাহলে একটু মিষ্টি ছড়িয়ে দিন, যদি মিষ্টি না খান তাহলে মিষ্টি দেবেন না। দিয়ে দিন উপরে জিরে ভাজার গুঁড়ো আর ঘি। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন মাসকলাইয়ের ডালের খিচুড়ি। আমরা এবার চলে যাব দ্বিতীয় খিচুড়ি রান্নার রেসিপিতে। সেটা হচ্ছে তিন রকম ডাল এবং চালের খিচুড়ি, মুগ ডাল, মুসুরির ডাল এবং অড়হর ডালের খিচুড়ি, সঙ্গে থাকবে গোবিন্দভোগ চাল। এবারে এই যে চাল এবং ডালটা পরিমাণ মতো সব কিছু সমপরিমাণ ডালটা নিতে হবে, অর্থাৎ হাফ কাপ যদি মুসুর ডাল হয় হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ অড়হর ডাল হলো দেড় কাপ, আর নিলেন দেড় কাপ গোবিন্দভোগ চাল। তিন কাপ চাল ডালের এই খিচুড়িতে কিন্তু জল লাগবে ওই ছ কাপ। এই মাপটা কিন্তু খিচুড়ি বলুন, পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, সবের ক্ষেত্রে কিন্তু ওই একই মাপ, অর্থাৎ চাল যতটা জল তার দ্বিগুণ। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ভালো করে আপনি ওই তিন রকমের ডালটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিন, অড়হর ডাল, মুগের ডাল, মুসুরির ডাল। তাতে দিয়ে দিন গোবিন্দভোগ চাল, সেটাও খুব ভালো করে নাড়াচাড়া করুন। একে একে এর মধ্যে দিয়ে দিন গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। দিয়ে দিন হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে চাল এবং

আল নাড়াচাড়া করে নিন। একটা পাত্রে গরম জল করতে দিন। গরম জলটা ওই 6 কাপের মাপে গরম জল করতে দিন। গরম জলটা ভালো করে টকবক করে ফুটবে যখন, আর এইদিকে চাল ডাল এবং মশলা আর গরম মশলা সমেত খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, টকবক করে ফোটা গরম জলটা এর মধ্যে দিয়ে দিন। আপনার যদি সবজি দিতে ইচ্ছে করে তাহলে এর মধ্যে ডুমো ডুমো করে কুমড়ো দিতে পারেন, কচু দিতে পারেন, আলু দিতে পারেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে খিচুড়িটা কম আছে একদম ফুটতে দিন। ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ওই জিরে ভাজার গুঁড়ো এবং ঘি ছড়িয়ে পরিবেশন করুন 3 রকম ডালের খিচুড়ি। এবারে আমরা আসব ছোলার ডালের খিচুড়ি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নিন। এমনভাবে সেদ্ধ করবেন নুন এবং হলুদ দিয়ে যাতে ছোলার ডালটা একদম গোটা গোটা থাকে, জাস্ট একটু সেদ্ধ হবে কিন্তু গলবে না। এইভাবে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিন। আর ছোলার ডালটা যতটা নেবেন চালটাও কিন্তু ততটাই নিতে হবে। 1 কাপ ছোলার ডাল নিলে 1 কাপ চাল নেবেন। চালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, সেটা কাটারিভোগ হতে পারে, বাসমতি ভালো কোয়ালিটির বাসমতি হতে পারে, গোবিন্দভোগ হতে পারে, আপনাদের পছন্দ মতো চাল নিলেন। এবং ছোলার ডালটা যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছেন, তার চাল এবং ডাল একসাথে এবার ভাজতে হবে। তেল বসান, তেলটা গরম হলে তাতে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিন। এবার সিদ্ধ ছোলার ডালটা এবং গোবিন্দভোগ চাল বা যে চাল আপনি নেবেন সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিন। ভালো করে ভেজে নিন। সমস্ত রকমের মশলা অর্থাৎ আদা বাটা, হলুদ, জিরে, লঙ্কা, লবণ, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। আবার এর আগের খিচুড়িটায় যেমন বলেছিলাম যে গরম জল লাগবে, ঠিক সেইভাবে পরিমাণ মতো অর্থাৎ 3 কাপ চাল ডালের জন্য 6 কাপ গরম জল তৈরি করে নিন। এই চাল এবং ডালটা খুব ভালো করে ভাজা হলে গরম জলটা দিয়ে দিন। গ্যাস কমিয়ে দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে হতে দিন। ছোলার ডাল তো হতে একটু সময় লাগবে, যদিও সেদ্ধ করা তাহলে একটু সময় লাগবে। আধা ঘন্টা পরে ঢাকনি খুলে দেখে নিন যে চাল ডালটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। অবশ্যই বারবারই বলছি সব ক্ষেত্রে কিন্তু গ্যাসের আঁচটা একদম কম পরিমাণে থাকবে। ধীরে ধীরে খিচুড়িটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে এলে ওপরে ঘি এবং ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ছোলার ডালের খিচুড়ি। এবার খিচুড়ির কথা তো হলো, খিচুড়ি আমরা নানা রকম খেতেই পারি কিন্তু শুধু শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না, তাহলে সঙ্গে থাকুক বিভিন্ন রকমের ভাজাভুজি। আপনারা যে চাল ডালটাই নেবেন সেটা ওই 3টে ডালের খিচুড়ি করুন কিংবা ছোলার ডালের খিচুড়ি করুন, যেটাই করুন না কেন সেই ডালের থেকে 1 মুঠো আপনারা সরিয়ে রাখুন। এইবারে খিচুড়িটা যখন হতে থাকবে তখন ওই যে চাল ডাল 1 মুঠো সরিয়ে রেখেছিলেন সেইটা নিয়ে পাটাতে বা মিক্সিতে কম জলে একটু শুকনো শুকনো করে বেটে নিন। যদি কলাইয়ের ডাল হয় তাহলে তাতে দিন হিং, আর যদি অন্য ডালগুলো হয় তাতে দিন আদা বাটা, নুন, হলুদ, সামান্য একটু চিনি, যদি চিনি না খান চিনি দেবেন না, দেবেন কাঁচা লঙ্কা কুচি, যদি ধনে পাতা থাকে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে ডালগুলো। খুব ভালো করে যত ফেটাবেন তত কিন্তু ডালের বড়াটা মুচমুচে হবে, এবং ডালটা ফেটিয়ে ছোট্ট একটু দানা জলের মধ্যে দিলে যদি ওটা ভেসে ওঠে তাহলে বুঝবেন ফেটানোটা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিন, অনেকটা বেশ খানিকটা তেল দিয়ে দিন। তেলটা ভালো গরম হলে আঁচটা কমিয়ে দিন, দিয়ে বড়ার মতো করে ছোট ছোট করে কড়াইতে দিয়ে দিন। কখনো বেশি আঁচে ভাজবেন না, তাহলে কি হবে বাইরেটা পুড়ে যাবে, বড়াটার ভেতরটা ভালোভাবে হবে না। সুতরাং খুব ভালো করে কম আঁচে সময় নিয়ে ধীরে ধীরে বড়াটা তৈরি করে নিন। হলো খিচুড়ির সাথে এক ধরনের বড়া, সঙ্গে থাকতে পারে পাঁপড় ভাজা, সঙ্গে থাকতে পারে মাছ ভাজা। আর একটা বড়াও খুব ভালো হয়, সেটা হচ্ছে আলুর চপ। আলুর বড়া কিভাবে করবেন, এক্ষেত্রে কি হবে আলুটা সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে চুটকে নিতে হবে। এটার সাথে মেশান কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, কেউ যদি পেঁয়াজ খেতে চান পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আলু সেদ্ধটা চুটকে মেখে বড়ার মতো করে গড়ে নিন। একটা পাত্রে নিন বেসন, বেসন তার সাথে একটু দিন চালের গুঁড়ো, একটু দিন নুন, একটু হলুদ,
একটু সামান্য যদি মিষ্টিখান মিষ্টি, বেসনের গোলাটাকে না খুব পাতলা না খুব মোটা, একটু পাতলা পাতলা করে ওই বেসনটা গুলে নিন। এবার আলুর যে বড়াগুলো করে রেখেছিলেন সেইগুলো ওই বেসনের গোলায় ডুবিয়ে মুচমুচে করে ভেজে নিন। আগেই বলেছি যে তেল খুব গরম করে তারপরে আলুর বড়াগুলো বেসনে চুবিয়ে ওর মধ্যে দিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে। কম আঁচে ধীরে ধীরে সুন্দর করে ডুবো তেলে ভাজা হবে। এবার আলুর চপগুলো তুলে নিন। একটা ঢেঁড়সের কুরকুরে ভাজা বলছি, যেটা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে ঢেঁড়সটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে মাথাটা আর পেছন দিকটা কেটে নিয়ে মাঝখান থেকে লম্বাভাবে দুটো ফালি দিয়ে নিন। একটা পাত্রে নিন বেসন, চালের গুঁড়ো, একটু সুজি, একটু কর্নফ্লাওয়ার, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। কোনোভাবে গোলা করবেন না, এটা শুকনো শুকনো এই জিনিসগুলো একসাথে মেখে নেবেন। এবং এই যে বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ারের গুঁড়োটা এবার ওই যে ঢেঁড়সগুলোকে যে আধখানা করে লম্বা করে কেটে রেখেছিলেন তার মধ্যে ছিটিয়ে দিন। ভালো করে ওটাকে মেখে নিতে হবে, জল দিয়ে না, এমনি শুকনো শুকনোই। মেখে নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে, তেলটা ভালো গরম হলে তারপরে হাফ আধা কাটা যে ঢেঁড়সগুলো সেগুলো গরম তেলে দিয়ে দিন। গ্যাস কমিয়ে দিয়ে মুচমুচে করে ভেজে খিচুড়ির সাথে খেয়ে দেখুন তো কি দারুণ লাগে। এবং অবশ্য অবশ্যই কিন্তু খিচুড়ি খেয়ে আমাদের জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সঙ্গে নিয়ে নিন সুন্দর সুপুষ্ট কাঁচা লঙ্কা, এবং যদি আচার থাকে তাহলে তো কথাই নেই, যদি আচার না থাকে কেটে নিন একটু লেবু। এবার একদম থালা সাজিয়ে বসে পড়ুন, খিচুড়ির সাথে উপভোগ করুন বর্ষাকে। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে সময় শেষ তাই বিদায় নিতে হচ্ছে। আমি ফিরে আসব মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই, নমস্কার।

মহিলা মজলিস আজ এখানে শেষ হলো, উপস্থাপনায় শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী শিলিগুড়ি একটু পরেই খবর।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। প্রশ্নপত্র ফাঁসের পরিপ্রেক্ষিতে এনটিএ ও কেন্দ্রীয় সরকার কী কী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট উভয়কেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বোলোজানের সঙ্গে বৈঠক করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিপর্যয় ঝুঁকি হ্রাস সংক্রান্ত বৈঠক আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। আজ উল্টোরথ, পুরীতে ঐতিহ্যবাহী বহুদা যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের

0: सदन में पारित कराने का प्रयास किया जाएगा।
1: নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএ ও কেন্দ্রীয় সরকার কী কী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট উভয়কে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি পি এস নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মামলা শুনানি চলাকালীন বলেছে, হলফনামায় কেবলমাত্র সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপের কথা নয়, কী কী দীর্ঘমেয়াদী সংস্কার নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা থাকতে হবে। বেঞ্চ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিয়মিতভাবে এর অগ্রগতি খতিয়ে দেখবে। সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়েও শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্বলিত একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আন্দোলনকারী সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রতি তার আস্থার প্রতিফলন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী কাগজ ফাঁস সংক্রান্ত মুলতবি মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নিয়েছেন। এদিকে বিজেপি সাংসদ শশাঙ্ক মুনি এবং বিজেপি রাজ্যসভা সাংসদ রাহুল সিনহা নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস রোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ বিঘ্নিত হয়েছে। লোকসভা টানা পঞ্চম দিন হৈহট্টগোলের কারণে আজকে সারাদিন পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুপুর ১২টার পর মুলতবির অধিবেশন শুরু হলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে আলোচনা এগোতে পারেনি। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এ বিষয়ে কঠোর আইন আনা হবে বলে দেশকে আশ্বাস দিয়েছেন। রিজিজু বিরোধী নেতা রাহুল গান্ধীকে কংগ্রেসের সদস্যদের সুষ্ঠুভাবে সংসদ চলতে দেওয়ার জন্য নির্দেশ দিতে আহ্বান জানান।
2: संदेश नहीं जाएगा। मैं राहुल गांधी जी से अनुरोध करता हूं, आप अपने कांग्रेस पार्टी के साथियों को थोड़ा समझा दीजिए और बाकी कई पार्टी के एमपीज भी निजी तौर पर सबने अपना मत रखा है कि चर्चा होना चाहिए। मुझे ये समझ में नहीं आ रहा है कि आज पांचवा दिन है, हम इसमें एक अच्छा सार्थक बहस क्यों नहीं कर सकते हैं।
1: অন্যদিকে বেলা ১১টায় রাজ্যসভার কাজ শুরু হলে কার্গিল যুদ্ধে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, গোটা দেশ সেই সাহসী সেনাদের সম্মান জানায় যারা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অসাধারণ সাহস, বীরত্ব এবং কর্তব্যনিষ্ঠা প্রদর্শন করেছিলেন। এরপর রাজ্যসভায় শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করা হয়। পরে জিরো আওয়ারে বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে নিট প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তোলেন। বিরোধী সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবিতে অনড় থাকলে রাজ্যসভার কাজ প্রথমে বেলা ১২টা এবং পরে দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়। রোমানিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টের ভিক্টোরিয়া প্যালেসে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি পোলোজানের সঙ্গে বৈঠক করবেন। রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের সঙ্গে ইন্ডিয়া রোমানিয়া বিজনেস ফোরামেও ভাষণ দেবেন শ্রীমতী মুর্মু। পরে রাষ্ট্রপতি রোমানিয়ার সংসদ পরিদর্শন করবেন এবং সেখানে সেনেটের প্রেসিডেন্ট মির্সিয়া আব্রুডিন এবং চেম্বার অব ডেপুটিজের প্রেসিডেন্ট সোরিন গ্রিন্ডিয়ানুর সঙ্গে মতবিনিময় করবেন। ভারত রোমানিয়া বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৭ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ আজ নতুন দিল্লিতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাস সংক্রান্ত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। বৈঠকে পৌরোহিত্য করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সহনশীলতা ও উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো ব্যবস্থা গড়ে তোলা, এই মূল ভাবনাকে সামনে রেখে হতে চলা এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির মধ্যে দীর্ঘ এক বছর ধরে চলা নিবিড় কারিগরি বিষয়ক আলোচনা এবং ঐক্যমত গঠনের প্রক্রিয়ার প্রতিফলন।

অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলায় 7,21,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। এছাড়া 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। ক্ষতিগ্রস্ত মানুষের প্রায় 94% এই 3 জেলার বাসিন্দা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল দিসপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যের পর্যালোচনা করেন। বৈঠকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি, বাঁধ, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি এবং ত্রাণ ব্যবস্থার অগ্রগতি নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের ওপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের ওপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এজন্য দায়ী থাকবে ইরানই। আজ উল্টোরথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। শ্রীগুণ্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন, দেশের জন্য গৌরব বয়ে আনার লক্ষ্যে ক্রীড়াবিদরা অটল সংকল্প, অসাধারণ দক্ষতা এবং প্রকৃত ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটন বাহক লাভলিনা বরগোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল অ্যারেনায় প্রবেশ করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে খসড়া প্রস্তাব তার কাছে জমা পড়েছে, মন্ত্রিসভা আজ এই নিয়ে আলোচনা হবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়েছে। লোকসভা আজ সারাদিনের জন্য এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর শেষ হলেও এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ 167তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা দরকার। তিনি কর প্রশাসন ব্যবস্থাকে নাগরিক বাধ্য করে তোলার কথা বলেন।
1: আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, রাজ্যের ট্যাক্স বেসটা খুব কম কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস নিয়ে কাজ করতে হয়। সেখানে পুরোপুরি একটা এফিশিয়েন্সি আনতে হবে, যত রকমের নতুন টেকনোলজি, এআই বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে।
0: পশ্চিমবঙ্গ সিকিম সার্কেলের আয়কর দপ্তরের প্রিন্সিপাল চিফ কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, 2025-এর আয়কর আইন দেশের কর প্রশাসনকে আরও বেশি নাগরিক বান্ধব করে তুলবে। অনুষ্ঠানে বিশিষ্ট টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ জাতিগত করদাতাদের অবদানের কথা বলেন। সড়কপথের উপর চাপ কমাতে এবং যানজট এড়াতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং একথা জানিয়েছেন। মন্ত্রী জানান, একই সঙ্গে দূরপাল্লার ভেসেল পরিষেবাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
2: দেখুন, জলপথ যদি না আমরা করি তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি আছে, ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবে। দেখুন, ওয়াটার ট্যাক্সি অনেক জায়গা থেকে অনেক ডেস্টিনেশন আছে, এরকম মেটিয়াব্রুজ থেকে আসবে বাবুঘাট, এরকম ব্যারাকপুর থেকে যাবে বাবুঘাট, হাওড়া যাবে, বালি যাবে, বেলুড় মঠ যাবে। অভিনব একটা চেষ্টা চালানো আছে।
0: অধ্যক্ষকে অবমাননা এবং অধিবেশনের কাজে বাধা সৃষ্টি করার জন্য বিজেপি বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। গত বুধবারে ঘটনার প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ওই বিধায়ক অসংসদীয় আচরণ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে আবেদন জানান। এর জবাবে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষকে অসম্মান করা বা সভার কাজ ব্যাহত করার কোনো পরিকল্পনা তার ছিল না। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে সমন্বয়ের অভাবে তাকে বলতে না দেওয়ায় তিনি প্রতীকী প্রতিবাদ করেছিলেন বলে অভিযুক্ত বিধায়ক জানান। এরপরেই অধ্যক্ষ এই সমস্যা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার কথা বলেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ডুবুডি সংলগ্ন রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকলস ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায় নামে দুই আধিকারিকের বিরুদ্ধে একটি পণ্যবাহী ট্রাক আটকে চালকের কাছ থেকে 22,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। চালক তা দিতে অস্বীকার করলে ট্রাকটিকে আটক করা হয়। এই ঘটনা সামনে আসতেই রাজ্য পরিবহন দপ্তর অভিযুক্ত দুই আধিকারিককে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রশাসন জানিয়েছেন, প্রশাসন কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করবে না। উল্লেখ্য, রামপুর চেকপোস্টে দীর্ঘদিন ধরে লরি চালকদের হেনস্থার অভিযোগ ছিল। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের 47তম মৃত্যুবার্ষিকীতে আজ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী অধিকারী জানান, 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এছাড়া কলকাতা পুরসভা পরিচালিত উত্তম মঞ্চেরও সংস্কার করা হবে।
3: মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোব।
0: আজকের অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রূপা গাঙ্গুলী সহ অন্যান্য চলচ্চিত্র জগত ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে সবার উপরে উত্তম গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশ করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। উল্টোরথের মধ্য দিয়ে ভগবান জগন্নাথের শ্রীক্ষেত্রে ফেরার পালা আজ। পুরীর মতো উল্টোরথের তোড়জোড় শুরু হয়েছে হুগলির মাহেশেও। এছাড়া নদিয়ার মায়াপুরে উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুরু হয়েছে উল্টো রথযাত্রা উৎসব। অন্যান্য বছরের মতো এবারও নাটোরের রানী ভবানী স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধক বাগ আখড়ার প্রায় 300 বছরের প্রাচীন রথযাত্রার উল্টো রথ উৎসব আয়োজন করেছে। চন্দননগরে আজ দুপুরে উল্টো রথে টান শুরু হবে। হুগলির গুপ্তিপাড়ায় গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হয়েছে ভাণ্ডার লুট। আজ সেখানে হবে উল্টোরথ। দীঘা ও মহিষা দলেও যথাযোগ্য মর্যাদায় উল্টোরথ পালিত হচ্ছে। মাদক পাচারের অভিযুক্ত হিসেবে মালদার গাজল থানার পুলিশ গতকাল চারজনকে গ্রেপ্তার করেছে। গাজলের শিক্ষকপল্লী এলাকায় এক বাড়ি থেকে গাজল থানার পুলিশ 3 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজও এরাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন বিকেল 5:10।
4: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, গেয়েছেন গোপাল চন্দ্র বর্মণ।

এতক্ষণ শুনলেন লোকগীতি গোপালচন্দ্র বর্মনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে মিড ডে নিউজ এবং তারপর দোপাহার সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:01। আমাদের এখনকার অধিবেশন এখানেই শেষ হলো, পরবর্তী অধিবেশন শুরু হবে বিকেল 5টায়।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। বাংলা চলচ্চিত্রের ইতিহাস যাঁকে ছাড়া অসম্পূর্ণ, তিনি হলেন মহানায়ক উত্তম কুমার, যার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে সুরকার এবং গায়ক, বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে ও সাধারণ মানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন যিনি, তিনি উত্তম কুমার। আজ 24শে সেপ্টেম্বর, এমন দিনে আমরা হারিয়েছি এই প্রখ্যাত অভিনেতাকে। আজকের দিনেই তিনি আমাদের ছেড়ে চলে যান 1980 সালে। এই দিনটিকে মনে রেখে আমাদের আজকের বিষয় ভাবনায় মহানায়ক উত্তম। আপনাদের কথা আমরা শুনব এবং সাথে উত্তম কুমার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গান রয়েছে আপনাদের জন্যে, আপনাদের পছন্দের গান। খুব তাড়াতাড়ি 9434076705 এই নম্বরে যুক্ত হয়ে আপনার কথা শ্রোতা বন্ধুদের শোনাতে পারেন এবং আপনার পছন্দের গানের জন্য অনুরোধ করতে পারেন। আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারায়। বলতে বলতেই শুরুতে এক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, কোনো কারণে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, আমরা শ্রোতা বন্ধুর কথা শুনব। নমস্কার, নমস্কার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহানায়ক উত্তম, আজ উত্তম কুমারের প্রয়াণ দিবস।
1: তো দেখুন, তিনি একাধারে ছিলেন ক্রিয়েটার এবং অ্যাক্টর। তো দাদা ভাই, একটা ছোট্ট ঘটনার কথা বলি। ওই যে ধন্নি মেয়ের যে গানটা আরতি মুখোপাধ্যায় যেটা গেয়েছিলেন, যা যা বিহায়া পাখি জানা, সেই গানটা যখন উত্তম কুমার শুনেছিলেন,

তখন বলেছিলেন, আলতি তুমি এক কাজ করো, এই যে তুমি এই যা যে শব্দটা ব্যবহার করছো না, এইটার উপরে একটু জোর দাও, হ্যাঁ, তাহলে দেখো গানটা একদম খুব ভালোভাবে মানে ইয়ে হবে, মানে শ্রোতার মনে গেঁথে যাবে। এবং এই যা, হ্যাঁ হ্যাঁ, খোকা হোক তো খোকা হোক, হ্যাঁ, এই যে এই যে ক্রিয়েটার, এই যে সৃষ্টি করা, হ্যাঁ, মানে গাইড করা। এবং এর গানটা সত্যিই পরে সুপারহিট হয়েও ছিল, এবং আমরা বারবার যখন গানটাকে শুনি, হ্যাঁ, মনে হয় যেন কোথাও তার একটা কি মানে সৃষ্টি, অনবদ্য সৃষ্টি লুকিয়ে আছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দাদা ভাই, আমরা যখন আমরা মরুতৃপ্ত হিংলাজ দেখেছিলাম, সেখানে তিনি যে থিরুমলের ভূমিকায়, মানে একজন বিদেশি ইয়ের ভূমিকায় যে অভিনয়টা করেছিলেন, এক কথায় অসাধারণ। এবং সেখানে একটা সিন ছিল সুপ্রিয়া দেবীর গলা টিপে ধরা, মানে ব্যর্থপনয় আর কি, মানে তাকে মানে মানে ভালোবাসতো, হ্যাঁ, এবং তার মানে হিংসায় তার গলাটাকে যখন টিপে ধরেছিল, সেই যে আবেগটা ফুটিয়ে তোলা, হ্যাঁ, সেটাকে সত্যি করে তখন, হ্যাঁ, মানে সুপ্রিয়া দেবী তখন চিৎকার করি, বলছি উহ লাগছে, মানে কাট হয়ে যাওয়ার পরে তো তখন বলেছি, উত্তম তুই আমাকে এত জোরে গলাটা টিপলি কেন? তো বলছে, দেখ এই সিনটাকে যদি মানে ঠিক ঠিক পর্দায় আনতে হয় এবং লোকের হৃদয়ে যদি স্থান করে নিতে হয়, তাহলে এটুকু কষ্ট তোকে স্বীকার করে নিতেই হবে, কারণ আমি ফাঁকি কি জিনিস সেটা আমি জানি না। আমি যখন অভিনয় করি তখন সেই চরিত্রের মধ্যে ঢুকে যাই, এবং সেই চরিত্র যখন জীবন

0: নায়কের আজ প্রয়াণ দিবসে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম, এবং সেই সঙ্গে সঙ্গে দেওয়া নেওয়া যে ছবিতে গানের জন্য তিনি সবকিছু ছেড়েছিলেন, বাবার বিশাল অর্থ সম্পত্তি ত্যাগ করে যখন তিনি গানে ভুবন ভরিয়ে দেব
1: হুম হুম
0: ভেবেছিল
1: হুম
0: একটি পাখি, হ্যাঁ সেই যে গানটা গাইছিলেন, তখন আমাদেরও, আমরা তখন ছোট দাদা ভাই,
1: হুম হুম
0: আমাদেরও চোখে সেই গানটা শুনে জল এসেছিল। কোথাও
1: হুম
0: না কোথাও তিনি আমাদের চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন, যে গানকে ভালোবেসে সমস্ত ঐশ্বর্য বৈভবকে ত্যাগ করা যায়,
1: হুম
0: হ্যাঁ সেটা তিনি দেখিয়েছিলেন তার সেই দেওয়া নেয়া সিনেমার মাধ্যমে। যদি
1: অবশ্যই
0: তোমার হয়ে থাকে
1: আপনাকে
0: গানটা,
1: শোনাবো ওই গান,
0: হুম হ্যাঁ
1: নিশ্চয়ই
0: হ্যাঁ যদি
1: দেয়া নেয়া
0: তোমার
1: ছবির
0: থাকে
1: গান,
0: দেয়া নেয়া ছবির গান,
1: নিশ্চয়ই
0: হ্যাঁ
1: নিশ্চয়ই
0: তো
1: শোনাবো, অবশ্যই শোনাবো।
0: এইটুকু এইটুকু শেয়ার করলাম, ভালো
1: হুম
0: থাকবেন,
1: হুম
0: নমস্কার নেবেন,
1: শুনতে থাকুন, শুনতে থাকুন,
0: ধন্যবাদ
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আজকের বিষয় মহানায়ক উত্তম, তাঁর কিছু অনবদ্য সৃষ্টির স্বাক্ষর থাকবে আজকের আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই সপ্তপদী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: আজ আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে, যুক্ত হয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: গোপাল দত্ত বলছি, উত্তর রামগঞ্জ।
0: গোপাল দত্ত, উত্তর দিনাজপুর রামগঞ্জ থেকে। আমাদের আজকের বিষয়ভাবনা নিশ্চয়ই শুনেছেন?
1: না, শুনিনি দাদা, আমি শুনিনি।
0: মহানায়ক উত্তম, আজ উত্তম কুমারের প্রয়াণ দিবস, তাই আমাদের আজকের বিষয়ভাবনায় রয়েছে মহানায়ক উত্তম।

0: মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমার তো দেখুন অ্যাকচুয়ালি তো মহানায়কই, তার নাম তো চিরদিন থাকবেই, সবার জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার, সবারই কাছে ছোট বড় সবাই ভালোবাসে তাকে, ওনার প্রাণ স্মরণ সবারই মনে আছে, আমারও মনে ছিল।
1: হ্যাঁ, আজ সেই দিন, বিশেষ দিন, তিনি 1980 সালে আজকের দিনে তিনি প্রয়াত হন, এবং সেই মুখ, সেই চলচ্চিত্রে তাঁর যে উপস্থিতি, তা কিন্তু এখনও সকলের হৃদয়ে রয়েছে। আপনার কোনো বিশেষ পছন্দের গান রয়েছে?
0: পছন্দের গান বলতে গেলে
1: ছায়াছবির গান হচ্ছে, যেহেতু আজকে মহানায়ক উত্তম আমাদের বিষয় ভাবনায়, উত্তম কুমার অভিনীত কোন চলচ্চিত্রের গান?
0: উত্তম কুমারের চলচ্চিত্রের যে কোনো কিশোর কুমারের গান
1: আপনি শুনতে থাকুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি নিশ্চয়ই আমাদের এই পর্যায়ের অনুষ্ঠান শুনবেন, শুনতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন দিয়ানিয়া ছায়াছবির এই গানটির জন্য, সুরকার এবং শিল্পী শ্যামল মিত্র।

0: সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ বলুন, আমাদের বিষয় ভাবনা শুনেছেন?
1: হ্যাঁ নিশ্চয়ই শুনেছি।
0: হ্যাঁ,
1: উত্তম কুমারের
0: প্রয়াণ দিবস আজকে, তাই মহানায়ক উত্তম।
1: হ্যাঁ, আজকে মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস, তাকে জানাই আমি সশ্রদ্ধ প্রণাম। তিনি একদিকে যেমন ছিলেন গায়ক, আবার আরেকদিকে সুরকারও ছিলেন। তার বই আনন্দ আশ্রম, অমানুষ খুবই ভালো লেগেছিল আমার। এছাড়াও অনেক বই তিনি করেছিলেন। তার তার বইতে তুলনা হয় না, অসাধারণ তিনি পাঠ করেছেন, করতেন।
0: ঠিক, তার সেই রূপ উত্তম সুচিত্রার রোমান্টিক সেই সমস্ত ছায়াছবি,
1: উত্তম সুচিত্রার তো তুলনাই হয় না। যেমন উত্তম কুমার যেমনই পাঠ করতে করতেন, তেমনি সুচিত্রা সেনও তার সঙ্গে খুব ভালোভাবে পাঠ করতেন। এই এই দিকটি দিয়ে মানে দুজনেই মানে তুলনাহীন।
0: ঠিক ঠিক, শুনতে থাকুন। আপনার পছন্দের কোনো গান রয়েছে?
1: হ্যাঁ, আনন্দ আশ্রমের একটি গান দিবেন, আমার স্বপ্ন তুমি চিরদিনের সাথী।
0: আমার স্বপ্ন তুমি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য। ধন্যবাদ। আজ উত্তম কুমারের প্রয়াণ দিবস। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী জুটি উত্তম সুচিত্রা। 1954 সালে অগ্নিপরীক্ষা ছবির মাধ্যমে এই জুটি যাত্রা শুরু হয় এবং দীর্ঘ দু দশক ধরে বাঙালি দর্শককে মুগ্ধ করে রেখেছিল উত্তম সুচিত্রা জুটি। এই জুটি একসাথে প্রায় 30টি চলচ্চিত্রে কাজ করেছে, তার মধ্যে সপ্তপদী, হারানো সুর, পথে হলো দেরি, সবার উপরে, চাওয়া পাওয়া, গৃহদাহ, এরকম বহু চলচ্চিত্র রয়েছে। আজ উত্তম কুমারের প্রয়াণ দিবস, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারায়। শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
2: আজকে তো উত্তম কুমারের প্রয়াণ দিবস।
0: হ্যাঁ,
2: আজকে উত্তম কুমারের তো অনেক গান, অনেক ছবি দেখছি আমরা, তো তুলনাই হয় না।
0: আপনার নামটা বলুন আগে।
2: আমার নাম দীপক রায়, দাবগ্রাম থেকে বলছি।
0: হ্যাঁ
2: বলছি, উত্তম কুমারের তো কোনো কথা নয়, উত্তম কুমার শোনাতে কিছু ভালো না, এর মতো নায়ক আর হবে না। এত সুন্দর জিনিস নায়ক, কত গান, কত শুনছি, কত ছবি এসেছি। 48তম দিবস।
0: আমরা একের পর এক তাঁরই অভিনীত বিভিন্ন ছায়াছবির গান শুনছি, শুনতে থাকুন।
2: ধন্যবাদ।
0: ধন্যবাদ। এবারে হারানো সুর ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: আমি যাব না।
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার স্যার, আমি বীরভূম জেলা শান্তিনিকেতনের বিশ্বজিৎ বলছি।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আজকে উত্তম কুমারের প্রয়াণ দিবস, মহানায়ক উত্তম, এই প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন দাদাভাই, তো তার এমন উনি ছবি করেছে যেগুলো মানে মানুষ কিন্তু একবার ছাড়া 10 বার দেখে যায় কি। তা ওনার বেশ কিছু বইয়ের ওপর আমিও অনুপ্রাণিত, এবং ওনার যে মানে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য ওনাকে শতকোটি প্রণাম এবং ওনার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ, উনি কিন্তু এমনি নায়ক হিসাবে মানে বেশ ভালোই নায়ক ছিলেন আর কি।
0: ঠিক বলেছেন আপনি, তার মহানায়ক আমরা বলি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে, কারণ তার যে সমস্ত ছায়াছবি দর্শকরা গ্রহণ করেছেন তার সংখ্যাটা বিরাট, প্রচুর ছায়াছবি তার জনপ্রিয় হয়েছে। ঠিক আছে, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। উত্তম কুমার অভিনীত বিভিন্ন ছায়াছবির গান আমরা শোনাচ্ছি, আর কিছুটা সময় রয়েছি আপনাদের সাথে। ধন্যবাদ। কিছুক্ষণ আগে শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে একটি গান শোনানোর জন্য, এবং অন্য এক শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন আনন্দ আশ্রম ছায়াছবি থেকে একটি গান শোনানোর জন্যে। আমরা সেভাবেই কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি, সুরকার গৌরী প্রসন্ন মজুমদার।

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের শেষে শ্রোতাবন্ধুদের পছন্দের একটি গান মরুতীর্থ হিংলাজ ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এর সাথেই শেষ করছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠান। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন আবহবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিমের বেশিরভাগ স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ আলগাড়া, আম্ফু কালিম্পং, ঝালং 4 মিলিমিটার করে, হাসিমারা কালিম্পং 3 মিলিমিটার করে, রায়ডাক চা বাগান ময়নাগুড়ি কলেজ 2 মিলিমিটার করে এবং অনেক স্থানে 1 মিলিমিটার করে। আগামীকাল 25 জুলাই শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, সিকিমের বেশিরভাগ স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহবার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম, ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মেনি প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাবিমালান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড সো ফার আলগাড়া, আম্ফু কালিম্পং, ঝালং 4 মিলিমিটার ইচ, হাসিমারা কালিম্পং, রায়ডাক টি এস্টেট 3 মিলিমিটার ইচ, মুনসুং সুহাসিনি টি এস্টেট, রঙ্গ, দার্জিলিং, ময়নাগুড়ি কলেজ 2 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে দ্যাট ইজ 25th জুলাই স্যাটারডে, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার সিকিম, লাইট টু মডারেট রেইন অর ঠান্ডা শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাবিমালান ওয়েস্ট বেঙ্গল। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। শ্রোতা বন্ধুরা, এখন সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। শুক্রবার 24 জুলাই 2026 শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ বৃদ্ধির কারণে ধীর গতির যান চলাচলের সম্ভাবনা রয়েছে। সকল যাত্রী ও পথযাত্রীদের লেন শৃঙ্খলা বজায় রাখা, ধৈর্য ধারণ করা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় সড়কের মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলমান, গতি নিয়ন্ত্রণ রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সংস্কৃতি জেলায় জেলায় বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান শুনবেন। সন্ধ্যে 6:40 শুনবেন লোকগীতি, শিল্পী গোপালচন্দ্র বর্মন। সন্ধ্যে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 শুনবেন নাটক নর রাক্ষস, কাহিনী সমরেশ বসু, প্রযোজনা কল্লোল দত্ত। রাত 8:30 শুনবেন আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

রাত 9:30 বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুচিত্রা মিত্র, 10:30 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন বিজ্ঞাপন।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে সংস্কৃতি জেলায় জেলায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। নিবেদনে
2: আনন্দধারা সঙ্গীত নিকেতন। আনন্দধারা সঙ্গীত নিকেতন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের একটি অনন্য সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। এই সংস্থার মূল লক্ষ্য কেবল পেশাদার শিল্পী তৈরি করা নয়, আমাদের বিশ্বাস সঙ্গীত মানুষের মনন, মূল্যবোধ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই আমাদের প্রয়াস সঙ্গীত শিক্ষার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সংস্কৃতির বিকাশ ঘটানো এবং আগামী প্রজন্মের জন্য দক্ষ শিল্পীর পাশাপাশি সৎ, সংবেদনশীল ও আদর্শ মানুষ গড়ে তোলা। আজ এই প্রতিষ্ঠান একটি সুপরিচিত সঙ্গীত শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী নিষ্ঠা, আন্তরিকতা ও আনন্দের সঙ্গে সঙ্গীত শিক্ষা গ্রহণ করছে। তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও মঞ্চে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। আমাদের গর্বের বিষয়, ইতিমধ্যেই একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় রাজ্য স্তর পর্যন্ত নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং জনপ্রিয় টিভি চ্যানেলে শিল্পী হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। যোগাযোগ সঞ্চিতা ঘোষ বর্মন, অধ্যক্ষা আনন্দধারা সঙ্গীত নিকেতন, ইসলামপুর, উত্তর দিনাজপুর। যোগাযোগ করুন 8637551367। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 8637551367। আনন্দধারা সঙ্গীত নিকেতন।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। এই অনুষ্ঠানে আমরা উত্তরবঙ্গের 8টি জেলার একটি গ্রাম বা একটি শহরে উপস্থিত হয়ে ওই অঞ্চলের শিল্পীদের সাংস্কৃতিক কার্যাবলী তুলে ধরতে চাই, শিল্পীদের উৎসাহিত করা ও তাদের সাংস্কৃতিক চর্চাকে আরও ত্বরান্বিত করা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আকাশবাণী শিলিগুড়ির এটি একটি আন্তরিক প্রয়াস। আজ আমাদের গন্তব্যস্থল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লী।

এখন আমরা উপস্থিত হয়েছি ইসলামপুর শহরের ক্ষুদিরাম পল্লী এলাকায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজ আসরে যে সকল শিল্পীরা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জয়ন্তী দে, প্রত্যুষা সরকার, বকুল দে, অদ্রিজা বর্মন এবং প্রিয়াশা দাস, উপস্থিত শিল্পীদের অনুষ্ঠানে স্বাগত জানাই। জয়ন্তীদের ছড়ার গান দিয়ে তাহলে তালে ছন্দে শুরু হচ্ছে আজকে।

0: এরপর লোকসঙ্গীত নিয়ে থাকছেন প্রত্যুষা সরকার।
1: যাও রে গিজা রে গিজ গিনিতা গিনিতা।

পরের পরিবেশনাও আধুনিক গানের শিল্পী তিয়াশা দাস।

0: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায় নিবেদনে
1: আনন্দধারা সঙ্গীত নিকেতন আনন্দধারা সঙ্গীত নিকেতন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের একটি অনন্য সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। এই সংস্থার মূল লক্ষ্য কেবল পেশাদার শিল্পী তৈরি করা নয়, আমাদের বিশ্বাস সঙ্গীত মানুষের মনন, মূল্যবোধ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই আমাদের প্রয়াস সঙ্গীত শিক্ষার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মানবিক সংস্কৃতির বিকাশ ঘটানো এবং আগামী প্রজন্মের জন্য দক্ষ শিল্পীর পাশাপাশি সৎ, সংবেদনশীল ও আদর্শ মানুষ গড়ে তোলা। আজ এই প্রতিষ্ঠান একটি সুপরিচিত সঙ্গীত শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী নিষ্ঠা, আন্তরিকতা ও আনন্দের সঙ্গে সঙ্গীত শিক্ষা গ্রহণ করছে। তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও মঞ্চে অংশগ্রহণ করে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। আমাদের গর্বের বিষয়, ইতিমধ্যেই একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় রাজ্য স্তর পর্যন্ত নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং জনপ্রিয় টিভি চ্যানেলে শিল্পী হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। যোগাযোগ সঞ্চিতা ঘোষ বর্মন, অধ্যক্ষা আনন্দধারা সঙ্গীত নিকেতন, ইসলামপুর, উত্তর দিনাজপুর। যোগাযোগ করুন 8637551367। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 8637551367। আনন্দধারা সঙ্গীত নিকেতন।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
2: বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায় এখানেই শেষ হল।
3: এতক্ষণ শুনলেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সংস্কৃতি জেলায় জেলায়। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন লোকগীতি, শিল্পী গোপাল চন্দ্র বর্মণ।

গোপালচন্দ্র বর্মনের কণ্ঠে লোকগীতি শুনলেন। শিল্পীর সাথে দোতারায় ছিলেন সুরেশচন্দ্র রায়, বাঁশিতে দীপঙ্কর রায় ডাকুয়া, তবলায় গৌতম দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

শ্রোতা বন্ধুরা, এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন কলিযুগ, ছায়াছবির একটি গান, শিল্পী রাহাত ফতেহ আলী খান।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন সাথিয়া ছায়াছবির একটি গান। শিল্পী সাধনা সরগম এবং মুর্তজা কাদির, সুরকার এ আর রহমান।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন তাল ছায়াছবির একটি গান, সুখবিন্দর সিং এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, সুরকার এ আর রহমান।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। सरकार ने अभी कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया।
1: কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: लगभग दो घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
1: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও শ্রী নাড্ডা জানান। এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
3: ডিমান্ড যে তিন, উনমেন সে দো ডিমান্ড, কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনসে সরকার পজিটিভ হে।
1: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা পঞ্চম দিন লোকসভার সাধারণ সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। প্রথমবার মুলতবির পর দুপুর 12টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভাতেও আজ দুপুর দুটোয় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোন রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোন রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়।
4: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
1: চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। পুলিশের অতিরিক্ত কমিশনার এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও জানানো হয়েছে। এদিকে অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকে সুস্থ নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজে সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844, এর ফলে বেড়েছে মেডিকেল কলেজে আসন সংখ্যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাবিয়া রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় চতুর্থ লাইন স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত 3,000-এর বেশি রেল স্টেশন এবং 13,400 কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। এদিকে যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণব জানান। অপর এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, গত কয়েক

0: বছরে ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং এর সম্পর্কিত নানা ঘটনাবলী ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। লোকসভায় এক লিখিত জবাবে শ্রী সিং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সহ অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা এবং পুনর্জীবন প্রকল্প ও প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত রিপোর্টগুলি ভারত খতিয়ে দেখছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় সাম্প্রতিক নানা ঘটনাবলীকে প্রাধান্য দেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় দুবছর আগেই তিনি ইস্তফা দিলেন। সংসদের অধ্যক্ষ হাফিজউদ্দিন আহমেদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে পাঁচটি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বনদপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকাটি আটক করে। গত 22 জুলাই নৌকার 4 আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্যাস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রিস্টাইল প্যারাসুইমিং ইভেন্টে রবি ভীরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। চীনের হাংঝৌতে ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের সাইন্যাম রূপো জিতেছেন। 22 বছর বয়সী এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: RBI এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা।
1: ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করে বলেছে, এর সঙ্গে সাধারণ মানুষ ও নিট পরীক্ষার্থীর কোনো সম্পর্ক নেই। রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হবে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আবেদন জানিয়েছেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরা নৌকো থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ উল্টো রথ, পুরীর পাশাপাশি এ রাজ্যেও বিভিন্ন জেলায় ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসব পালিত হচ্ছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিল অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দি। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। আমরা এখন কথা বলব ধর্মতলা থেকে আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের সঙ্গে। কাশফিন, সেখানে কি অবস্থা দেখেছ?
3: হ্যাঁ জিতিদি, আজ ধর্মতলায় নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে যে মিছিল কিছু বাম ছাত্র সংগঠন ডেকেছিল, ধর্মতলার ডোরিনা ক্রসিং চত্বর উত্তাল হয়ে ওঠে। প্রথমে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু মিছিল শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। এরপর ধর্মতলাতে ওই আন্দোলন অবস্থান করছিল, ঠিক তখনই হঠাৎ করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং বেশ কিছু মিছিলের ভেতর থেকে জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া শুরু হয়। পুলিশ তা থামানোর চেষ্টা করলে, তা প্রতিহত করার চেষ্টা করলে সেখানে দৌড়োদৌড়ি শুরু হয় এবং বহু সাংবাদিক, পুলিশ, মিছিলকারী আহত হন। অভিযোগ করা হচ্ছে যে বেশ কিছু বহিরাগত ওই মিছিলে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। এদিকে পুলিশের পক্ষ থেকেও বলা হয় যে তারা কিন্তু কোনো রকমের লাঠিচার্জ করেনি। পরে পুলিশ এবং যারা মিছিল করছে তাদের মধ্যে আলোচনা হয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা সুষ্ঠু হয়েছে। ধৃতিদি,
2: অনেক ধন্যবাদ কাশফিন। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও আজ দুপুরে কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ এতে অংশ নেন। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যাদের জন্য তারা এই আন্দোলন করছে সে নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্কই নেই।
4: এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না, এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন, যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন, এমনকি পশ্চিমবঙ্গেও করতে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাক স্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে, পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না।
2: রাজ্যে পুরো পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। 31 জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে ওই অ্যাপ চালু হবে বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বিধানসভায় পুর নগরোন্নয়ন দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানিয়েছেন।
5: এছাড়া পরিচ্ছন্নতা সংক্রান্ত আমরা একটি মোবাইল অ্যাপ তৈরি করেছি, তার নাম স্বচ্ছ। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই স্বচ্ছ অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন এবং যেখানেই ময়লা দেখবেন ছবি তুলে সাবমিট করবেন। এবং আপনার আমরা কিছু কিছু পৌরসভাতে কর্পোরেশনে আমরা শুরু করেছি, কিছু এখনো বাকি আছে। আশা করি বাই 31 জুলাই আমরা প্যান বেঙ্গল এই অ্যাপটি আনতে পারব এবং 2 ঘন্টার মধ্যে আপনার যে পৌরসভা সেখান থেকে টিম এসে সেই পরিষ্কার সেই আবর্জনা তারা পরিষ্কার করবে।
2: মন্ত্রীর জবাবি ভাষণের পর 2026-27 অর্থবর্ষের পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনি ভোটে বিধানসভায় গৃহীত হয়। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, আগামী 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেটের জবাবি ভাষণে তিনি বলেন, কোথায় কতটা কাজ এবং কত টাকা খরচ হয়েছে এবং কতটা কাজই বা বাকি সে সংক্রান্ত সমস্ত তথ্য বিধায়কদের দেওয়া হবে। সেই তথ্য যাচাই করে মতামত জানাতে পারবেন জনপ্রতিনিধিরা। আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে FIR দায়ের, গ্রেপ্তার এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শেষ হবে। 1.5 ঘন্টার বাজেট আলোচনা শেষে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেট প্রস্তাব ধ্বনি ভোটে সভায় গৃহীত হয়। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। বিধানসভায় আজ পৌর নগরোন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত, বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। অধ্যক্ষকে অবমাননা এবং অধিবেশনের কাজে বাধা সৃষ্টির অভিযোগে বিজেপি বিধানসভায় তৃণমূল কংগ্রেস

0: বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। গত বুধবারের ঘটনার প্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ওই বিধায়ক অসংসদীয় আচরণ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে আবেদন জানান। জবাবে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষকে অসম্মান করা বা সভার কাজ ব্যাহত করার কোনো পরিকল্পনাই তার ছিল না। তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যে সমন্বয়ের অভাবে তাকে বলতে না দেওয়ায় তিনি প্রতীকী প্রতিবাদ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ 167তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা দরকার।
1: আমাদের রেভিনিউ স্ট্রিমটাকে আরও শক্তিশালী করতে হবে। অনেক জায়গায় এখনও ট্যাক্স ফাঁকি দিচ্ছে, রাজ্যে ট্যাক্স বেসটা খুব কেন্দ্রের তুলনায়, তাই আমাদের খুব কম জিনিস নিয়ে কাজ করতে হয়। সেখানে পুরোপুরি একটা এফিশিয়েন্সি আনতে হবে, যত রকমের নতুন টেকনোলজি এআই বা অন্য রকমের জিনিস দিয়ে করতে হবে।
0: পশ্চিমবঙ্গ সিকিম সার্কেলের আয়কর দপ্তরের প্রিন্সিপাল চিফ কমিশনার সুরভি ভার্মা গর্গ বলেন, 2025-এর আয়কর আইন দেশের কর প্রশাসনকে আরও বেশি নাগরিক বান্ধব করে তুলবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র আজ ইডির দপ্তরে হাজিরা দেন। ছোট ছেলে শুভরূপের সঙ্গে তিনি সিজিও কমপ্লেক্সে যান। 9 ঘণ্টা জেরার পর কিছুক্ষণ আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকো থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণে তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দপ্তর উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকোটি আটক করে। গত 22 জুলাই মাছ সমুদ্রে ওই নৌকোয় তল্লাশি চালিয়ে আরোহী 4 ভারতীয় অস্ত্র পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহানায়কের 47তম প্রয়াণ বার্ষিকীতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী আজ কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। 3 থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
2: মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোব।
0: আজ উল্টো রথ। পুরীর পাশাপাশি এরাজ্যেও পূর্ব মেদিনীপুরের দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ, নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রা মাসির বাড়ি থেকে চলেছেন মূল মন্দিরে। মায়াপুরে ইস্কনের 3টি সুসজ্জিত রথ 5 কিলোমিটার পথ পরিক্রমা করে সন্ধ্যায় রাজাপুর জগন্নাথ মন্দিরে পৌঁছয়। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালি বাজারেও উল্টো রথ বের করা হয়। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক নররাক্ষস।
4: আজকের নাটক নররাক্ষস।

কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত, নাটক নর রাক্ষস।

0: thăm đến. Ê, ê, ê, làm gì này? Ê, ôi, ôi, ôi, ôi, ôi, ôi, ডাউন গাড়ি টাইম হয়ে গেল, ফ্ল্যাগ দেখিয়ে লাইনটা ক্লিয়ার দিয়ে সাড়ে পাঁচটা বেজে গেছে,
1: যাচ্ছি। জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় বজরংবলি।
0: ও
1: সাহ, হার গাড়ি লেট করে ইটা কেন করে না সাহ?
0: লেট করলে তোমার ঘুমটা বেশ পাকা হতো, তাই না? এই শিগগির যা, শিগগির যা বাবা, কথা বাড়াসনি, গাড়ি ঢুকলো বলে।
1: যাচ্ছি সাহ, যাচ্ছি।

0: এই শোন, এবার তুই ঘুমো, বুঝলি? আমি একটু চট করে কোয়ার্টার থেকে আসছি।
1: ঠিক আছে সাহ, ফিন তো 8 বাজে, আপ ট্রেন যাবে, আমি আছি সাহ।
0: ও বাবা, কোয়ার্টারে আসবার আগেই আমার মিনু দেবী চায়ের জল চাপিয়ে দিয়েছে দেখছি। ফাইন ফাইন, ভেরি ফাইন। এই না হলে সাত পাকের বউ।
2: থাক, আর আদিক্ষেপনা করতে হবে না, এতদিন মিনু মিনু করেছে, আজ আবার মিনু দেবী।
0: শোনো কথা, রীতে আপত্তির কি আছে? আমার বিয়ে করা বউকে যেমন খুশি তেমন ডাকবো।
2: তাই ডেকো।
0: এই শোনো মিনু, তোমার চা হতে হতে না আমার দাড়িটা কাটা হয়ে যাবে, বুঝলে? এই ঝট করে 3 দিনের দাড়িটা আমি কেটে নিই।
2: আচ্ছা, অত তাড়া কিসের? আবার তো সে 8টায় গাড়ি, দুদণ্ড এখানটায় বসো না।
0: নাকি বেশ বসছি, দাড়ি কাটতে আমার মিনুর গা ঘেঁষেই বসছি না। এবার কি বলবে বল, শুনতে শুনতে দাড়ি কাট।
3: সাবধান সাবধান, নররাক্ষস এসেছে, নররাক্ষস। গরু সামলান, ভেড়া সামলান, ছাগল সামলান, সাবধান করছি, নররাক্ষস এসেছে, নররাক্ষস।
2: একটু হলেই গরম কেটলি ছ্যাঁকা খেতাম। কতদিন বাদে কথাটা শুনলাম বলো তো, ওই মাঠের মেলা থেকে বলছে, তাই না?
0: হ্যাঁ, তাছাড়া আর কোথেকে বলবে বলো? কাল থেকে তো রাধাকান্তজি ওর মেলা শুরু, ভক্তেরা কদিন আগে থেকেই শুরু করে দিয়েছে, মেলার পার্টি ভ্যান নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছে।
2: ওবার তো সার্কাস, নাগরদোলা এইসব ছিল,
0: এবার নররাক্ষস এসেছে।
2: সত্যি বলছি, আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে, দারুণ সব কথা মনে পড়ছে।
0: নাকি তুমি বসে বসে মনে করো, আমার চা দাও, বুঝলে? আবার তো স্টেশনে ছুটতে হবে। এতক্ষণে প্রাণ ফিরে পেলাম। সত্যি তোমার হাতে চাটা কিন্তু দারুণ মিনু। কি হলো, কি ভাবছো?
2: নররাক্ষস।
0: হ্যাঁ,
2: নররাক্ষস। আচ্ছা, সেই যে নররাক্ষস, সে যে একসময় তুমি সবাইকে তাক লাগিয়ে দিতে, এখন সেটা করতে পারবে?
0: এখন আর ওসব ভাবতেই পারি না, কেমন যেন ঘেন্না ঘেন্না লাগে। এই শোনো, ওইসব ভাবনা ছাড়ো, তোমার চা যে জুড়িয়ে জল হয়ে গেল।
2: জুড়োকে
0: উমা, সে আবার কি কথা?
2: দেখো, আজকাল সবাই কেমন মাইকে বলে, আর সে সময় আমাদের পাড়ায় দেয়ালে দেয়ালে খবরের কাগজের উপর লিখে পোস্টার দেওয়া হতো, আর লেখা থাকত নররাক্ষস জীবন্ত পশু খাবে, আসুন কালাচাঁদবাবুর মাঠে বিকেল 5টায়, পুরো টিকিট 8 আনা, হাফ টিকিট 4 আনা। কি ঠিক বলছি তো?
0: একদম ঠিক। আর ওইসব পোস্টার আমার মামা তো ভাই বিশু, মনে আছে তো, নিজে লিখে দেওয়ালে দেওয়ালে সেঁটে দিত। বাবা, এতদিন বাদেও তোমার সব মনে আছে দেখছি।
2: আর তুমি তুমি বুঝি সব ভুলে গেছো, তাই না?
0: কে আবার ওসব ওইসব মনে রাখে?
2: ফেলে আসে দিনের কথা কে আবার মনে রাখে?
0: এই মিনু মিনু, ওভাবে বলো না। তারক ব্যানার্জি সব ভুলে গেলেও স্কুল মাস্টারের চঞ্চল মেয়েটির কথা কিন্তু ভোলেনি।
2: তাই বুঝি?
0: তাহলে আর বলছি কি, সবাই যখন ওই নররাক্ষসের হাঁস মুরগি পাঁঠা খাওয়া দেখে ভয়ে ছিটিয়ে থাকতো, স্কুল মাস্টারের সেই মেয়েটি তখন নররাক্ষসকে বেঞ্চি কাটতো। ঠিক বলিনি?
2: কি হচ্ছে
0: আমার বউয়ের গাল? আমি

0: না আর তো থাকা যাবে না, আপনি আসবার টাইম হলো, এই চলি চলি চলি,
1: সাবধানে যেও। সেই নবছর আগের মতো এই রয়ে গেছে, বেশ ছিল দিনগুলো। বিশ্বদার বিস্তৃত ভাই খেলা দেখাচ্ছে, চটে ঘেরা তাঁবুতে শয়ে শয়ে লোক, নররাক্ষস দেখতে এসে ভয়ে সিঁটিয়ে আছে, আর তক্ষণি তক্ষণি নররাক্ষস এলো।
2: আমি নররাক্ষস, হাঁস মুরগি ভেড়া সব জ্যান্ত কাজ। মুরগি মুরগি পেয়েছি, রক্ত কত রক্ত,
1: ওই তো ওই তো বিশ্বদার ঘরে নররাক্ষস শুয়ে শুয়ে বই পড়ছে, সামনে চায়ের কাপ।
0: কে ওখানে? ও তুমি, বিশুটা অনেক কিছু বলেছে তাই না, তাই কালকে নররাক্ষসকে সকালই দেখতে চলে এসেছো। এই ভয় করছে না?
1: ইস, নররাক্ষস না ছাই, দিব্যি তো চা খাচ্ছেন।
0: দেখবে তবে কি করতে পারি, যাও বাড়ি সবাইকে নিয়ে এসো, তখন দেখাবো।
1: বাড়ির লোকের ওসব কাণ্ড কারখানা দেখতে বয়ে গেছে, বাবা স্কুল মাস্টার, শান্তিপ্রিয় লোক, ওসবে নেই। আর মা বলে মানুষ পশুর মতো কাণ্ড করে, তা আবার দেখতে যায় কেউ? ছি,
0: আর মায়ের মেয়ে কি বলে?
1: বলুন না, সে কি বলতে চায়?
0: এই নররাক্ষস কবে নরও হবে? কে তাই না?
1: জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না জান।

0: এই যে মেঘ না চাইতেই জ্বলব, কি ব্যাপার মিনতি? নির্জন দুপুরে বিশুদের এত বড় বাড়িতে নররাক্ষসের কাছে আসতে তোমার ভয় করলো না? নররাক্ষস কিন্তু খেয়ে হজম করে দিতে পারে। হ্যাঁ,
1: নররাক্ষস তো জীবজন্তু খায়, মানুষ খায় না।
0: খায় না?
1: না,
0: কে বললে খায় না? এবার যদি নররাক্ষস তোমাকে খায়, খেয়ে ফেলে, তখন কি হবে? কেউ কিন্তু আটকাতে আসবে না।
1: কি হচ্ছে? ছাড়ুন, ছাড়ুন, কি সাংঘাতিক লোক রে বাবা, ছাড়ুন।
0: না না না না না না, এমনি করি আমার মিনুকে আমি ধরে রাখবো, থাকবে তো?
1: পারবেন? ধরে থাকতে পারবেন?
0: পারবেন নয়, পারবে বলো।
1: হুট করে সে বলা যায় নাকি?
0: যায় যায় যায়। এই দেখো, এই দেখো, এই চাকরি চিঠি পেয়েছি, ও সব খেলা শেষ, এবার এবার চাকরিতে জয়েন করতে হবে। নররাক্ষস ইজ ডেড।
1: তার মানে আর নররাক্ষস হবে না?
0: আরে দূর, বেকার ছিলাম তাই ও সব করতে হতো, এখন আর দরকার কি?
1: যদি বলে আমার জন্য দরকার আছে।
0: এই শোনো, তোমার বাবা মা কিন্তু সব বাজে খেলা পছন্দ করেন না, আর তুমি বলছো কিনা?
1: হ্যাঁ হ্যাঁ, তোমার নররাক্ষস রূপটা কিন্তু আমি ভুলতে পারি না, বিশ্বাস করো।
0: হ্যাঁ মিনু, বিশ্বাস করো মিনু, ও সব ছেড়ে না, আসল কথাটা শোনো মিনু। হ্যাঁ, তোমার বাবা মাকে বলো তোমার আমাদের পাল্টি ঘর, বিয়েটা দিতে যেন আপত্তি না করেন।
1: আর আর তোমার খেলার কি হবে?
0: এই আমি নররাক্ষস হলে তুমি তো হবে নররাক্ষসী। আরে বাবা, চাকরি করে ওসব করার সময় পাবো কোথায়? আর কেইবার নররাক্ষসের খেলা দেখতে চাইবে?
1: না না না, আমি আমি আমি শুধু আমি দেখতে চাইবো, আর কেউ না, কেউ না।
0: মিনু শোনা,
2: সাবধান সাবধান, নররাক্ষস এসে গেছে, হাতে পায়ে শেকল বাঁধা রাক্ষস, বেলা দুটোই দেখতে পাবেন, জ্যান্ত হাঁস মুরগি পায়রা ধরে খায়, জ্যান্ত পাঠার ঘাড় উঠকে খায় নররাক্ষস, নররাক্ষস।
1: এই যে তুমিও এসে গেছো, খুব ভালো হলো, আজ বেলা দুটোই সবাই মিলে নররাক্ষস দেখতে যাব।
0: না না না, আমি যেতে পারবো না মিনু।
1: কেন? একদিন খেয়ে দিয়ে না ঘুমলেই নয়।
0: আরে দূর, আর নররাক্ষস দেখে কি হবে মিনু? এক নররাক্ষসকে তো অনেকদিন আগে কাট করেছে শোনা।
1: ফাজলামি করো না তো, যাবে কিনা বলো।
0: হ্যাঁ, বেলা দুটো তো অনেক দেরি আছে, খেয়ে দিয়ে একটু গড়িয়ে নেবো, তারপর দেখা যাবে।

0: নররাক্ষস আসুন আসুন আসুন, এক্ষুনি নররাক্ষসের খেলা শুরু হবে, তাড়াতাড়ি আসুন।
1: আরে মাস্টার মশাই, আপনি আসুন আসুন। আরে আপনি কেন টিকিট কাটবেন?
2: না না, কেন কাটবো না।
1: ছি ছি ছি ছি, এই রাধাকান্তের মেলায় ইস্টি ট্রেনের মাস্টার মশাই পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখবে? আরে রাম রাম রাম, আসুন আসুন। এই হরিবাবু, মাস্টার সাহেবদের ফার্স্ট হতে বসিয়ে দে তো। আসুন স্যার, আসুন আসুন আসুন আসুন।
3: এদের শুরু হবে কখন গো?
2: তাঁবুটা ভরে গেলে তবেই শুরু হবে।
3: বাবা, সবচেয়ে অন্ধকার।
2: সব নতুন নতুন কায়দা, বুঝলে? আমাদের সরম ছিল না।
4: ছাড়ো ছাড়ো, আমায় ছাড়ো, আমি আমি সব খেয়ে ফেলবো। হাঁস মুরগি ভেড়া ঘুরে দে ঘুরে দে,
3: কেমন কাঁটা দেয় মুখটা, মুখটা আজও কেমন ধড়াস ধড়াস করে। দেখছো মুরগিটার একটা ঠ্যাং কেমন খেয়ে ফেলে আর একটা ঠ্যাং খেতে যাচ্ছে, দেখো।
0: এখন এক নম্বর খেলা শেষ হলো, এবার দু নম্বর খেলায় আছে জ্যান্ত পাঁটা খাওয়া। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি খেলা শুরু হবে। হ্যাঁ, আর একটা কথা, ওই বাচ্চাদেরকে একটু সামলে রাখবেন।
2: কায়দা কানুন সব করছে দেখো।
3: আচ্ছা, তুমি তুমি এখন এই খেলাটা দেখাতে পারবে?
2: চেষ্টা করলে হবে
3: হবে।
2: কিন্তু মিনু, নররাক্ষসের মুখ খুব চেনা চেনা মনে হলো। মুখে রং মেখেছে বলে ঠিক বুঝতে পারছি না, কিন্তু
3: সত্যি তুমি ওকে চেনো নাকি? তাহলে কিন্তু বেশ হয়।
2: বেশ হয় না, আবার একটা নররাক্ষসকে কাত করতে পারো। এত লোকজনের মধ্যে ওভাবে চিমটি কাটে, লোকে কি বলবে বলো তো? স্টেশন মাস্টারের বউ কি করছে? পাউডার, চোখে কাজল, আবার লাল শাড়ি, যাই বলো না কেন, এই যে কুচিয়ে ঘুরিয়ে লাল শাড়িটা না, তোমাকে আজ মার মার কাট কাট লাগছে। কেন?
3: আমি বুঝি নররাক্ষসের সঙ্গে ভাব জমাতে এসেছি, হাতের কাছে শাড়িটা ছিল তাই পড়েছি।
2: কি জানি বাপু, তুমি জানো আর তোমার মনই জানে।
3: অসভ্য কথা, বেশ করেছি সেজে এসেছি।
0: এবার শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় খেলা। দর্শকরা আপনারা একটু সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন।
3: দেখো দেখো, স্টেজে কালী মন্দির আর নররাক্ষস দেখো কেমন কালী গায়ে বসে পুজো করছে।
2: কালী গায়ে বসে?
3: আর ওই হাঁড়ির কাছে বাঁধা একটা পাঁঠা, ওটাকেই খাবে?
2: বাবা, কত কায়দা।
5: জয় মা কালী, জয় মা কালী।
6: এই পাঁঠা হচ্ছে মায়ের বলি।
2: মানুষকে তোমাদের মতো মানুষকে একটু নাচানো আর কি। দেখো দেখো দেখো দেখো, আবার আবার ঘর বাঁকিয়ে কামড় দিয়েছে, সারা গায়ে রক্তের ধারা। খুব বিচ্ছিন্ন পাঠার রক্ত খেয়ে পাঠা ফেলে পালালো। না না না না, খেলা শেষ। এই শোনো, আমি একটু ভেতর থেকে আসছি। এসো এসো পিনাকি, তুমি তো আজকের হিরো। এটা শেষ,
6: কি বলছ?
2: এই নাও, আলাপ করো। এই হলো তোমার বৌদি।
6: সত্যি বলছি তারকদা, এই ব্যাপারে আপনি আমার গুরু। আপনি যে আমায় এখানে চিনতে পারবেন আমি আমি ভাবতে পারিনি দাদা।
2: যতীন কাকার ছেলে তুমি, তোমাকে চিনব না।
6: সেসব পরিচয় এখন ভুলে যান।
2: কেন গো?
6: এখন আমি নররাক্ষস,
2: তাই নাকি?
6: মেলায় মেলায় ঘুরি এখন, আবার এই ধুতি পাঞ্জাবি পরে চুল আছড়ে টাছড়ে আপনাদের কাছে এসেছি। বৌদি, কি এখন কি আমায় নররাক্ষস বলে চেনা যাচ্ছে? এটা প্রণাম করি বৌদি।
3: আরে কি হচ্ছে কি হচ্ছে, থাক থাক থাক।
6: না না, তারকদার বউ আপনি, সেই যে বউ ভাতের সময় আমি পরিবেশন করেছিলাম সেটাও ভুলে গেলেন?
2: তার উপর আবার নররাক্ষস দাদার বউ, হ্যাঁ কি বলো। এই যাকে শোনো, আমার সময় নেই, সময় পেলে আমার কোয়ার্টার একবার আসিস কিন্তু বাবা, হ্যাঁ জমিয়ে গল্প করা।
3: সারাদিন তো খেলা দেখান না, আসবেন?
6: যাবো যাবো, নিশ্চয়ই যাব। তখন আবার নররাক্ষস ভেবে তাড়িয়ে দেবেন না তো?
3: একবার এসেই দেখুন না।
6: বৌদি, বৌদি।
3: কে?
6: বৌদি, এই যে আপনার নররাক্ষস এসে গেছে, ভয় পাবেন না জানো।
3: আসুন ভাই আসুন,
6: হ্যাঁ হ্যাঁ
3: বসুন। নররাক্ষস নিয়ে ঘর করি আমার কি ভয়? কি দেখছেন, নররাক্ষসের ঘর সংসার?
6: দাদা কিন্তু এখন আর রাক্ষস নেই, আমি কিন্তু আছি। তারুকদা কি ডিউটিতে?
3: না, স্টেশনে গেছে।
6: আর বাচ্চারা?
3: ওই বউয়ের সঙ্গে আছে কোথাও। কালকের খেলা কিন্তু দারুণ হয়েছে। আপনার দাদা কিন্তু এত কায়দা কানুন করতো না।
6: কি করবো বলুন বৌদি, আজকাল সোজা জিনিস কেউ চায় না।
3: তাতে কিন্তু জমে ভালো, বসুন চাঁছি।
6: সে আনুন, কিন্তু ওই যে জমে ভালো কথাটা আপনি কিন্তু খুব মক্ষম বলেছেন বৌদি।
3: আসছি।
6: আচ্ছা।
3: ছি ছি, কি সব আবল তাবল বলে এলাম। আসলে নবছর আগেকার সেই নররাক্ষসের প্রতি মোহটাই আমাকে কেমন এলোমেলো করে দিচ্ছে। এই নিন চা।
6: ও মা, আবার সন্দেশ কেন?
3: এই ঘরে ছিল তাই দিলাম।
6: তবু একটু ঘরের খাবার পেলাম।
3: তা নিজের নররাক্ষসীটিকে কোথায় রেখে এসেছেন?
6: বেশ বলেছেন, এই মেলায় ঘুরে ঘুরে বউ জোটাবার আর সময় পেলাম কোথায় বলুন বৌদি।
3: কেন, আপনার দাদা তো খেলা দেখাতে দেখাতে এই বউ জুটিয়ে ফেলেছিলেন।
6: আমার কপাল মন্দ বৌদি, এতদিন বাদে দূর দেশে এসেও বৌদি ছাড়া তো কিছু জুটলো না।
3: কিন্তু বৌদি দিয়ে তো আর বউয়ের স্বাদ মেটে না।
6: জানি, তবু
3: তবু আবার কি?
6: আহা, স্বাদটা জানতে তো ইচ্ছে করে। কি হলো বৌদি, বৌদি রাগ করলে নাকি? বৌদি রাগ করলে কিন্তু এ বাড়িতে আর আসাই হবে না আমার। রাগ করেনি তো? আচ্ছা জাগে জাগে, আমি চলি, নররাক্ষসের খাবার জোগাড় করতে হবে তো।
3: এখানে দুটি খেয়ে গেলেই তো পারতেন।

0: কাঙালকে আর শাকের ক্ষেত দেখাবেন না বৌদি, ভালো হবে না, পরে পস্তাতে হতে পারে। কিন্তু
1: শাকের অভাব নেই বলেই দেখাচ্ছি, নাইলে কিন্তু সত্যি সত্যি রাগ করব।
0: বেশ বেশ বেশ, আসবো। আর খেলা দেখারও নিমন্ত্রণ রইল কিন্তু।
1: সেই তো এক খেলা, মুরগি খাওয়া, পাঁঠা খাওয়া,
0: কি করব বলুন। নররাক্ষস তো আর মানুষ খাওয়া দেখাতে পারে না, সেটা যে বেআইনি।

0: কোথায় থাকো, কোথায় শোনো না,
1: কি হলো?
0: আরে কুগ্রহ লেগেছে পেছনে।
1: কেন
0: কেন আবার? কলকাতার হেড অফিস থেকে ডাক এসেছে পরশু হাজিরা, তার মানে বুঝতে পারলে, তার মানে আবার অন্য ঘাটে জল খাওয়াবে শালা। এগি, কি হলো, কি ভাবছো মিনু?
1: কই, কিছু না তো, ভাবছি তোমার চাকরির ঝকমারের কথা।
0: কেন?
1: না মানে তুমি কলকাতায় গেলে দু রাত একা থাকতে হবে আমাকে।
0: মাত্র তো দুটো মাত্র রাত, এই কি রান্না হয়নি এখনো?
1: হবে কি করে, তোমার নররাক্ষস ভাইটি এসে এতক্ষণ বকর বকর করে গেল,
0: তাই নাকি?
1: ওই যে ওদের মাইকে আবার ঘোষণা শুরু হয়েছে।
2: নররাক্ষস এসে গেছে।

0: বৌদীপ, ও বৌদীপ!
1: আরে আসুন আসুন, আপনার কথাই তো ভাবছিলুম।
0: তাই নাকি? এদিকে আমিও যে আপনার কথা। বৌদি, কথাটা কি সত্যি?
1: কোন কোন কথাটা?
0: ওই যে অফিসের কাজে দাদাকে নাকি দুদিনের জন্য কলকাতায় যেতে হচ্ছে?
1: আর বলেন কেন, এদিকে একলা আমি, দু দুটো রাত কি যে করি।
0: এই কথা? আহা, আপনি একবার মুখ ফুটে বলেই দেখুন না, এই শর্মা এসে দু রাত্রি ঠিক পাহারা দিয়ে যাবে আপনাকে।
1: নররাক্ষসের আবার পাহারা, ভরসা আছে কিছু?
0: আপনি কিসের ভরসা চান বৌদি?
1: বারে সবই আমি বলে দেব,
0: না,
1: কিছুটা তো আপনাকেও বুঝে নিতে হবে, তাই না?
0: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তা বেশ, বুঝেই নিলাম। আসবো, আমি আসবো, আপনি নিশ্চিন্ত থাকুন। বৌদি, আজ না আপনাকে একটা সত্যি কথা বলবো, মানে রাগ করবেন না তো?
1: কেন কেন রাগের কথা বুঝি?
0: না, মানে আসলে সেই বৌভাতের সময় আপনাকে যেমনটি দেখেছিলাম না, আপনি কিন্তু ঠিক তেমনটি সুন্দর রয়েছেন, একেবারে একই রকম।
1: আহা, ইয়ার কি হচ্ছে?
0: না না না না না, ইয়ারকি না, ইয়ারকি না বৌদি, জানেন, বরঞ্চ আরো একটু বেশি সুন্দর হয়েছেন আপনি,
1: হাই।
0: সত্যি। আচ্ছা বৌদি, বৌদি শোয়ের টাইম হয়ে গেল, হ্যাঁ এখন যাই তাহলে।
1: পাহাড়ে দেওয়ার কথাটা মনে থাকবে তো?
0: খুব থাকবে, খুব থাকবে বৌদি।
1: তাহলে রাতের খাওয়াটাও যেন এখানেই হয়।
0: সে তো আমার পরম সৌভাগ্য বৌদি, রোজকারই কাঁচা মাংসের বদলে নররাক্ষসের আজ না হয় অন্য কিছু জুটবে। এখন আসি বৌদি, ভাববেন না, সময় মতো ঠিক চলে আসবো।
1: জানি না, সত্যি জানি না, এ আমি কোথায় চলেছি? আমার সেই বুকের ধুকপুকনি জাগানো নিজে নররাক্ষসটি এখন তো আর রাক্ষস নেই, সে এখন আর দশজনের মতোই সাধারণ হয়ে গেছে। কিন্তু কিন্তু ওই পিনাকি, ও যে এখনো এখনো হাঁস মুরগির গলা ছিঁড়ে কাঁচা রক্ত পান করে, এত বছর পরেও গায়ে এখনো কাঁটা দেয় কেন? কি ভয়ঙ্কর তার আকর্ষণ! আসলে আসলে ও যে এখনো নররাক্ষস, আজ আজ রাতেই ও আসবে, হা শব্দে হেসে উঠবে। ও এখন এখন আমি কি করব, কি করব আমি তখন?

0: 娘你呢？娘你呢？
1: 啊，ঠিক করে শোন না পড়ে যাবে যে হ্যাঁ আই মাথাটা আমার কোমরের উপর তুলে দাও ঘুমিয়ে একবারে কাঁদা নিজের সঙ্গে একটা ভয়ঙ্কর যুদ্ধ করে উঠলাম। আমার মানুষটার সঙ্গে এখন ট্রেনে চেপে চলেছে কলকাতায়। 18 বছরের আমি এক নর রাক্ষসের সঙ্গে ঘর করতে করতে কখন যেন 27 পৌঁছে গেছি। দুটো মেয়ে আছে আমার, এই তো আমার পাশে কাত হয়ে ঘুমোচ্ছে তারা। তবে আমারও কেন কেন আমি 18 ফিরে যেতে চেয়েছিলাম? আসলে সব নর রাক্ষসী তো একদিন ঘর মারতে চায়, বিনা কেউ তাই চেয়েছিল। আর আর আর আমি আমি না ঘরের অন্য তোমাকে আজ দিতে পারলাম না ভিনাকি। জীবনের পুনরাবৃত্তিতে কি লাভ? তার চেয়ে মেলায় ঘুরে ঘুরে তুমিও একজন মিনতিকে খুঁজে নিও নর রাক্ষস, দেখো ঠিক পেয়ে যাবে।

0: নররাক্ষস নাটকটি শেষ হল। কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, অভিনয় করেছেন তারুক, রানা বসু, পিনাকি সৌভিক সেনগুপ্ত, রামদিন চঞ্চল মুখোপাধ্যায়, ঘোষক সঞ্জিত হাজরা এবং মিনতি রঞ্জনা চৌধুরী, আবহ রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন কল্লোল দত্ত।
1: শুনলেন নাটক নররাক্ষস। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রবসে, ঘন গৌরবে নব যৌবনা বরষা, শ্যাম গম্ভীর সরসা, গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপি কে কালরবে বিহরে, নিখিল চিত্ত হরষা, ধন গৌরবে আসিছে মত্ত বরষা, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা।

গাঢ় ছায়া সারাদিন মধ্যাহ্ন তপনহীন, দেখাই শ্যামল তর শ্যাম বনশ্রেণী। আজি কি এমনও দিনে শুধু পড়ে মনে সেই দিবা অভিসার পাগলিনী রাধিকার, না জানি সে কবে কার দূর বৃন্দাবনে, সেদিনও এমনই বায়ু রহিয়া রহিয়া এমনই অশান্ত বৃষ্টি তড়িত চকিত দৃষ্টি, এমনই কাতর হায় রমণীর হিয়া, বিরহিণী মর্মে মরা মেঘ মন্দ্রস্বরে, নয়নে নিমেষ নাহি গগনে রহিত চাহি।

0: বর্ষা ও বসন্ত প্রবন্ধে কবিগুরু লিখছেন,
1: বর্ষায় আমাদের মনের চারিদিকে বৃষ্টি জলের জবনিকা টানিয়া দেয়, মাথার উপরে মেঘের চাঁদোয়া খাটাইয়া দেয়। মন চারিদিক হইতে ফিরিয়া আসিয়া এই জবনিকার মধ্যে এই চাঁদোয়ার তলে একত্র হয়। পাখির গানে আমাদের মন উড়াইয়া লইয়া যায়, কিন্তু বর্ষার বজ্রসঙ্গীতে আমাদের মনকে মনের মধ্যে স্তম্ভিত করিয়া রাখে। পাখির গানের মতো এ গান লঘু, তরঙ্গময়, বৈচিত্র্যময় নহে, ইহাতে স্তব্ধ করিয়া দেয়, উচ্চসিত করিয়া তোলে না। অতএব দেখা যাইতেছে বর্ষাকালে আমাদের আমি গাঢ়তর হয়, আর বসন্তকালে সে ব্যপ্ত হইয়া পড়ে। বর্ষাকালে বিরহিণীর সমস্ত আমি একত্র হয়, সমস্ত

আমি জাগিয়া উঠে দেখে যে বিচ্ছিন্ন আমি, একক আমি অসম্পূর্ণ। সে কাঁদিতে থাকে, সে তাহার নিজের অসম্পূর্ণতা পূর্ণ করিবার জন্য কাহাকেও খুঁজিয়া পায় না। চারিদিকে বৃষ্টি পড়িতেছে, অন্ধকার করিয়াছে, কাহাকেও পাইবার নাই, কিছুই দেখিবার নাই, কেবল বসিয়া বসিয়া অন্তর্দেশের অন্ধকারবাসী একটি অসম্পূর্ণ সঙ্গীহীন আমির পানে চাহিয়া কাঁদিতে থাকে। ইহাই বর্ষাকালের বিরহ।

আজি অন্ধকার দিবা, বৃষ্টি ছড়ো ছড়ো, দুরন্ত পবন অতি আক্রমণে তার অরণ্য উদ্যবাহু করে হাহাকার, বিদ্যুৎ উদিছে উকি ছিড়ি মেঘভার, খরতর বক্র হাসি শূন্যে বরসিয়া, অন্ধকার রুদ্ধ গৃহ একেলা বসিয়া, পড়িতেছি মেঘদূত গৃহত্যাগী মন, মুক্ত গতি মেঘ পৃষ্ঠে লয়েছে আসন, উড়িয়াছে দেশ দেশান্তরে, কোথা আছে সানুমান আম্রকূট, কোথা বহিয়াছে বিমল বিশীর্ণ রেবা বিন্ধ্যা পদমূলে, উপল ব্যথিত গতি বেত্রবতীকূলে, পরিণত ফল শ্যাম জম্বু বনছায়ে, কোথায় দশার্ণ গ্রাম রয়েছে লুকায়, প্রস্ফুটিত কেতকীর বেড়া দিয়ে ঘেরা পথ তরু শাখে কোথা গ্রাম বিহঙ্গেরা, বর্ষায় বাঁধিছে নীর কলরবে ঘিরে বনস্পতি না জানি সে কোন নদী তীরে, যুথি বনবিহারিণী বনাঙ্গনা ফিরে, তপ্ত কপলের তাপে ক্লান্ত কনটপল, মেঘের ছায়ায় লাগি হতেছে বিকল।

সুহৃদবর, আপনি তো সিন্ধু দেশের মরুভূমির মধ্যে বাস করছেন, সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বাদলাটা কল্পনা করুন। এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিলুম। আপনি বসে বসে ভাবুন, ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক ও আষাঢ়ে গল্প মনে করুন। আর যদি গঙ্গার তীর মনে পড়ে, তবে সেই স্রোতের উপর মেঘের ছায়া, জলের উপর জলবিন্দু নৃত্য, ওপারের বনের শিয়রে মেঘের উপর মেঘের খটা, মেঘের তলে অশ্বত্থ গাছের মধ্যে শিবের দ্বাদশ মন্দির স্মরণ করুন। মনে করুন, পিছল ঘাটে ভিজে ঘোমটায় বধূ জল তুলছে, বাঁশঝাড়ের তলা দিয়ে পাঠশাল ও গয়লা বাড়ির সামনে দিয়ে সংকীর্ণ পথে ভিজে ভিজে জলের কলস নিয়ে তারা ঘরে ফিরে যাচ্ছে। খুঁটিতে বাঁধা গরু গোয়ালে যাওয়ার জন্য হাম্বারবে চিৎকার করছে। আর মনে করুন, বিস্তীর্ণ মাঠে তরঙ্গায়িত শস্যের ওপর পা ফেলে ফেলে বৃষ্টিধারা দূর থেকে কেমন ধীরে ধীরে চলে আসছে।

0: এতক্ষণ শুনলেন বিচিত্রা, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে আজ প্রচারিত হল সমবেত সঙ্গীতের সংকলিত অনুষ্ঠান এসেছে বরষা, এসেছে নবীনা বরষা। অংশগ্রহণে রক্তকরবী নকশালবাড়ি শাখার চিরঞ্জিৎ ঘোষ, টুম্পা সরকার, প্রিয়াঙ্কা সাহা, অরিক্তা নন্দী, শ্রাবণী রায় ঘোষ, তনুশ্রী কুণ্ডু সাহা, কাব্য চক্রবর্তী। যন্ত্রাংশে তবলায় সুব্রত চক্রবর্তী, সিনথেসাইজারে সন্দীপন গাঙ্গুলি, ভাষ্যে টুম্পা সরকার ও কনিষ্ক মৈত্র, পরিবেশনায় রক্তকরবী গানের পাঠশালা নকশালবাড়ি, পরিচালনায় সর্বাণী বন্দ্যোপাধ্যায়।
1: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
2: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
1: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
2: 9749088189।
1: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
2: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
3: ফিল্মেশ্বরী প্রোডাকশন, যে কোনো ধরনের শর্ট, ফিচার ফিল্ম, সিরিজ, অডিও ড্রামা, নির্বাচিত থিয়েটার প্রযোজনা ও পরিচালনা করা হয়। যোগাযোগ বকুলতলা মোড়, সুভাষপল্লী, শিলিগুড়ি। ফোন 9800880436 এবং 9382109895।
4: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
5: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একটি বৈঠক করেছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। শুটিংয়ে চীনের হাংঝাওতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনম। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থা সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP-র বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
1: सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও JP নাড্ডা জানিয়েছেন। ওই প্রতিনিধি দলের সদস্য CJP-র মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
2: ডিমান্ড যে তিন, উনমে সে দো ডিমান্ড, কম্পেনসেশন অর FIR কা বিড্রল অর সভরেন গ্যারান্টি, উনপে সরকার পজিটিভ হে।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA-র এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছে। সংঘ, লোকসেবা আয়োগ বা UPSC-র প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে NTA জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে প্রফেসর কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। NTA চুক্তিভিত্তিক হিসাবে প্রাথমিকভাবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে। এদিকে এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন উভয় সভা সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। আগামী সোমবার ফের সভা বসবে। সংসদ

0: মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমের প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 387 থেকে বেড়ে 844 হয়েছে। এর ফলে স্নাতক স্তরে আসন সংখ্যা 51,342 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,39,489। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববার রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন এবং মল্লারপুর নৈশভার যৌথ উদ্যোগে বীরভূমের মল্লারপুরের দীক্ষা ট্রেনিং সেন্টারে দুদিনব্যাপী একটি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম আয়োজিত হয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভিবিজি রামজি আইন 2025, নেশামুক্ত ভারত অভিযান এবং এক পের মাকে নাম প্রচার অভিযান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচিতে 300 জনেরও বেশি সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। দুই শীর্ষ নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বচ্ছ জ্বালানি, যোগাযোগ এবং উদ্ভূত প্রযুক্তিসহ একাধিক বিষয়ে সহযোগিতা সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এর অন্যতম কারণ।
1: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: চীনের বিষয়ে মুখপাত্র বলেন, ভারত কোনো বিষয়ে সে দেশের সার্বভৌমত্ব খণ্ডন করেনি এবং এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারতীয় নাবিকদের মৃত্যু প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, বাণিজ্যিক জাহাজ ও তার নাবিকদের উপর আক্রমণ চালানো কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল আনসিট্রালের 60তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, এই কমিশন অন্তর্ভুক্তিমূলক, ঐক্যমত্য এবং বিভিন্ন আইনি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা নীতিগুলো বজায় রেখেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। ভারত ইসরায়েল প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হয়েছে। নতুন দিল্লিতে গত 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলা এই আলোচনায় উভয় পক্ষ প্রস্তাবিত এই চুক্তির বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তার কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় 2 বছর আগেই তিনি ইস্তফা দিলেন। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার উদয়পুর কিলা সড়কের কাদুনালার কাছে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে

0: একটি গাড়ির ওপর পড়লে 13 জন নিহত হয়েছেন। লাহুল স্পিতির ডেপুটি কমিশনার তথা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন কিরণ ভাদানা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মর্মান্তিক ঘটনায় তারা সকলেই প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং লাহুল স্পিতি ডেপুটি কমিশনারকে ব্যক্তিগতভাবে উদ্ধার কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের জেরে একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর গুজরাটে আজ ভারী বৃষ্টি হয়েছে। পাটান জেলার রাধানপুরে 9 ইঞ্চিরও বেশি এবং সান্তালপুরে প্রায় 9 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং রাজ্যের 7টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ উল্টোরথ, উড়িষ্যার পুরী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উৎসাহ উদ্দীপনা এই উৎসব উদযাপিত হচ্ছে। পুরীতে অসংখ্য মানুষ গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার উল্টো রথযাত্রায় সামিল হন। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর, দীঘা, মহিষাদল, হুগলির মাহেশ এবং নদিয়ার মায়াপুর সহ বিভিন্ন স্থানে উল্টো রথযাত্রায় জনসাধারণ সামিল হয়েছেন। শুটিংয়ে চীনের হাংঝাউতে অনুষ্ঠিত ISSA বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনাম। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুচিত্রা মিত্র।

সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। আজ 24শে জুলাই 1980 সালের আজকের দিনেই বাংলা চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সেরা এবং জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার পরলোক গমন করেন। বাঙালি সংস্কৃতি ও চলচ্চিত্র জগতে এই দিনটি অত্যন্ত গভীর শোকের এবং শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তাই আজ আমাদের মনের জানালার বিষয়ভাবনায় রয়েছে কালজয়ী চলচ্চিত্রে উত্তম। এ প্রসঙ্গে আপনারা সরাসরি যুক্ত হন আমাদের সাথে 9434076705 এই নম্বরে। সাথে রয়েছে উত্তম কুমার অভিনীত সেই সমস্ত কালজয়ী চলচ্চিত্রের গান। আজ যখন আমরা মনের জানালায় রয়েছি, তখন সেই সব দিনের সেই সব ছবির কথা মনে পড়ছে, যে সমস্ত ছবিতে আমরা পেয়েছি আমাদের সেই প্রিয় অভিনেতা উত্তম কুমারকে। তার মধ্যে রয়েছে অগ্নিপরীক্ষা, সাপমোচন, সাগরিকা, হারানো সুর, পথে হল দেরি, ইন্দ্রাণী, সপ্তপদী, পিপাসা, এরকম বহু চলচ্চিত্র। আমাদের অনুষ্ঠানের শুরুতেই সন্ন্যাসী রাজা ছায়াছবির একটি গান নচিকেতা ঘোষ, যে গানে আমরা পেয়েছি অভিনেতা উত্তম কুমারকে।

0: মনির জানালা অনুষ্ঠানে আমরা রয়েছি, শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: হ্যালো স্যার, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুমন মোরে বলছি, ত্রিপুরা আগরতলা থেকে।
0: ত্রিপুরা থেকে বলছেন? আচ্ছা, আমাদের আজকের বিষয় ভাবনা শুনেছেন?
1: আজকের বিষয় হলো উত্তম কুমার, না?
0: হ্যাঁ, কালজয়ী চলচ্চিত্রে উত্তম কুমার।
1: উত্তম কুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তাকে অবশ্যই মহানায়ক
0: মহানায়ক বলা হয়, ঠিক,
1: কারণ তার অভিনয়, ব্যক্তিত্ব, এই পর্দার আদর্শন দর্শকদের বিশেষ স্থান করে নিয়েছিল। খুব ভালো তার অভিনয়, তার অভিনয় ছিল স্বাভাবিক এবং আবেগ গভীরতা। বিশেষ করে সুচরিতা সেনের সঙ্গে তার যে জুটি বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে আজও দর্শকদের।
0: ঠিক ঠিক ঠিকই বলেছেন।
1: উত্তম কুমারের অভিনয় শুধু বিনোদন নয়, বরং বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার অবদান বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতে প্রজন্মের অভিনেতাদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে আজকে।
0: ঠিকই ঠিকই। আপনি দেখেছেন উত্তম কুমারের সিনেমা কোনো?
1: হ্যাঁ, মাঝে মাঝে দেখি স্যার। আমাদের পুরনো দিনের যে ছবি বা গান, এগুলি আমার খুব ভালো লাগে।
0: ঠিক, আপনার পছন্দের গান উত্তম কুমারের
1: আমার
0: সিনেমাতে?
1: পছন্দের এখন মনে করতে পারছি না, কিন্তু আমি পুরনো ফিল্ম খুবই ভালো লাগে আমার।
0: আচ্ছা,
1: গান
0: অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগলো। আপনি কি আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শোনেন নিয়মিত?
1: না, আমি রাত্রেবেলায় আপনার যদি অনুষ্ঠান আছে মনে দেওয়া এখানে ফোন করার চেষ্টা করি। আমি কয়েকদিন ধরে ফোন করছি, আজকাল করেছি, এবং যখনই ফ্রি থাকে তখন করি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক, শুনতে থাকুন, ভালো লাগলো,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। অনেক দূর থেকে শ্রোতা বন্ধু ফোন করেছিলেন। আমরা রয়েছি মনির জানালা অনুষ্ঠানে, একের পর এক শ্রোতা বন্ধুরা ফোন করছেন, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এভাবেই আরও একজন

0: ধারাবাহিক। এবং দেখুন আমার আমার দেখা দু তিনটে সিনেমা আমি আপনার থেকে একটু শেয়ার করছি দাদা ভাই। যেমনি অমানুষ, অমানুষ ছবিতে যখন অনিল চট্টোপাধ্যায় ওনাকে চাবুক মারছে পিঠে, তো সেই জায়গায় অভিনয়টা সত্যি করে আমার চোখে এত জল বেরিয়েছে যে উনি সহ্য করছে আর অনিল চট্টোপাধ্যায় মারতে মারতে চাবুকটা ফেলে দিয়ে বলছে সত্যি তোকে আমি পারলাম না রে। যে এই যে অভিনয়গুলো, তারপরে দেখুন আনন্দ আশ্রম, সেখানে অভিনয় করছে ওনার স্ত্রী চলে গেছেন, মারা গেছেন, সেই সমাধি স্থলে বসে যে অভিনয়টা সত্যি করে আমাদের মানে ওটা দেখে আমার মনে হচ্ছে আমার বাড়ির কেউ মারা গেছেন, উনি এমন ভাবে অভিনয়টা চোখের জল ফেলছে, সেখানেও আমাদেরকে কাঁদিয়ে গেছেন দাদাভাই। এবং দেখুন আবার বোন পলাশির পদাবলিতে বাসের ড্রাইভার, বাসের ড্রাইভারের অভিনয় করছে এবং একজন ভদ্রলোক একটা বাস নিয়ে এসছে বলছে রে এত বড় বাস কোথায় নিয়ে যাবি, তো সেই যে অভিনয়। এবং দেখুন সেই মাছ ধরেছি বড়শিতে, দেখে যাও পাড়া পড়ছিতে শ্যামল মিত্রের, সত্যি করেই এগুলো অনবদ্য। আর তারপরে জাতির স্বর এইখানে অভিনয় করেছে, সেই অভিনয়। আর পথের মানে এই পথ যদি না শেষ হয় এই গানটাও মানে সবার মুখে মুখে এখন মানে অমর হয়ে গেছে। এই জায়গাটা আমরা কি করে তাকে ভুলতে পারি দাদা ভাই, তিনি চলে গেছেন কিন্তু অমর হয়ে আমাদের মাঝে রয়ে আছে। তো এই যে এখনকার দিনে ছেলেমেয়েরা এইসব সিনেমা দেখেও না আর অভিনয় সম্বন্ধে বলতেও পারবো না, তারা ওই এখনকার লালা লাপ্পা বই হলে ভালো দেখবে এইসব অভিনয় সম্বন্ধে তাদের।
1: খুব ভালো বলেছেন, কালজয়ী চলচ্চিত্রে উত্তম আমাদের বিষয় ছিল, আপনি অনেকটাই বিস্তারিত ভাবে বলেছেন, খুব সুন্দর লাগলো। ভালো থাকবেন,
0: সুস্থ থাকবেন।
1: নমস্কার। আমরা চলে যাই পরের গানে, ওগো বধু সুন্দরী ছায়াছবির একটি গান, কিশোর কুমারের কণ্ঠে, সুরকার বাপ্পি লাহিড়ি।
2: বুঝলে বুঝলে অবলাকান্ত, আমি একজন

0: আমাদের সাথে যুক্ত হয়েছেন। শ্রোতা বন্ধু নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি শিলিগুড়ির পড়াশোনাগর থেকে শুভ্রা সেন গুপ্ত বলছি।
0: হ্যাঁ শুভ্রা, আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে কালজয়ী চলচ্চিত্রে উত্তম।
1: হ্যাঁ, উত্তম কুমার হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী অভিনেতা, যিনি বাঙালির কাছে মহানায়ক হিসাবে চিরস্মরণীয়। তার প্রকৃত নাম হচ্ছে অরুণ কুমার চট্টোপাধ্যায়।
0: ঠিক,
1: তিনি একাধারে অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার।
0: ঠিক ঠিক ঠিক তার সিনেমার কথা বলুন, কোন সিনেমাগুলো আপনার ভালো লাগে, কোন চলচ্চিত্র আপনাকে নাড়া দিয়ে গিয়েছে?
1: আমার মৌচাকটাই ভালো লেগেছিল, মৌচাকে উত্তম সাবিত্রী অভিনয়টা আমার খুব ভালো লেগেছে।
0: আচ্ছা, আর উত্তম সুচিত্রার সেই রোমান্টিক জুটি?
1: উত্তম সুচিত্রার বই ভালো লাগে, কিন্তু সুচিত্রা সেনের অভিনয় যেন মনে হয় যেন অভিনয় করছে এরকম মনে হয়।
0: আচ্ছা ঠিক ঠিক ঠিক আপনি শুনতে থাকুন, আপনার পছন্দের কোনো গান রয়েছে?
1: হ্যাঁ, এই মৌচাক থেকেই পাগলা গারো কোথায় আছে নেই বুঝিতাম জানা, এই গানটা যে শোনাতেন।
0: আচ্ছা পাগলা গারুদ, আচ্ছা আমরা শোনানোর চেষ্টা করব অবশ্যই আপনাকে, আপনি শুনতে থাকুন।
1: আচ্ছা নমস্কার।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা একের পর এক অনুরোধ করছেন আমাদের বিভিন্ন ছায়াছবির গান শোনানোর জন্য। উত্তম কুমার অভিনীত সেরকমই গান আমরা শুনব, তবে তার আগে আরও একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, শুনে নি তার কথা। নমস্কার। নমস্কার
2: নমস্কার,
0: হ্যাঁ কে বলছেন?
2: শুভরাত্রি, আমি জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ সোমা গাঙ্গুলি, আমাদের বিষয় ভাবনায় রয়েছে কালজয়ী চলচ্চিত্রে উত্তম, আপনার কথা শুনব।
2: হ্যাঁ, বাংলার চলচ্চিত্রে মহানায়ক ছিলেন উত্তম কুমার, তাকে জানাই সশব্দ প্রণাম। তার অভিনীত যে বইগুলি হয়েছে তার মধ্যে আমার ভালো লেগেছে আনন্দ আশ্রম আর অমানুষ ও গোবর্ধন সুন্দরী।
0: ঠিক,
2: এছাড়া অনেক বই তিনি অভিনয় করেছেন, তার অভিনয়গুলো দেখলে মানে একটা সত্যি বাস্তব একটি ঘটনা,
0: ঠিকই
2: তিনি আমাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
0: ঠিক ঠিক ঠিক আপনি শুনতে থাকুন, ভালো লাগলো আপনার কথা, ধন্যবাদ। চলে যাই পরের গানে, হারানো সুর ছায়াছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মনের জানালা অনুষ্ঠানে। আমাদের সাথে শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন, নমস্কার।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, আজ আমাদের
1: হ্যাঁ,
0: বিষয় ভাবনা নিশ্চয়ই শুনেছেন।
1: দেখুন, সত্যি আজকে মহানায়ক উত্তম কুমারের প্রাণ দিবস, তা আজকের দিনে ওনাকে আমার প্রণাম, শতকোটি প্রণাম। আর দেখুন, উনি যে সময়ে সিনেমা করেছিলেন, বা 1980 সালে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, তো সেই সময় কিন্তু আমার জন্মই হয়নি,
0: হ্যাঁ,
1: কিন্তু তবুও ওনার যে ছোটবেলায় অনেক সিনেমা দেখেছি, তখন হয়তো এত বুঝতাম না, কিন্তু এখন যখন বিভিন্ন মাধ্যম হয়ে গিয়েছে, যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা যে কোনো সিনেমা বলুন, যা কি বলুন, আমরা কিন্তু দেখতে পাই। তো
0: ঠিক,
1: এখন যখন সেই সিনেমাগুলো নতুন করে দেখি, এবং সেগুলো তো একটা উপলব্ধি করতে পারি যে ওনার যে অভিনয়, সত্যি উনি উত্তম কুমার, উত্তম কুমারই মহানায়ক, মহানায়কই ছিলেন। হ্যাঁ, প্রত্যেকটা সিনেমা, কালজয়ী সিনেমা, এমনকি তিনি যখন যে চরিত্রটা করতেন, মনে হচ্ছে যেন সেই চরিত্রটার মধ্যেই উনি ঢুকে গেছেন, এবং এটাকে এত প্রাণবন্ত লাগতো। হ্যাঁ, তিনি উকিলের অভিনয় করছেন, সেখানে কোথাও মনে হচ্ছে তিনি সত্যিই যেন উকিল, ডাক্তার তো ডাক্তারের সেটাই ফুটে উঠছে। আবার দেখুন, তিনি খলনায়কেরও অভিনয় করেছেন, হ্যাঁ, বাঘবন্দি খেলা, সেখানটাতেও দেখছি আমরা কিভাবে উনি খলনায়কের চরিত্রটা ফুটিয়ে তুলেছিলেন। তো সত্যিই উনি মহানায়কই ছিলেন, এবং ওনার অনেক সিনেমায় দেখেছি, পুরনো আর উনি অমানুষ, আনন্দ আশ্রম, অগোবধু সুন্দরী, বাঘবন্দি খেলা, দেওয়া নেওয়া, হারানো সুর, কোনটা ছেড়ে কোনটার নাম আর কি বলবো,
0: ঠিক
1: হয়তো নাম
0: ঠিক,
1: বলতে গেলে অনেক, প্রচুর নাম
0: হ্যাঁ
1: সত্যি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ, আর ও সন্ন্যাসী রাজা, অগ্নিশ্বর, তারপরে আপনার আরো অনেক আছে,
0: অনেক আছে।
1: অনেক
0: ঠিক ঠিক,
1: অনেক অনেক প্রচুর। তো যাই হোক, সত্যি উনি আছেন, থাকবেন, উনি প্রজন্মের পর প্রজন্ম আমাদের কাছে বেঁচে থাকবেন, চির অমর হয়ে থাকবেন।
0: ঠিক ঠিক ঠিক,
1: শুধু এই প্রজন্মে বা উনার সময়কার, সেই প্রজন্মের মানুষরাই যে উত্তম কুমারকে ভালোবাসতেন তা নয়। হ্যাঁ, এর পরের প্রজন্ম, আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও হয়তো উত্তম কুমারকে কোথাও না কোথাও গিয়ে তারা ভালোবাসবেন, বা ওনার চলচ্চিত্রগুলো দেখার চেষ্টা কিন্তু করবেন বা দেখবেনও। হ্যাঁ,
0: ঠিক
1: উনি
0: ঠিক,
1: এতটাই, মানে কি বলবো, আর বলার মতো মানে ভাষা কিছু নেই।
0: খুব
1: হ্যাঁ,
0: ভালো বলেছেন,
1: এতটাই। হ্যাঁ
0: একদম মন খুলে বলেছেন। মনের জানালা অনুষ্ঠান আমাদের, এবং
1: হুম
0: আমরা
1: তো
0: সত্যি
1: হ্যাঁ
0: উত্তম কুমারের সিনেমা এখনো যখন দেখি, তখন কিন্তু
1: হ্যাঁ সেটাই,
0: বেশ একটা সুন্দর ভাবনার মধ্যে আমরা সবাই থাকি সেই সময়টুকু। এই জন্যই কালজয়ী চলচ্চিত্র সেগুলো।

0: ছিল একদম।
1: ঠিক, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
0: গান শুনছি, প্রত্যেকটা গানই ভালো, আর নতুন করে গানের কোনো অনুরোধ জানাচ্ছি।
1: আমাদের হাতে সময় যেহেতু আর নেই, হয়তো আমরা শেষ গানের দিকেই চলে যাব এখন। ঠিক, শুনতে থাকুন, ধন্যবাদ। অনেক কথা শুনলাম শ্রোতা বন্ধুদের। আমাদের অনুষ্ঠানের সব শেষে অমানুষ ছায়াছবির একটি গান, কিশোর কুমারের কণ্ঠে, সুরকার শ্যামল মিত্র।

গানটির সাথেই শেষ হল সরাসরি সম্প্রচারিত মনের জানালা। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

আকাশবাণী শিলিগুড়ি, আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল 25 জুলাই শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ। সিকিমের বেশিরভাগ স্থানে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা। সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি। আরোগ্য সকাল 6:30, 6:35 শুনবেন ভাওয়াইয়া শিল্পী পীযূষ রায়। সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ার। প্রত্যুষা সকাল 7:00, 7:45 নজরুল গীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে। সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত হ্যালো আকাশবাণী। সকাল 9:30 মাননীয় ইস্যু, 10:00 কথিকা, সকাল 10:00 টক ইন ইংলিশ লিটারেসি অ্যান্ড সোসাইটি, বলবেন ডক্টর প্রদীপ চক্রবর্তী। 10:10 সমূহ গান শিক্ষার আসর, 10:30 কিছু কথা কিছু গান, 10:30 সকাল 11:30 দুখু মিয়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 কথায় সুরে, 12:30 শিশু কিশোর জগৎ, দুপুর 1:45 শুনবেন ভাবাইয়া শিল্পী পীযূষ রায়, বেলা 3:00 মনপুরা জংশন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, 3:30 যুব অনুষ্ঠান, বিকেল 4:00 গ্রামীগঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 5:30 সরাসরি সম্প্রচারিত আনন্দধারা, সন্ধ্যে 6:05 লোক পরম্পরা, 6:40 শুনবেন ভাওয়াইয়া। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় রাত 11:13। আজকের অধিবেশন শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।